0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, ছয় জ্যৈষ্ঠ, দোসরা জিলহজ, বিশে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান বনানী বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমাজের প্রতিটি স্তরে বৈষম্য দূর করার রাষ্ট্রের দায়িত্ব, বললেন জাতীয় সংসদের স্পিকার। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনার জন্য আজ বেইজিংয়ে মিলিত হবেন চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 3 উইকেট।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত প্রযুক্তি নির্ভর নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
3: বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবামূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। আমি মনে করি, ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে।
1: ভূমি বিরোধ নিষ্পত্তি সম্পর্কে প্রধানমন্ত্রী,
3: সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমি জমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ADR অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রে বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না।
1: তারেক রহমান বলেন, সারা দেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তাঁর সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ভূমি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশান বনানী বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানিদূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসি উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আয়োলোর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সঙ্গে গতকাল সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব
4: বর্তমান সরকারের তিন মাস পূর্তিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে সরকারের অর্জন বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
5: মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি।
4: স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে।
5: দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে।
4: ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না।
6: এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র‍্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি, কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, 3 মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আমার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র‍্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।
4: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: এদিকে গতকাল সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে তথ্য সম্প্রচার মন্ত্রী ঢাকা রিপোর্টার সিনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠিত হলে সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইইপি এর ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স শীর্ষক সেমিনারে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে একটি নতুন জাতীয় দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলমান রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজে প্রতিটি স্তরে বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব। সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। স্পিকার বলেন, দেশ ও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য নিরসনে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর ফলে দেশের উন্নয়নে প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হবে। গাজীপুরে সফিপুর আনসার একাডেমিতে আজ বাংলাদেশ আনসার ও ভিডিপির 46তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের গ্রামীণ জনপদে প্রহরায় নিয়োজিত অভিভাবক হিসেবে বর্ণনা করেন এবং জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে আনসার ভিডিপি সদস্যরা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করবে। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে আজ বেইজিংয়ে এক শীর্ষ বৈঠক করবেন। পুতিন ও শি জিনপিং এর বৈঠকে রাশিয়া থেকে মঙ্গলের ভেতর দিয়ে চীনে গ্যাস সরবরাহের জন্য পাওয়ার অফ সাইবেরিয়া 2 নামে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এটি মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেল আমদানির একটি বিকল্প। মস্কো এ স্থলপথ দ্রুত সচল করতে আগ্রহী। উভয় দেশের নেতা তাদের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন বলেও আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে যুদ্ধ বন্ধে 2 থেকে 3 দিনের মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে হবে, অন্যথায় দেশটি নতুন করে হামলার সম্মুখীন হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ওয়াশিংটন যদি আবারও যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে তেহরান আরও মার্কিন বিমান ধ্বংস করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেস কয়েক বিলিয়ন ডলার মূল্যের বিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট নেওয়া দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
9: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল 337 রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত 2 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন 92 রানের জুটি। দলীয় 133 রানের মাথায় বাবর আজম 47 রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান 154 রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল 21 বলে মাত্র 6 রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই 71 রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: আজ সকাল 10টায় পঞ্চম শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 36 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সভাপতিত্বে গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমাজে প্রতিটি স্তরে বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব বললেন জাতীয় সংসদের স্পিকার। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় আলোচনার জন্য আজ বেইজিং এ মিলিত হবেন চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আজ পঞ্চম শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 3 উইকেট। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
10: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সকালবেলা একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, তবে যদিও আজকে সকাল থেকে উঠেই আমি কিন্তু মন খারাপ আমার একটু। আচ্ছা, আপনারা কি গেস করতে পারবেন যে কেন আমার মন খারাপ? ওকে, আপনারা গেস করতে থাকুন এবং আমাকে জানাতে থাকুন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, বা একটা সুন্দর পোস্ট করে এসেছি সেখানেও চাইলে কমেন্ট করতে পারেন। যদিও সেখানেও আমার একই ধরনের প্রশ্নই করা হয়েছে যে কাল থেকে দেখছি একটা প্রশ্ন সবাই মানে ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে যে রাগ করলা। তো এই রাগ করলা শুনতে শুনতে আমি দেখলাম যে হ্যাঁ, রাগ করেছি, ওকে ফাইন, এখন কি করবেন, এখন আমার রাগ কিভাবে ভাঙাবেন? ওকে, সেটাই আমি জিজ্ঞেস করেছি। এবং আরেকটা প্রশ্ন করেছি যে আপনাদের কি রাগ ভাঙানোর মতো মানুষ আছে জীবনে? যদি থেকে থাকে তাহলে তাকে নিয়ে একটা মেসেজ বা কমেন্ট কিন্তু করতে পারেন। যাই হোক, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজ যেহেতু বুধবার, আপনারা অনেকেই হয়তো জানেন যে রবি থেকে, মানে প্রত্যেক রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো বুঝতে পারছেন আজকে যেহেতু বুধবার, সো আমি মানে আর এই সপ্তাহে মর্নিং মাইকের শেষ দিন বলা যায়, তো একটু মন খারাপ এই কারণেও বলা যায়। তবে সকালবেলা উঠেই আসলে কিছু নিউজ টিউজ দেখে আমার এমনি তো অন্যরকম আর একটু মন খারাপ হয়ে গেছে। যাই হোক, আপনারা গেস করতে থাকুন। আর আগামীকাল কিন্তু আমি থাকছি আবার, মানে এভাবে মানে ভাবলে হবে না কিন্তু যে আপু তো আর নেই, আপু চলে যাচ্ছে। না, আমি চলে যাচ্ছি না, আমি আছি। আমি আগামীকাল আবার ঠিক রাত 11টা বাজে, মানে ইয়েস, বৃহস্পতিবার রাত ঠিক 11টা বাজে ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি চলে আসবো। সো সেখানেই কিন্তু আমাকে দেখতে পাবেন এবং আমাকে শুনতে পারবেন। তো যাই হোক, আমরা আবারও হচ্ছে গল্পে ফিরে যাই, মর্নিং মাইকে ফিরে যাই, আর সকালটা শুরু করব সুন্দর কিছু গান দিয়ে। আপাতত এখন একটা ব্রেক নিব, বিরতি নিব এবং বিরতি থেকে গান শুনবো। গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করব। আশা করি সবাই এনজয় করছেন এবং সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং কি বলবো, হ্যাপি আছেন। ওকে, আর আমাকে শুনছেন, সকালবেলা ঘুম থেকে উঠে গেছেন এতক্ষণে হয়তো, এবং এক কাপ চা হাতে চলে এসেছেন। বাই দ্য ওয়ে, চা হাতের কথা বলতে যেয়ে আমার মনে পড়লো যে আপনি কি জানেন জাতীয় চা দিবস কবে? জাতীয় চা দিবস আগামী 21শে মে পালিত হতে যাচ্ছে। কারণ নেই আসলে কোনো কারণ, বলবো যে এত বছর ধরে জাতীয় চা দিবস 4ই জুন পালন করা হতো, বাট সেটাকে বদলিয়ে এখন থেকে 21শে মে পালন করা হচ্ছে। তো আগামী 21 তারিখ কিন্তু জাতীয় চা দিবস, মানে আগামীকাল আর কি। তো আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর চা দিবস উপলক্ষে চাকে কি বিশেষভাবে কোনো কিছু বলতে চান কিনা চা নিয়ে, আমাকে চাইলে কিন্তু মেসেজ করতে পারেন। ওকে, তো চলুন একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুজা তামাত।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তার মানে বুঝতেই পারছেন আজকে এই সপ্তাহের শেষ দিন মর্নিং মাইকের। তো আজকে আমরা অনেক আড্ডা দিব, গল্প করব, যেটা প্রতিদিনই করি। তবে একটা মজার বিষয় কি জানেন, প্রতিদিনই কিন্তু আমি আপনাদের সাথে এমন এমন মজার মজার ইনফরমেশন শেয়ার করি, এমন এমন মজার মজার স্টোরি শেয়ার করি, যেটা কিন্তু শুধুমাত্র আমার কাছেই শুনতে পারবেন, অন্য কারো কাছে কিন্তু শুনতে পারবেন না। যাই হোক, ঈদ কিন্তু চলে এসেছে, কোরবানির ঈদ আসছে সামনে খুব তাড়াতাড়ি, আগামী সপ্তাহেই ধরা যায় আর কি। মানে এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারই হচ্ছে ঈদ, আজকে যেহেতু 20 তারিখ, এম আই রাইট? ইয়েস ইয়েস, আগামী বৃহস্পতিবারই কিন্তু ঈদ পালিত হচ্ছে। তো মানে কি অবস্থা, কি প্রিপারেশন, কি কি চিন্তা করছেন এবার ঈদে, কি কি করবেন? এবং অবশ্যই আমি চাইব যে ঈদ উপলক্ষে, মানে ঈদে আপনাদের মানে প্রত্যেকের ঈদ অনেক বেশি ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক। আর এই ঈদ উপলক্ষে কিন্তু আমাদের ঢাকা এফএম 90.4 এ থাকছে অনেক বিশেষ বিশেষ আয়োজন, বিশেষ বিশেষ অনুষ্ঠান, এবং আমরা তো থাকবো সবাই, আমি থাকব, এবং আশা করি যে আপনারাও আমাদের সাথে ঠিক থাকবেন এবং আমাদের সাথে আড্ডা দিবেন, গল্প করবেন, আমাদের শোগুলোকে এনজয় করবেন। যাই হোক, একটা মজার গল্প পড়ছিলাম আর কি এতক্ষণ। আপনাদের কি হ্যামিলনের বাসিওয়ালার কথা মনে আছে? আমরা কিন্তু কথায় কথায় কিছু হলেই হ্যামিলনের বাসিওয়ালার কথা বলি, যে তুই কি হ্যামিলনের বাসিওয়ালা, তোর পিছনে পিছনে এত মেয়ে ঘুরে কেন, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম থাকে। তবে আপনি কি জানেন যে এই ঘটনা কিন্তু আসলে বাস্তবেই হয়েছিল। ছোটবেলায় আমরা সবাই মানে হ্যামিলনের এই বাসিওয়ালার রূপকথা শুনেছি, খুব স্বাভাবিক, কিন্তু এটি কোনো গল্প নয়, বরং একটি রহস্যময় ঐতিহাসিক সত্য। জার্মানির হ্যামিলন শহরে পুরনো গির্জার দলিলে 1284 সালের একটি ঘটনার উল্লেখ আছে। সেদিন এক রহস্যময় বাসিওলার পেছনে শহরে 130 ফুটফুটের শিশু সারিবদ্ধভাবে হেঁটে গিয়েছিল, এবং তারা শহরের শেষ সীমানা পার হওয়ার পর আর কোনোদিন ফিরে আসেনি। তারা কি কোনো পাচারকারীর হাতে পড়েছিল, নাকি কোনো গুহায় চিরতরে হারিয়ে গিয়েছিল, তা আজও এক অমীমাংসিত প্রশ্ন। সেই শোকে আজও হ্যামিলনের একটি রাস্তায় গান বাজনা করা কঠোরভাবে নিষিদ্ধ। আপনার জন্য প্রশ্ন করে দিই, মানে প্রশ্ন রইল আমার, যে আপনার এই বিষয়ে মতামত কি, মানে আপনার কি মনে হয় যে আসলে কি ঘটনা সত্য, এবং এই বাচ্চাগুলো আসলে কোথায় গিয়েছিল? কমেন্ট করে জানান, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন এই মুহূর্তে আর একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করব, সো স্টে টিউনড।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত, যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: destination, এক স্টেশন।
1: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। আশা করি আপনারা প্রতিদিন যারা থাকেন আমার সাথে এবং আমাকে শুনেন এবং মর্নিং মাইক শুনেন, আপনাদের অনেক বেশি ভালো লাগে এবং আপনারা আড্ডা, আমার আড্ডা পছন্দ করেন। আমি কিন্তু মজার মজার অনেক ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড গসিপ করি, তাই না? তো সেই গল্পগুলো আসলে মানে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আই হোপ আপনাদেরও ভালো লাগে। যাই হোক, আমরা গল্প করছিলাম, আরও গল্প করব। সকাল শুরু হয়েছে আজকে, আমি বুঝতে পারছি না, প্রচুর গরম বাইরে, রাস্তায় কিন্তু প্রচুর গরম, কিন্তু আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে। এটার মানে কি? হয়তো বা বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার আগে কিন্তু প্রচুর গরম লাগে, তাই না? যাই হোক, গতকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর গরম, রাতেও অনেক ভালোই গরম ছিল বলা যায়। তো এই গরমের মধ্যে ভালো থাকার, সুস্থ থাকার উপায় কি? এই গরমের মধ্যে ভালো থাকার, সুস্থ থাকার উপায় হচ্ছে অনেক বেশি বেশি পানি খাওয়া। অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে, নয়তো ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যারা একটু মানে একটু বেশি দুর্বল থাকেন বা খাওয়া দাওয়া ঠিক মতো হয় না বা একটু হেলথ ইস্যু আছে, তারা কিন্তু স্যালাইন খেতে পারেন প্রতিদিন, তবে বেশি খাওয়া যাবে না কিন্তু। ওকে, অ্যান্ড আরও কিছু টিপস ফলো করতে পারেন, যেমন ফল ফ্রুট খেতে পারেন এবং গ্রিন ভেজিটেবলস খেতে পারেন, এবং সকালে একটা ভালো হেলদি ব্রেকফাস্ট করবেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে এক গ্লাস অথবা এক মগ পানি খাওয়ার চেষ্টা করবেন আগে, তারপর অন্য কিছু খাবেন। এটা আসলে শরীরের রিস্টার্ট বাটন বলা যায়। তো যাই হোক, আই থিঙ্ক আপনার নিজের স্বাস্থ্যের এবং শরীরের এবং আশেপাশের পরিবেশ, পরিবারের সকলের হচ্ছে খেয়াল রাখবেন স্বাস্থ্যের। তো যাই হোক, আমরা ইনফরমেশন শেয়ার করে দিই আরও একটি আপনাদের সাথে। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারা টেলিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই ইনফরমেশনটা, এই সার্ভিসটা অনেক বেশি কাজে লাগবে, তাই না? ওকে, তো আমরা চলে যাই আবারও হচ্ছে ব্রেকে, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: morning, Mike.
1: সুন্দর একটি গান কিন্তু শুনছিলাম, তাই না? গানটা কিন্তু অসম্ভব সুন্দর এবং আমার অনেক পছন্দের, তাই গুনগুনি করছিলাম। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আমি একটা পোস্ট করেছি ফেসবুকে যে আপনি রাগ করলে রাগ ভাঙানোর মতো মানুষ আছে। মাত্র গানটা যেটা শুনলাম যে এই যে আলগা করো গো খোপার বাঁধন, কি মায়া নিয়ে, কি ভালোবাসা নিয়ে বলছে, রিকোয়েস্ট করছে চুলের বাঁধনটাকে খুলে দিতে। তো আমার কাছে মনে হয় যে রাগ ভাঙানোর আরও একটি মাধ্যম কিন্তু এটা হতে পারে, যে এই যে একটু একটু মায়া করে বলা যে একটু করো না, এরকম একটু চুলের খোপাটা খুলে দাও, একটু আমার কাছে আসো, একটু আমাকে ভালোবাসো, একটু আমার চোখের দিকে তাকিয়ে থাকো, একটু আমার সাথে কথা বলো। ঠিক সেভাবেই কিন্তু আমার কাছে মনে হয় যে রাগ ভাঙায় একজন আরেকজনকে। তো এই রাগ ভাঙানোর মানুষটিকে আপনার আছে কি না সেটা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করে 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhaka FM। তো আমি গল্প করছিলাম, আরও গল্প করবো, আড্ডা দিব। আপনারা আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা চাইলে SMS কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, ফেসবুকে অনেক মজার মজার স্টোরি, মজার মজার গল্প আমি কিন্তু পাচ্ছিলাম এবং সেগুলোই আর কি পড়ছিলাম, যে ভাবছিলাম কোন গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বলেছি যে আজকে আমার সকাল থেকে একটু মনটা খারাপ। কি কারণে মনটা খারাপ সেটা কি আপনারা গেস করতে পেরেছেন? গেস করতে পারলে জানিয়ে দেন মেসেজ করে অথবা ফেসবুকে কমেন্ট করে। যাই হোক, আপনাদের একটা সিনেমার কথা মনে আছে, অবশ্যই মনে আছে, আমাদের খুবই পছন্দের একটি সিনেমা হাম আপকে হ্যাকন, যেটা যে সিনেমার বিখ্যাত গান দিদি তেরা দেবার দিবানা খুবই হিট হয়েছিল এবং এখনো কিন্তু বিয়ে বাড়িতে এই গানটা বেজে ওঠে, তাই না? তো সেই সিনেমার একটা খুব মজার ইন্টারেস্টিং একটা গসিপ কিন্তু আমার সামনে চলে এলো। আপনি কি জানেন যে প্রথমে এই সিনেমাতে মাধুরী দীক্ষিত বা মাধুরী দীক্ষিতের বদলে কারিশমা কাপুরকে নেওয়ার ইচ্ছে ছিল ডিরেক্টরের, যদিও সেটা সময়ের কারণে, তখন কারিশমা কাপুর অন্য কোনো একটা সিনেমা শুটিং করছিলেন বলে অথবা কোনো একটা শিডিউল জটিলতার কারণে তার সেই সিনেমাটি করা হয়নি। তবে ভক্তরা কিন্তু এখনও AI দিয়ে সেই মাধুরীর জায়গায় কারিশমাকে চিন্তা করে একটা ভিডিও বা ছবি কিন্তু বানিয়েছেন। আপনারা কি সেই ছবি বা ভিডিও দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু মনে মনে একটু কল্পনা করতে পারেন যে সেই সিনেমায় মাধুরীর জায়গায় কারিশমা থাকলে কেমন হতো এবং কেমন লাগতো সালমান খান এবং কারিশমা। যদিও সালমান খান এবং কারিশমা কাপুর কিন্তু একটা ভালো জুটি বলা যায়, খুব সুন্দর, আমার ভালো লাগতো এবং অনেকগুলো সিনেমা তারা একসাথে করেছেন। তো এই হাম আপকে হ্যাঁ কোন সিনেমাতে যদি কারিশমা কাপুর থাকতো তাহলে কেমন হতো? আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লাগতো, তাই না? কারণ দুজনেই খুব ভালো সিনেমা, ভালো অভিনয় করেন এবং খুব জনপ্রিয় অভিনেত্রী, দুজনেই খুবই সুন্দরী, খুবই ভালো অভিনেত্রী। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে কেউই কারো থেকে কম যেত না, তাই না? তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, মেসেজ করে জানিয়ে দেবেন যে আপনাদের মতামত কি এই বিষয়ে। আমি এই মুহূর্তে আরও একটি গান শুনবো, একটা গানে যাব এবং ব্রেক নিব। তার দিল আকে মিল মুচকো পায়েল দেবের এই গানটি শুনবো এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা চলে এসেছি আপনাদের সামনে ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে আপনাদের পছন্দের প্রোগ্রাম। আর আমারও খুব পছন্দের প্রোগ্রাম বলা যায়, মানে আমার পছন্দের সময় বলা যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে গল্প করতে পারি, আড্ডা দিতে পারি, এটা মতো ভালো লাগা আর কি। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা চলে এসেছি আপনাদের সামনে ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে আপনাদের পছন্দের প্রোগ্রাম। আর আমারও খুব পছন্দের প্রোগ্রাম বলা যায়, মানে আমার পছন্দের সময় বলা যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে গল্প করতে পারি, আড্ডা দিতে পারি, এটা মতো ভালো লাগা আর কি হতে পারে, তাই না? তো যাই হোক, আপনাদের সকলকে জানাই

শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা এবং শুভ সকাল সবাইকে। সকাল থেকে কিন্তু ভালোই গরম ছিল, যাই হোক এখন একটু ওয়েদারটা শিথিল হচ্ছে এবং একটু মেঘলা আকাশও দেখতে পাচ্ছি। দেখা যাক বৃষ্টি হয় কিনা, বৃষ্টি হলেই আমার এত পরিমাণের খিচুড়ি খেতে ইচ্ছে করে এবং শুধু মশলা চা খেতে ইচ্ছে করে, মানে ওই যে এলাচ আদা দিয়ে যে চাটা বানানো হয় সেটা খেতে ইচ্ছে করে। তো এটা আসলেই মানে খুবই প্যাথেটিক একটা ব্যাপার, সবসময় তো সবকিছু করা যায় না, তাই না? যাই হোক, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি একটু আগে বলছিলাম যে এই সময়টাতে অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি অনেক যত্ন নিতে হবে। আর তাছাড়া সামনে কিন্তু কোরবানির ঈদ চলে আসছে এবং কোরবানির উপলক্ষে কিন্তু ঢাকা এফএম 90.4 থাকবে অনেক মজার মজার অনুষ্ঠান, অনেক বিশেষ বিশেষ অনুষ্ঠান এবং আমরা সকলেই কিন্তু থাকবো। সো আপনাদেরকেও কিন্তু থাকতে হবে, যদিও ঈদের দিন সকালবেলা একটু ব্যস্ত থাকবেন, তারপরও একটু যদি ফাঁকে সময় দেওয়া যায় বা কাজ করছেন তার ফাঁকে যদি রেডিওটা অন করে দিয়ে একটু রেডিও শুনছেন প্লাস কাজও করছেন, কাজটাও কিন্তু ভালো লাগে এবং ঈদের সকালটাও কিন্তু অনেক বেশি ভালো কাটে, তাই না? তো যাই হোক, কি অবস্থা কোরবানি, কে কয়টা গরু কিনবেন এবার এবং এবং যাদেরকে আমরা মানে কি বলে গরু মাংসটাকে আসলে ভাগ করে দিতে হয়, তিন ভাগে ভাগ করতে হয়, সো যাদেরকে ভাগ করে দিবেন তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক আনন্দের, তাই না? যে প্রতি বছর কোরবানি আসলেই কিন্তু এই গরুর মাংস খাওয়া যায় খুব আরাম আয়েস করে। এবং যাই হোক, সবকিছু মিলিয়ে যারা কোরবানি দিচ্ছেন এবং দিচ্ছেন না, প্রত্যেককে জানাই কোরবানিদের অনেক অনেক শুভেচ্ছা। এটা কোনো ব্যাপার না যে কোরবানি দিতে পারছি বা পারছি না, ব্যাপার হচ্ছে যে আনন্দ করা এবং আমাদের সকলের সাথে সবকিছু ভাগাভাগি করে নেওয়া, সুখ দুঃখ আনন্দ সবকিছু ভাগাভাগি করে নিতে হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে কোরবানি ঈদটা অনেক বেশি ভালো কাটুক আপনাদের সকলের এবং আমি চাইবো যে সবাই অনেক বেশি আনন্দ করুক। ওকে, সো আমি এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.pt। আবার এটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ যে এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং ভালো লাগবে। তো চলুন আমরা আবারও ব্রেকে চলে যাই, একটা সুন্দর গান শুনবো, কি আর লোগে তুম গানটি শুনবো এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: You're listening to Dhaka FM 90.4.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনই।
2: কিভাবে?
3: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো এই মুহূর্তে সকালের 9:49 এখন। সকালবেলা অনেকে ঘুম থেকে উঠে গেছেন, যারা প্রথম থেকে আমার সাথে আছেন প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর যারা এই মুহূর্ত থেকে যুক্ত হয়েছেন সবাইকে বলবো ওয়েলকাম এবং আশা করি শেষ পর্যন্ত এবং আগামী দিনগুলোতে আমার সাথে থাকবেন। তো সকালের আবহাওয়ার কথা বলছিলাম একটু আগেই, যে এই রোদ, এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, মানে বুঝতে পারছি না কি একটা একটা কনফিউশন একটা ওয়েদার। যাই হোক, আপনারা চাইলে কিন্তু আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01-84-1904-904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। একটা সুন্দর পোস্ট কিন্তু করেছি আমি, পোস্টে লিখেছিলাম যে যেহেতু গতকাল থেকে কি রাগ করলা কি রাগ করলা একটা ডায়লগ কিন্তু চলছে, তো এবার আমি কিন্তু সত্যি সত্যি রাগ করে ফেলেছি এই ডায়লগের এত মানে ছড়াছড়ি দেখে। তো আমি কোয়েশ্চেন করেছি যে আপনার জীবনে কি এরকম কেউ আছে কিনা যে আপনার রাগ ভাঙায়, রাগ ভাঙানো সেই মানুষটিকে আছে কিনা। তো অনেকে কমেন্ট করেছেন, কিন্তু তার মধ্যে একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের এই রাগ করলা ট্রেন্ড কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিদের মধ্যেও চলে গেছে। এর মধ্যে আমাদের সাকিব খান, যে রকস্টার সিনেমার যে নায়ক, মানে আমাদের আসন্ন রকস্টার সিনেমার যে নায়ক, সেও কিন্তু সেই একই ট্রেন্ড ইউজ করছেন তার ক্যাপশনে, ইনবক্স এবং বিভিন্ন রকম পোস্টে ইউজ করছেন। সম্প্রতি সাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ডায়লগটি নিয়ে একটি মজার মিম শেয়ার করা হয়। সেখানে সাকিব খানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, রকস্টারের নেক্সট কন্টেন্টের অপেক্ষায় আছে সবাই, কথা ঠিক না বেঠি। সাকিব খানের বহুল প্রতীক্ষিত তুফান বা নতুন কোনো সিনেমার প্রচারণের অংশ হিসেবে এই ট্রেন্ডকে বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করেছেন ভক্তরা। সাকিব খান কিন্তু প্রতিবারই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ট্রেন্ড ফলো করে সিনেমার কি বলে এটাকে প্রমোশন করছেন। এবারও কিন্তু সে একই রকমভাবে রকস্টার সিনেমার টিজার কিন্তু প্রথমে অ্যানিমেশন ওয়েতে রিলিজ করেছিলেন, মানে সে বুঝতে পারছেন যে আমরা জেনজিরা আসলে কি চাই, তাই না? আমরা জেনজিরা ওই একই ধরনের সেই ফিল্ম প্রমোশন আমরা আসলে আর পছন্দ করছি না, আমাদের আর ভালো লাগছে না। সো এই নতুন নতুন যে এই ট্রেন্ডগুলো ফলো করছেন সাকিব খান তার মুভির প্রমোশনের জন্য, এই ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার, তাই না? একটা খুব মজার ব্যাপার বলা যায়। তো যাই হোক, আপনাদের মতামত জানিয়ে দিবেন এই ব্যাপারে যে সাকিব খানও যে ট্রেন্ড ফলো করছেন এবং বিভিন্ন ভাইরাল মিমস শেয়ার করছেন, মিমস নিয়ে পোস্ট করছেন, এই ব্যাপারে আপনাদের মতামত কি? ওকে, তো চলুন আমরা এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করব। আই থিঙ্ক আপনারা এনজয় করছেন, সো এনজয় করতে থাকুন আর আমি একটু পরে ফিরে আসছি। স্টে টিউনড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। তো আশা করি আমি যে প্রতিদিন আপনাদের সাথে গল্প করি, আড্ডা দেই এবং মজার মজার গসিপ শেয়ার করি, ইন্টারেস্টিং স্টোরি হিস্ট্রি শেয়ার করি, আই থিঙ্ক আপনারা এটাকে এনজয় করেন। আমি তো অনেক এনজয় করি না আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে আমার প্রচুর ভালো লাগে এবং ঠিক সময় মতো কিন্তু আমি চলে আসি। সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনে হয় যে কখন যাব, কখন আপনাদের সাথে কথা বলবো। তা যাই হোক, আমরা গল্প করছিলাম, আমি কিন্তু অনেক মজার মজার স্টোরি শেয়ার করেছি আপনাদেরকে, বলেছি যে আপনারা কিন্তু সেই মতামতটা আমাদেরকে জানিয়ে দিবেন। SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ফেসবুকে কিন্তু আমি একটা সুন্দর পোস্ট করেছি যে রাগ করলা রাগ করলা, এই ডায়লগ কিন্তু চলছে। তো সেই ডায়লগের জন্য আমি রাগ করেই বসে আছি যে হ্যাঁ যাও রাগ করেছি, এখন আমার রাগ ভাঙো। ওকে দেখি, আপনাদের কাছে জানতে চেয়েছি যে আপনাদের কি রাগ ভাঙানোর মতো মানুষ আছে কি না। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, একটু পরেই আমি কমেন্টগুলো পড়া শুরু করব। এখন এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট কানেকশন ইন্টারনেট সেবা দিচ্ছে আমার IT কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার IT ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আমার এটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। ওকে, তো চলুন আমরা এখন একটু ফেসবুকের কমেন্ট এবং মেসেজগুলো পড়ে আসি, দেখি যে আমাকে কে কে কমেন্ট SMS করেছেন। অনেকেই SMS কমেন্ট করছেন এবং আমি দেখতে পাচ্ছি এখনও করছেন, তো সবার SMS কমেন্ট কিন্তু পড়তে পারছি না, সেজন্য কিন্তু অনেক অনেক সরি। আসলে সময় স্বল্পতার কারণে পড়তে পারি না, বাট আপনারা কিন্তু মজার মজার SMS কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু পার্সোনালি আপনাদের কমেন্টও রিপ্লাই করি বা এবং SMS এরও রিপ্লাই করি। সো SMS কমেন্ট করতে থাকবেন। ওকে, আমার ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন। ওকে, আমি একটা মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং আপু, আমি নয়ন ঢাকা তেজগাঁও থেকে। ওয়ালাইকুম আসসালাম নয়ন, কেমন আছেন? এবং থ্যাংক ইউ সো মাচ SMS দেওয়ার জন্য, আশা করি ভালো আছেন। আপু, আমার মনটাও ভালো না, যাকে বন্ধু বানিয়েছিলাম সে আমায় ভালোবাসে, এই কারণে আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে। সে নাকি আর বন্ধু থাকতে পারবে না, সে আর চলে যাচ্ছে, আর কথা হবে না। মরিয়ম মরিয়ম, কি বলবো, আসলে খুবই মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন আর কি। বন্ধুত্ব চাইছেন আপনি, কিন্তু সে আপনার বন্ধু চাচ্ছে না, সে আপনার ভালোবাসা চাচ্ছে। ওকে ফাইন, সময় নিন, ভাবুন, চিন্তা করুন, দেখুন কি হয়, এবং আপনার মনের মানুষ বা মনের মতো মানুষ যদি সে হয়ে থাকে তাহলে কেন না, তাই না? তো দেখা যাক কি হয়, সময় নিন, অপেক্ষা করুন, ধৈর্যই মানে সময়ে কিন্তু আসল উত্তর দিয়ে দেয় এবং সবকিছুর সত্যটা দেখিয়ে দেয়। ওকে ওকে, সো তিয়ান তৌহিদ নূর কমেন্ট করেছেন, রাগ করলা? রাগ করেছি। মোহাম্মদ রাশেদ ইসলাম কমেন্ট করেছে, লোক নেই তাই বিভিন্ন বস্তু ভাঙতে হয়, মানে মানে বুঝলাম না। ওকে মোহাম্মদ আলাউদ্দিন, তুমি নিজে তো একটি রাগি মেয়ে দেখতে। হ্যাঁ, আমি একটু রাগি আছি বলা যায় আর কি। তাওহিদুল ইসলাম কমেন্ট করেছেন, হ্যাঁ রাগ ভাঙানোর লোকের অভাব নেই আমার, ওয়াও ভেরি গুড, আসলে এটা ভালো। ইয়াসিন আহমেদ আরাফাত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? BM মাজহারুল ইসলাম লিখেছেন, নো ওকে রাগ ভাঙানোর মানুষ নেই তার। ইয়াসিন আরাফাত কমেন্ট করেছেন এবং আরো কমেন্ট করেছেন শাকিল খান। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কমেন্ট করার জন্য এবং SMS করার জন্য। আরো SMS কমেন্ট পড়বো, তবে এই মুহূর্তে একটা ব্রেক নিব। বল কাফারা ক্যা হোগা এই গানটি শুনবো এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: 森舞
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হয়তো বিদায় নিব, এখন না একটু পরে বিদায় নিব, বাট নেওয়ার আগে কিন্তু আপনাদের পাঠানো এসএমএস কমেন্টগুলো পড়ে যাব। আমি কিন্তু আজকে সকালবেলায় ফেসবুকে একটা পোস্ট করেছি যে রাগ করলে রাগ ভাঙানোর মানুষ আছে কি না জানতে চেয়েছিলাম। আপনাদের বলেছি কমেন্ট করতে, এসএমএস করতে। এখনও চাইলে আপনারা কিন্তু এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আমরা আবারও এসএমএস কমেন্টে চলে যাব, অনেকে এসএমএস করছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু বলি, আমি পরপর কয়েকটা এসএমএস দেখতে পাচ্ছি যে লিখছেন যে আপু কেমন আছেন, আপু ভালো আছেন, গুড মর্নিং, এবং জানতে চেয়েছেন অনেকেই যে আমার প্ল্যানিং কি আজকে দিনের এবং আমার কেমন গেল এই কয়দিন। সবাইকে আমি এক কথায় উত্তর দিয়ে দিতে চাই, একেবারে উত্তর দিয়ে দিতে চাই। তার আগে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার খোঁজ খবর নিচ্ছেন, আমাকে ভালোবাসছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, এবং আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমাকে শুনছেন, আমাকে শুনতে ভালো লাগছে আশা করি, এবং আমার সাথে থাকবেন, ছিলেন এতক্ষণ এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ও মাই গড, আমি জাস্ট মানে কি বলবো, ফোনটা একটু ওপেন করেছি এবং কন্টিনিউয়াসলি মেসেজ আসছে এবং ফোন আমার হ্যাং হয়ে গেছে, কি করা যায় বলেন তো। যাই হোক, আমরা গল্প করতে থাকি। ওকে, মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজগুলো পড়তে থাকে তাই না? কেউ নাই আপু, কেমন আছো আপু, তোমার গলাটা অনেক মিষ্টি, আসসালামু আলাইকুম সাদিয়া। কেউ নাই আপু, আচ্ছা কেউ নাই রাগ ভাঙানোর, কেউ নাই সাদিয়া, আমি তো আছি, আমি আপনার রাগ ভাঙাবো, কোনো সমস্যা নেই। আপনার যখনই রাগ উঠবে আপনি আমাকে বলবেন, তবে অযথা রাগ হলে কিন্তু রাগ ভাঙবো না। ওকে, কি বলবো, ফোনটা একটু ওপেন করেছি এবং কন্টিনিউয়াসলি মেসেজ আসছে এবং ফোন আমার হ্যাং হয়ে গেছে, কি করা যায় বলেন তো। যাই হোক, আমরা গল্প করতে থাকি। ওকে, মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজগুলো পড়তে থাকে তাই না? কেউ নাই আপু, কেমন আছো আপু, তোমার গলাটা অনেক মিষ্টি, আসসালামু আলাইকুম সাদিয়া। কেউ নাই আপু, আচ্ছা কেউ নাই রাগ ভাঙানোর, কেউ নাই সাদিয়া, আমি তো আছি, আমি আপনার রাগ ভাঙাবো, কোনো সমস্যা নেই। আপনার যখনই রাগ উঠবে আপনি আমাকে বলবেন, তবে অযথা রাগ হলে কিন্তু রাগ ভাঙবো না। ওকে, মানে রাগের কোনো হচ্ছে কারণ থাকলে যদি

0: নামটা ঠিক আমি খুঁজে পাচ্ছি। ও আচ্ছা, টুটু পাগল মেসেজ পাঠিয়েছেন আমার ছবিটাকে একটু হাসি মুখ করে দিয়েছেন। হাসি মুখ তো আছে, আমি সবসময় হাসি মুখের ছবি আপলোড করি, তো আজকে একটু রাগ করা ছবি আপলোড করলাম, বাট আমার কাছে কিন্তু ভালোই লেগেছে রাগ করা ছবিটা। আপনাদের কেমন লেগেছে? আর টুটু পাগল, আপনি যে আমার ছবিটাকে হাসি মুখ করে দিয়েছেন, আমার ফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে? আমার ফেস চেঞ্জ হলে কিন্তু চলবে না। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে লিখেছেন, শুভ সকাল, আপনাকে কেমন আছেন আপনি? ওকে, আমাদের SMS আমরা পেয়ে গেছি অনেকেই। আপু কেমন আছেন? আমি রাফিয়া রংপুর থেকে শুনছি। রাফিয়া, আমি অনেক ভালো আছি এবং ধন্যবাদ আমাকে SMS করার জন্য। আই লাভ ইউ আপু। এনায়েদ, ওকে, আই লাভ ইউ টু এনায়েদ। হাই আপু, কনার আম পাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা, এই গানটি শুনেছ আপু? এই গানটা বাজিয়ে দিলে সেরে থেকে সামিয়া। আপনি থাকেন ঢাকা FM 90.4 টিউন করে থাকেন, আমরা যে কোনো সময় এই গানটি কিন্তু প্লে করে দেবো, ওকে? আপু আমি কারিমুল বলতেছি গনগাছড়া রংপুর থেকে, আজ ফার্স্ট টেক্সট করলাম তোমায়। ওকে কারিমুল, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ টেক্সট করার জন্য, বেশি বেশি করে টেক্সট করবেন। ওকে, তারপর আমাদেরকে আরও SMS করেছেন অনেকেই। ওকে, হাই আপু কেমন আছো? আমি আরিয়ান, কালকে আমার গামটা শোনার জন্য তোমাকে থ্যাংক ইউ। জানো আপু, এই দিন অনেক বৃষ্টি হয়েছে, ওই দিক কি বৃষ্টি হয়েছে জানাবে আপু? আমাদের এখানে এক এক সময় এক একটা বৃষ্টি হয়, রোদ উঠে, গরম লাগে, ঠান্ডা লাগে, কোনো ঠিক ঠিকানা নেই। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য প্রত্যেককে। আমরা এই মুহূর্তে আবার একটা ব্রেক নেব, ব্রেক থেকে আবার একটু পরে ফিরে আসব, সো স্টে টিউনড।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে IP ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এতক্ষণ আমি তানহা ছিলাম আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। সো আই হোপ আপনারা আজকে অনেক বেশি এনজয় করেছেন এবং আজকে ঢাকা FM আজকের মর্নিং মাইক শো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং মজার মজার অনেক ইনফরমেশন গসিপ কিন্তু শেয়ার করেছি। সো আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন অথবা SMS করে জানিয়ে দিবেন আজকের মর্নিং মাইক কেমন লাগলো। সো আমাদের কিন্তু আবার কথা হবে আগামী রবিবার, মানে বুঝতে পেরেছেন মাঝখানে 4 দিন কিন্তু আমরা নাই। সো এটা কিন্তু 4 দিন না, 3 দিন, মানে মাঝখানে 3 দিন কিন্তু আমি থাকবো না, কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই, আমি তো আবার রবিবার আসবো। এছাড়াও আগামীকাল ঠিক রাত 11টা বাজে ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি তো থাকবোই। সো বুঝতেই পারছেন আমি কিন্তু একেবারে চলে যাচ্ছি না, হয়তো মর্নিং মাইক নিয়ে থাকবো না। বাই দ্য ওয়ে আমাদের এই ঢাকা FM 90.4 এ ঈদ উপলক্ষে কিন্তু বিশেষ আয়োজন, বিশেষ সব প্রোগ্রাম, বিশেষ সব আড্ডার আয়োজন করা হয়েছে। সো জানতে এবং শুনতে চোখ রাখুন এবং কান রাখুন ঢাকা FM 90.4 এ ফেসবুক পেজে এবং ফ্রিকোয়েন্সিতেও অবশ্যই কান রাখবেন। ওকে, সো চল আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অনেক বেশি মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন এবং ঢাকা FM 90.4 টিউন করে থাকবেন। সো আজকে বিদায় নিচ্ছি, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
3: কবে যাব পাহাড়ে, আহারে আহারে,
4: আহা পাহাড়ে যাবো, কে কইছে রে?
5: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
6: তাই তো, তাকে তো দেখছি না।
4: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
6: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
7: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. iGas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: Oh, Money Shot.
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United।

0: IGAS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGAS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আপনার মনে সুখ নাই?
3: মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

IGAS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: যাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Snarka FM 90.4.
1: Pasand is your banner gun shurun. Band be set.
2: Hey Doc, Chori and Doc.
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: একটুখানি সবুজ খুঁজি।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

Hello, Dhaka. This is RJ Rhythm back again with your favorite show, Meet the Fields. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. নতুন একটা দিনে, নতুন একটা দুপুরে, নতুন একটা সময়, নতুন একটা মুহূর্তে কিন্তু আমি আর জি রিদম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আছি কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক সুন্দর সুন্দর গান কিন্তু প্লে লিস্ট জুড়ে অপেক্ষা করছে আপনাদের জন্য। সো আমরা সেই গানগুলোও শুনবো। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর গলার অবস্থা, গলার আপডেটটা যদি একদম শুরুতেই একটু দিয়ে দিই, গলার আপডেট আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু ভালো আছি, কথা বলতে পারছি, গলা ব্যথাও কমেছে, খুচখুচানিও কমেছে। আশা করছি আজকে আমরা কথা বলবো, আজকে আমরা গল্প করবো। গত দুই দিন যাবত কিন্তু কাশির জন্য আপনাদের কারোর সাথে কথা বলতে পারিনি, গল্প করতে পারিনি, কারো মেসেজ ওভাবে পড়তে পারিনি। তো বন্ধুরা আশা করছি আজকে সবাই যুক্ত হয়ে যাবেন এবং শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, সবার সাথে অনেক অনেক গল্প করবো, আড্ডা দিব আর মজার মজার গান শুনবো। বন্ধুরা একদম শুরুর মুহূর্তেই বলে দিতে চাই যে যারা একদম, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন, আর যারা এখন আমাকে শুনছেন খুব ইজিলি কিন্তু আপনারা আপনাদের বন্ধু আর জি রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, যুক্ত হয়ে যেতে পারবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত হতে পারবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, কি করতে হবে বন্ধুরা, তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ilovedhakafm। সেখানে কিন্তু অলরেডি আমার একটা প্রশ্ন, সরি একটা পোস্ট কিন্তু চলে এসেছে। সো আমাকে যারা মেসেজ করেন প্রত্যেকদিন, যারা আমাকে মেসেজ করেন বা মেসেজে আমার সাথে যুক্ত হয়ে যান, নাম্বার বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন, প্লিজ সবাই কাইন্ডলি আমাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে চলে আসবেন। সেখান থেকে আমি সবার কমেন্ট কালেক্ট করবো এবং সেখান থেকে কিন্তু সবার কমেন্ট পড়ার আমি চেষ্টা করবো। মোটামুটি সবাই জানেন যে আমি কিন্তু লাস্ট দুই একদিন যাবত ফেসবুকের পোস্টের কমেন্টগুলোই পড়ার চেষ্টা করছি। সো সবাই সবাই প্লিজ চলে আসুন আমাদের ফেসবুক পোস্টে। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপ আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি গিয়ে একটু কষ্ট করে সার্চ করে ফেলেন খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। তার সাথে শুনতে পারবেন প্রিয় আরজে রিদমকে, যে কিনা থাকে তার অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। তো আশা করছি বন্ধুরা শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আজকের এই সুন্দর দুপুরটা আমার মনে হয় সুন্দর একটা গান দিয়ে শুরু করা উচিত। যেহেতু চলে এসেছি এখন আমি টোটালি নিশ্চিন্তে আছি, কজ ফ্রেন্ডরা তো আছে আমার সাথে। যাই হোক, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের সাথে, অনেক অনেক গল্প করবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমাদের শ্রেয়া ঘোষাল, শান আর অঞ্জন দত্তর করা একটা গান। গানটা হচ্ছে কোন অ্যালবামের, দ্য বংস এগেইন, এই অ্যালবামের একটা গান, হৃদ মাঝারে রাখবো। আশা করছি গানটা সবার পরিচিত এবং সবার পছন্দের একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, সবাই গান এনজয় করবেন, সবাই গানটা শুনতে থাকি। খুব জলদি আবার আপনাদের মাঝে ফিরে আসছি, একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন মিড ডে ফেলসের সাথে, এবং যুক্ত থাকবেন অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো এই চলে এসেছে
4: কি রে লেট কেন মন তো খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: হ্যালো লিসেনার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সবার পছন্দের বন্ধু প্রিয় বন্ধু আর জি হৃদম আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস আছেন কিন্তু প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে আশা করছি বন্ধুরা যুক্ত হয়ে গেছেন আমার সাথে আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন মেসেজ করছেন আমাকে আমার ফেসবুক পোস্টে কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরের এই ব্যস্ততার মাঝে এই ব্যস্ত সময়ের মধ্যে সবাই আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন সবাই মেসেজ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার মাইকের অপর প্রান্তে যারা আছেন এবং প্রতিনিয়ত যারা আমাকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসা দিচ্ছেন এবং এতটা আগলে রাখছেন সবাইকে আমি জানি না আসলে কিভাবে ধন্যবাদ দিব বাট ধন্যবাদ গলার অবস্থা হ্যাঁ গলার অবস্থা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এখন মোটামুটি কথা বলতে পারছি ব্যথাটা একটু কমেছে কাশিটাও হালকা পাতলা কমেছে আচ্ছা আমি কাশি থেকে মানে এই আমার গলায় যে এই ঠান্ডা লেগে আছে বা কাশির সমস্যা এটা থেকে একটা ছোট স্টোরি আপনাদের সাথে একটু শেয়ার করি সবার মেসেজ পড়বো সবার সাথে কথা বলবো এটা একটু ব্যাপারটা শেয়ার করি গতকাল গিয়েছিলাম হচ্ছে মুভি দেখতে বসুন্ধরা গিয়েছিলাম মুভি দেখতে সো আমি যেই মুভিটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে সিচিন আর কি সিচিন নাইন সিচিন সিরিজের নাইন্থ এপিসোড কিন্তু চলে এসেছে সো সেটাই দেখতে গিয়েছিলাম তো আমার তখন ঠিক সেই অবস্থাতেই আমি তো মানে টেনশনে ছিলাম যে আমার তো বারবার কাশি আসছে এখন এখানে যদি এভাবে কাশাকাশি করি তাহলে অবশ্যই আমার পাশে যারা আছে বা যারা মুভি এনজয় করছে তারা কিন্তু হেভি একটা ব্যাড বাজ খাবে সো তখন আমি কি করেছি জানেন আমি হচ্ছে যখনই ওই মানে মুভির মধ্যে যখন ভূত এন্ট্রি নিচ্ছিল বা প্রত্যেকবার যখন ভূত আসছিল ভূত যখন শাউট করছে বা ভূত যখন স্ক্রিমিং করছিল বা ভূত যখন ঢুকেই একটা বাজেভাবে বা বড় করে একটা চিল্লান দিচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি বারবার মানে কাশি দিয়ে হচ্ছে আমি মানে কভার দিচ্ছিলাম আর কি যাতে আমার কাশির সাউন্ডে অন্য কারো ক্ষতি না হয় সো যখনই ভূত এন্ট্রি নিচ্ছে ভূত হাওমাও করে চিল্লান দিচ্ছে ঠিক তখনই আমি মনে করেন যে কাশি টাশি দিয়ে ওফ মানে এই মুহূর্তটার কথা কি আর বলবো যাই হোক এই কাশি নিয়ে কিন্তু খুব একটা প্যারা খাচ্ছি জানি না এটা একবারে টোটালি ঠিক হবে কবে তবে হ্যাঁ চাটা খাচ্ছি সবাই একটু দোয়া করবেন যাতে খুব জলদি আসলে গলাটা ঠিক হয়ে যায় আর সবাই কিন্তু আমার জন্য দোয়া করছে সবাই আমাকে মোটামুটি কিন্তু সাজেস্ট করছে যে রং চা খাও তুলসির চা খাও এটা খাও ওইটা খাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবাই আমার এতটা যত্ন রাখছেন এতটা খেয়াল রাখছেন আচ্ছা দেখি আসি একটু দেখে আসি কে কে যুক্ত আছেন আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই যুক্ত আছেন একটু প্রথমে একটু মেসেজে চলে যাব যদিও ভাবে মেসেজ আসলে পড়া হয় না যেহেতু আমি ফেসবুক থেকে এখন মোটামুটি সব কমেন্ট পড়ি আচ্ছা জানাতো হীরা কিন্তু আছে আমার সাথে আমি দেখতে পাচ্ছি ভাইয়া জানো আজ সকালে আমার আম্মু আমাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছিল আমি উঠছি না দেখে বলছে তোর রিদম ভাইয়া এসেছে তোকে ডাকছে কথাটা শুনে আমি একলাফে ঘুম থেকে উঠে বলি কোথায় রিদম ভাইয়া আম্মু বলছে আমি যখন ডেকেছি তখন তুই উঠিসনি যখন রিদমের নাম বলেছি তখন উঠেছিস ও জান্নাতুল হীরা এটা ভালো ছিল এটা ভালো ছিল যাক আমি মানে সাত সকালে আমাকে দিয়ে অ্যালার্মের কাজ করা হচ্ছে এই ব্যাপারটা জেনে খুব খুশি হলাম মানে এরকম একটা ব্যাপারও হতে পারে আন্টিকে অনেক অনেক ধন্যবাদ যে আন্টি আমাকে আমার নামটা দিয়ে অন্তত আপনাকে সকাল সকাল উঠাতে পারছে ঘুম থেকে ও হীরা অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য আচ্ছা তারপর জিনিয়া কিন্তু চলে এসেছে আমার সাথে আর জে এখন ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু বান্ধবী অসুস্থ তাই আর যাওয়া হলো না ও হো যাক জিনিয়া আশা করছি তোমার আপনার বান্ধবী খুব জলদি সুস্থ হয়ে যাবে এবং হচ্ছে আপনাদের ঘোরাঘুরির প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে রংপুর থেকে ফাহিম কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন কোথায় মেসেজ ভাইয়া, আমার কাছে টাচ ফোন থাকলে অবশ্যই আপনার ফেসবুকে পোস্টে কমেন্ট করতাম, সুবর্ণ রায়। আচ্ছা না, ইটস ওকে, যাদের ফোন নেই তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। এই যে আপনাদের জন্য তো অফিসিয়াল নাম্বার আছে আমাদের 01841904904, আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, নাম্বারেও মেসেজ করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছেন। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছে, ও অবসান ভাই, অবসান ভাই অনেকদিন পর আপনাকে পেলাম, কোথায় ছিলেন এতদিন? আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অবসান বলছি, কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি, খুব ব্যস্ত সময় পার করছি শুনছি। এই একটা বিষয় আমার বেশ ভালো লাগে যে অবসান ভাই সবসময় ব্যস্ততার মাঝে যখন আমাদের শুনেন এবং এই ব্যস্ততার মধ্যে আবার আমাদের লিখেন, আসলে এই ব্যাপারটার জন্য অনেক অনেক ধন্যবাদ অবসান ভাই। আশা করছি আপনার এই যাত্রা শুভ হবে এবং সাবধানে চলাফেরা করবেন। তারপর রুবাইও কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, ওয়াও। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছো? আমি রুবাই রংপুর থেকে শুনছি, অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম, তবে কিছুদিন আগে তুমি অসুস্থ ছিলে, এখন কি সুস্থ হয়েছো? সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, গলার অবস্থা এখন পর্যন্ত ভালো হয়নি, সবাই একটু দোয়া করবেন যাতে টোটালি পারফেক্টলি ভালো হয়ে যায় আর কি, আপনাদের সাথে ফ্রিলি কথা বলতে পারি। আচ্ছা ফেসবুক পোস্টে একটু চলে যাব, ফেসবুক পোস্টে কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছেন। অমৃত বোসদাদা চলে এসেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর, দেখলেন তো এখনো কাশি আসছে। জুয়েল বিদি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাই, শুভ দুপুর। আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 সাথে আছি, থাকবো পুরোটা সময়। জাকারিয়া হোসেন আছেন আমাদের সাথে, ও মেঘ বালিক আছেন আমাদের সাথে, মোহাম্মদ আশিক আছেন আমাদের সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন বন্ধুরা। তো যাই হোক, আছি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। একটা গানে চলে যাই বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে খ্যাপা অ্যালবামের একটা গান, লালন ব্যান্ডের করা, তালতমালের বনেতে, সরি তালতমাল, আমি গানটাই বলে ফেললাম। গানটা কিন্তু খুব সুন্দর একটা গান, তালতমালের বনেতে আগুন লেগেছে মনেতে। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, গানটা শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো চলুন, এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Hello listeners, this is RJ Rhythm here with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সবাই আমার সাথে যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত। যারা এখন পর্যন্ত যুক্ত হননি, আশা করছি খুব জলদি যুক্ত হয়ে যাবেন। মাত্র যারা আমাকে শুনছেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠানে। আশা করছি শেষ পর্যন্ত কিন্তু সবাই যুক্ত থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে। মাঝখানে অবশ্যই সবার মেসেজ পড়বো, সবার সাথে কথা বলবো, সবার সাথে আড্ডা দিব। মাঝখানে একটা ব্যাপারে একটু শেয়ার করতে চাই। আমি হচ্ছে গত দুই একদিন যাবৎ আমি দেখছি মোটামুটি ফেসবুকে একটা ব্যাপার বা ফেসবুকে একটা নিউজ পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বলিউডের একজন অ্যাক্টর অমিতাভ বচ্চন, আমার তো মোটামুটি সবাই চিনি অমিতাভ বচ্চনকে, অমিতাভ বচ্চনকে নিয়ে একটা মানে আমি নিউজ দেখেছিলাম যে হসপিটালে তিনি অ্যাডমিটেড অর হসপিটালে আছেন। আসলে এই ব্যাপারটা আমি ওভাবে ঠিক শিওর না, বাট দেখলাম আর কি। আমি বলতে পারছি না সঠিকভাবে যে আসলে তার কি হয়েছে বা এরকম কিছু, এটা কি কোনো মুভির কোনো সিকোয়েন্স কি না, নাকি আসলেই সে অসুস্থ, নাকি ব্যাপারটা কি, সেটা নিয়ে আমি একটু কনফিউজড। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করে জানাতে পারেন। আর হচ্ছে মোটামুটি আমি একটা নিউজ একটু আগে একটা দেখেছিলাম যে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি, এমন একটা গুঞ্জন বেশ উদ্বিগ্ন মানে করে তুলেছে কিন্তু ভক্তদেরকে। এখন এখানে আবার আমি দেখতে পাচ্ছি যে এটা গুঞ্জন বলা হচ্ছে, আবার এদিকে আমি ফেসবুক বিভিন্ন পোস্টে দেখছি যে না, সে আসলে অসুস্থ। এখন বাকিটা আসলে আমি ঠিক বলতে পারছি না, দেখি আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করব, করে আপনাদের সাথে অবশ্যই ব্যাপারটা শেয়ার করব। আর আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটু কষ্ট করে জানাতে পারেন। দুঃখিত বন্ধুরা, একটু কাশির জন্য হয়তো বা কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি আমার সাথে কে কে আরো যুক্ত হয়েছেন। ফেসবুকে কিন্তু আরো মানুষজন চলে আসছেন। সামান্তা শাহনুর চলে এসেছে আমার সাথে। মিস্টার আরজি কিং, আপনার সাথে যতটা সময় গল্প করি আমার একাকিত্ব সময়টা কেটে যায়, বাট আপনার শো শেষ হওয়ার পর আবার একাকিত্ব অনুভব করি। ইটস ওকে সামান্তা। আর এই যে দুপুরের এই ব্যস্ততার মাঝে বা এই দুপুরের এই সময়টাতে, শান্ত সময়টাতে আসলে আমি চলে আসি, সত্যি কথা বলতে এই যে গল্প করতে আসি বা এই যে আড্ডা দিতে আসি শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই, যাতে হচ্ছে আপনাদের একাকিত্ব অনুভব না হয় বা হচ্ছে দুপুরের সময়টা খারাপ লাগা কাজ না করে। তারপর দেখতে পাচ্ছি জাকারিয়া হোসেন আছেন আমাদের সাথে। তারপর আচ্ছা, আমি মানে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আপনাকে যদি অপশন দেয়া হয় আপনি কোনটা নেবেন। এক নম্বর অপশন ছিল টাকার ব্যাগ, দুই নম্বর ছিল পছন্দের মানুষের ভালোবাসা, তিন নম্বর হচ্ছে পেছনের জীবনে যাওয়ার সুযোগ, আর চার নম্বর হচ্ছে কিছুই না। তবে আমার যেটা মনে হয় যে এখানে আসলে পেছনের জীবনে যাওয়ার যদি একটা সুযোগ আসলে আমরা পেতাম, তাহলে হয়তো বা বেশ ভালো হতো। পেছনের জীবনে গিয়ে বা পেছনের সময় যেতে পারলে হয়তো বা যত ভুল করেছি এখন পর্যন্ত সবগুলো ভুল হয়তো বা আরও একবার করে ঠিক করার চেষ্টা করতাম, বা সব কিছু থেকে আসলে কিভাবে নিজেকে গুছিয়ে তোলা যায় সেই রকম একটা হয়তো বা ব্যবস্থা করতাম আর কি। যাই হোক, হোয়াটসঅ্যাপে কিন্তু দেখতে পাচ্ছি

হাওদা চলে এসেছে আজকে আমাদের সাথে। হাই, কি অবস্থা এখন আপনার, কেমন আছেন, কাশি কমেছে? সাউদা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কাশি টুকটাক কমেছে, তারপরও আছে, কাশি আছে। আজকে যদি আপনার কষ্ট হয় তাহলে কম কথা বলে গান বেশি প্লে করেন, বেশি কথা বললে গলায় প্রেশার পড়বে, কষ্ট হবে। হ্যাঁ, তাই তো করছি, দুই দিন যাব তাই করছি, বাট এভাবেই যদি চলতে থাকে আমার বন্ধু বান্ধব তো আমার উপর সেই রাগ করে বসে থাকবে। আচ্ছা, তারপর সাউদা কিন্তু একটা গানও শুনতে চেয়েছেন, সখী ভালোবাসা কারে কয়, বাজে স্বভাব। আমি অবশ্যই চেষ্টা করবো সাউদা আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আমাদের প্লে লিস্ট জুড়ে। তবে আমার মনে হচ্ছে এখন আমাদের প্লে লিস্টে কিন্তু আরো একটা গান আমি দেখতে পাচ্ছি অপেক্ষা করছে। আমি অবশ্যই আপনার পছন্দের গানটা শোনানোর চেষ্টা করবো, তবে এই গানটাতে চলে যাই। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে রিয়াদ আর পড়শির করা একটা গান, প্রেমে পড়েছি। না বন্ধুরা, প্রেমে আমি পড়িনি, গানের নাম প্রেমে পড়েছি। তো যদি কেউ প্রেমে পড়ে থাকেন গানটা হয়তো আপনার জন্য হতে পারে, আর কেউ যদি প্রেমে নাও পড়ে থাকেন গানটা শুনতে থাকেন, দেখেন গানের থেকে যদি কারো প্রেমে টেমে পড়ে যান আর কি। বন্ধুরা, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন।

0: Mississippi Fields.
1: কিছু কিছু সময় বন্ধুরা খুব অদ্ভুতভাবে কাটে, বুঝতে পারলেন? মানে দেখা যায় কিছুটা সময় যদি ভালো কাটে, কিছুটা সময় কিন্তু খুব খারাপ লাগার মধ্যে দিয়ে যায়। মানে হঠাৎ করে দেখা যায় মনটা খারাপ হয়ে যায়, আবার হঠাৎ করে দেখা যায় মনটা ভালো হয়ে যাচ্ছে। আসলে কি নিয়ে মন খারাপ হচ্ছে আর কি নিয়ে মন ভালো হচ্ছে দেখা যায় অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না। না মানে আসলে কথাটা কেন যে বললাম তাও জানি না, মানে হঠাৎ করে মনে হলো আর কি যে এরকম কেন, মানে এই ব্যাপারটা আসলে এরকম কেন, মানে আমাদের নেচার কেন এরকম হঠাৎ করেই কারো মন খারাপ করে দিচ্ছে, আবার কারো মন ভালো করে দিচ্ছে। জানি না আসলে এর উত্তর কি, এই ব্যাপারটা নিয়েও যদি কারো কিছু বলার থাকে একটু বলতে পারেন বা জানাতে পারেন। ভাবছি, মনে মনে ভাবছি যে আসলে মানে খারাপ লাগার মোমেন্টগুলো যে কেন আসে লাইফে, বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমরা কিন্তু এই ঘন্টার একদম শেষ পর্যায়ে আছি, পরবর্তী ঘন্টা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা পা রাখবো। আশা করছি পাঁচটা পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, মানে একদম শেষ পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর আরও একবার একটু বলতে চাই, খুব ইজিলি আমার সাথে জয়েন হতে পারবেন। আমার সাথে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন, facebook.com/ilovethakafm। বন্ধুরা নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সানিম যুক্ত হয়ে গেছেন। রিদম ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর লিলিপুট আছে আমার সাথে, আজকে একটু লেট করে ফেলেছি মনে হয়। লিলিপুট, লিলিপুট আপনি লেট করে ফেলেছেন? হ্যাঁ লেট করে ফেলেছেন, তা অবশ্য সঠিক, বাট আপনার মেসেজ পড়তে আমি একটু বেশি লেট করে ফেললাম আর কি, তার জন্য আমিও সরি। আফরিন আবা আছেন আমার সাথে, কেমন আছেন? আমি আর আমার ছেলে শুনছি, ওর নাম ইমাদ, বয়স 4 বছর। ও গুলবাহার গানটা শুনলে খুশি হয়, গানটা দিবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা গুলবাহার গান আজকে শুনবো। ও বাই দ্য ওয়ে আফরিন আভা, আপনার তাহলে বেবি আছে? আমি গতকাল এই বিষয়টাই আসলে ঠিকভাবে বুঝতে পারিনি, ইমাদ নাম। আচ্ছা মাশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল ইমাদের জন্য। ভাইয়া পরীক্ষা শেষ করে এসে তোমায় শুনছি। ভাইয়া মুকুল দাদার মতো একটা গান পরপর আসতে পারো না? আমি কারিমুল, হ্যাঁ আসতে পারি, অবশ্যই আসতে পারি, বাট হচ্ছে ওই যে গলার অবস্থা তেমন একটা ভালো না, তো যার কারণে একটু গ্যাপ দিয়ে দিয়ে আসছি আর কি, একটু পরপর যাচ্ছি, চা খাচ্ছি, চায়ের ব্রেক দিচ্ছি, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা চায়ের থেকে মনে পড়লো বন্ধুরা, গতকাল আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম, যে বিষয়টা মূলত ছিল যে চা দিবস। আমরা কিন্তু বিভিন্ন দিবস উদযাপন করে থাকি, গতকাল আমি বলেছিলাম যে আমরা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু চা দিবসটা উদযাপন করা হয় 21শে মে, অর্থাৎ মানে আগামীকাল যেই দিনটা, প্রতি বছর কিন্তু আন্তর্জাতিকভাবে 21শে মে চা দিবস উদযাপন করা হয়। বাট আনফর্চুনেটলি আমরা কিন্তু আবার বাংলাদেশে একটা ডিফারেন্ট সময় কিন্তু আমরা চা দিবস উদযাপন করতাম, যেটা ছিল হচ্ছে 4 জুন। হ্যাঁ 4 জুন কিন্তু আমরা বাংলাদেশে চা দিবস উদযাপন করতাম, বাট এই বছর থেকে অর্থাৎ কালকে থেকে কিন্তু আমাদের একটা নতুন সংবিধান আমরা পেয়েছি, যার ভিত্তিতে এখন থেকে আমরা পুরো ওয়ার্ল্ডের সাথে, পুরো বিশ্বের সাথে কানেক্টেড রেখে, সম্পর্ক রেখে এখন থেকে বাংলাদেশ অর্থাৎ আমরা সবাই আন্তর্জাতিক যে সিস্টেমটা আছে সেই ওয়েতে এখন থেকে আমরা 21 মেতে কিন্তু আমরা চা দিবস উদযাপন করব। অর্থাৎ আগামীকাল কিন্তু 21শে মে চা দিবস, আর আগামীকাল সকালবেলাও কিন্তু আমি চলে আসবো রেডিও আমরা 102.4 FM আপনাদের পছন্দের অনুষ্ঠানে এক কাপ চা নিয়ে। তো অবশ্যই আশা করছি চা দিবসের এই সকালটাতে সবাই এক কাপ চা অনুষ্ঠানে হাজির হয়ে যাবেন এবং জানিয়ে দিবেন যে আগামীকাল আপনি কোন চা দিয়ে চা দিবসটা উদযাপন করছেন, সেটা দুধ চা নাকি রং চা নাকি কফি নাকি কোনো কি বলে সেটাকে, যে কোনো ওই যে ক্যাপেচিনো বা আমেরিকানো যেই কফিগুলো আছে সেগুলো। তো যাই হোক, আশা করছি আপনার উত্তরটা জানিয়ে দিবেন। একটা গানে চলে যাই, আমার জন্য একটা গান অপেক্ষা করছে। আমার জন্য কেন বললাম, কারণ গানের নাম হচ্ছে ভালোবাসুনি, প্রত্যেক গানের করা একটা গান। আশা করছি গানটা সবার ভালো লাগবে, সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমাদের সাথে।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা?

0: Mississippi Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের সাথে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আছে কিন্তু আপনাদের সাথে বিকাল পাঁচটা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। যারা আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা মাত্র শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু আমার সাথে যুক্ত আছে এখন পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি মেসেজে যাব, বাট মেসেজে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কোরবানির ঈদ কিন্তু চলে এসেছে খুব সন্নিকটে, এবং আমরা মোটামুটি দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু হাট বাজার জমে উঠেছে, গরুর হাট কিন্তু বিভিন্ন জায়গায় জমে উঠেছে। গতকাল রাতেও কিন্তু আমি একটা হাট ঘুরে এসেছি, যেটা আমার এলাকাতেই হয়, তিব্বতকরণী বাজার হাট। মোটামুটি দেখলাম ভালোই কিন্তু কি বলবো গরু ঢুকে গেছে এখন পর্যন্ত, যদিও দাম এবারের মার্কেট কিন্তু খুব চড়া মনে হচ্ছে, কারণ যে গরুতেই হাত দিচ্ছি, ওই যে মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে দাম জিগেলি কো আল্লাহ, দাম জিগেলি কো আল্লাহ, মানে গরুর দাম, সেটা গরু হোক আর ছাগল হোক, দাম জিজ্ঞেস করলেই বলছে 1,00,000 টাকা। সিরিয়াসলি, গতকাল আমি ছাগলও দেখলাম, ছাগলের দামও জিজ্ঞেস করছি, সেও বলছে যে 1,20,000 টাকা, 1,40,000 টাকা। তখন মনে মনে ভাবছিলাম যে না, নিজেকে বোধহয় গাড়িতে সরি হাটে উঠিয়ে ফেলাটা মনে হয় এখন বড় ব্যাপার হয়ে গেছে আর কি, যদি একটু দাম পাই আর কি সেখানে গেলে। যাই হোক, দুষ্টামি করছিলাম আপনাদের সাথে। অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবার মেসেজই পড়ব। অনেকে যুক্ত আছেন ফেসবুকে, কিন্তু আমি একটা পোস্টও করেছিলাম যে ওই যে একটু আগে বললাম যে আমি একটা প্রশ্ন করেছি যে আপনাকে যদি অপশন দেওয়া হয় কোনটা বেছে নেবেন, 1 নম্বর টাকার ব্যাগ, 2 নম্বর পছন্দের মানুষের ভালোবাসা, 3 নম্বর পেছনের জীবনে যাওয়ার সুযোগ, 4 নম্বর কিছুই না। মোটামুটি আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি যে কিছু মেসেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি, অনেকেই 3 নম্বরটা বলছেন যে পেছনের জীবনে যাওয়ার একটা সুযোগ। আসলে এরকম যদি ব্যাপারটা হতো তাহলে মানে বেশ ভালো হতো, হয়তোবা পেছনের জীবনে গিয়ে যত মানে ভুল আছে সবগুলো হয়তোবা ঠিক করে আসা যেত। যাই হোক, জানিয়ে দিন আপনার উত্তরটাও, অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন। আমি একটু হোয়াটসঅ্যাপ থেকে ঘুরে আসি, হোয়াটসঅ্যাপে অনেকেই যুক্ত আছেন। হুমায়রা কিন্তু চলে এসেছেন, আপনার এখন কেমন অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তবে টুকটাক আর কি, এই তো এখন পর্যন্ত ওভাবে ক্লিয়ার আউট হয়নি কাজটা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল আছেন আমার সাথে, হ্যালো খুক খুক ভাইয়া, আজ কেমন আছো? রাগ করলা? রাগ করো না, এমনি দুষ্টুমি করলাম, আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাতুল অনেক অনেক ধন্যবাদ, রাগ করিনি। খুক খুক ভাইয়া, এই নামটা বেশ কিউট কিন্তু, যদিও কাশি হয়তো বা ছেড়ে যাবে তবে নামটা থেকে যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, রংপুর থেকে আমি এমডি রুমন শাহ যুক্ত হয়ে গেলাম, অনেক অনেক ধন্যবাদ দাদা যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি শাহিন ভাই কিন্তু চলে এসেছে, শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে আমার সাথে আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, শুনছি ভাইয়া পাবনা থেকে, পাবনা থেকে শুনছেন, কে শুনছেন একটু নামটা কষ্ট করে লিখে দিবেন, আশা করছি। দুঃখিত বন্ধুরা, কাশি কাশি কাশতে কাশতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আরিফ লন্ডন থেকে, ওয়াও, শুধু যে বাংলাদেশ থেকে শুনছে তাই কিন্তু না, আমি আমার দেশের বাইরে থেকে কিন্তু আমাকে অনেকেই শুনে, খুব ভালো লাগে যখন দেখি যে দেশের বাইরে থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা যারা আছে তারা আমাদের সাথে যুক্ত থাকেন। রায়হান আছেন সৈয়দপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রায়হান। অবসান দাদা লিখেছেন, আমি আবার কলেজ লাইফে যেতে চাই। আসলেই এটাই, মানে আমি যেটা বললাম যে আমরা যদি পিছনের জীবনটাতে ফিরে যেতে পারতাম তাহলে হয়তোবা আমাদের মানে বেশ ভালো একটা অপশন হয়তোবা সেটা হতো আর কি। জানি না আসলে এরকম কোনো সিস্টেম কি আদৌ পসিবল কিনা, সায়েন্স যদি পারতো আর কি আমাদেরকে একটু পিছনের সময় নিয়ে যেতে, বা ডোরেমন যদি থাকতো তাহলে হয়তো বা টাইম মেশিনে করে একটু পিছনের সময় চলে যেতাম, যদিও পসিবল না। হ্যালো ভাই, আমি সিলেট থেকে মিম বলছি, আপনি কেমন আছেন? আমি এই গানটা শুনতে চাই, লাভান সং। ওকে ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার মনটা আপনি খারাপ করেছেন আমার পছন্দের গানটা না বাজিয়ে। আপনাদের পছন্দের গান জুড়ে আমাদের এই ঢাকা এফএম 90.4 এর প্লেলিস্টটা সাজানো হয়। সো এখানে মন খারাপের কিছু নেই, অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে সারাদিন কানেক্টেড থাকেন, টিউন করে রাখেন, দেখবেন যে অটোমেটিক আপনার পছন্দের গান আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপর একটু মেসেজেও চলে যাই, মেসেজেও কিন্তু অনেকেই আছেন আমার সাথে। হ্যালো, আমি বর্ণ। হ্যালো, আমি রিদম। ভাই, আমি রংপুর থেকে লামিয়া। আজকে এসএসসি এক্সাম শেষ হলো, বাসায় এসেই তোমাকে শুনছি, খুবই ভালো লাগে তোমার শো, অলওয়েজ শুনি বাট কখনো মেসেজ করিনি, দোয়া করবে যেন জিপিএ 5 পাই, তোমার জন্য অসংখ্য দোয়া থাকলো। শুধু লামিয়ার জন্য যে দোয়া করছি তাই না, আমি চাই যে আমার লিসেনারদের মধ্যে, আমার এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনাদের মধ্যে যারা এবার এসএসসি ক্যান্ডিডেট ছিলেন, এসএসসি এক্সাম অ্যাটেন্ড করেছেন, আমি সবার কাছে একটা ভালো রেজাল্ট আশা করছি। সবাই আমাকে মেসেজ করবেন যে রিদম ভাই আমি একটা ভালো রেজাল্ট করেছি, রিদম ভাই আমার রেজাল্ট এটা, রিদম ভাই আমার রেজাল্ট ওইটা, আমি এরকম একটা আশাতে আছি। ইনশাল্লাহ আমি আমি খুব খুশি হব, খুব খুশি হব। আচ্ছা, জিনিয়া লিখেছে দুইটা জিনিস চাবো দিবা। কোন দুইটা জিনিস জিনিয়া? আচ্ছা জিনিয়া, তুমি সরি, আপনি আমার, আপনি বলেন আপনি কোন দুইটা জিনিস আছেন, দেখি দেয়া যায় কিনা। ভাই দেবে, চলুন একটা গানে চলে যাই, আমার একটা গান, আমার গান, এবার এবার আমার গান আবার ডিফারেন্ট কারণে বললাম, কারণ এখনের গানটা হচ্ছে হায়দার হোসেনের করা গান ঢাকাইয়া। এটা হচ্ছে স্বপ্ন অ্যালবামের একটা গান, আশা করছি গানটা সবার পছন্দ হবে, ভালো লাগবে। তো সবাই গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে থাকবেন, সবাই মিড ডে ফিলসের সাথে থাকবেন, অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Hello listeners, this is RG Rhythm back again with your favorite show Mid the Fields. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে বন্ধুরা। তো আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। বাহিরে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি, মানে ঠিক তেমন একটা গরমও নেই, আবার তেমন ঠান্ডাও লাগছে না, ব্যাপারটা সেরকমও না। আর হচ্ছে আমি কিছুক্ষণ একটা নিউজ দেখেছিলাম অবশ্য, যে বাংলাদেশের চার পাঁচটা অঞ্চলে কিন্তু একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছে এবং নদী বন্দরগুলোতে কিন্তু এক নম্বর বিপদ সংকেতের একটা কি বলে ঘোষণা দিয়েছিল। বাট আনফর্চুনেটলি কিন্তু আমি আসলে ওরকম কিছুই দেখছি না, কারণ সবসময় জানি যে বাহিরে যদি মানে ঢাকার বাইরে যদি অন্য কোথাও ঝড় তুফান হয়ে থাকে তখন কিন্তু ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া বা হচ্ছে আকাশটা একটু কালো হয়ে যাওয়া এরকম একটা ব্যাপার থাকে। বাট আজকে এরকম কিছুই দেখতে পাচ্ছি না, যাই হোক দেখা যাক কি হয়। আচ্ছা বন্ধুরা, বাংলাদেশের খেলা কে কে দেখেছিলেন? ঘরের মাটিতে কিন্তু বাংলাদেশ এবার একটা ইতিহাস করে ফেললো, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল। ভালো ছিল খেলাটা অবশ্য। কে কে দেখেছেন অবশ্যই একটু জানাবেন বাংলাদেশের এই টেস্ট ম্যাচটি। পাকিস্তানকে টেস্টে আরও একবার হোয়াইট ওয়াশ করলো কিন্তু বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিনে 78 রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে কিন্তু আমাদের টাইগাররা। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে 2-0 ব্যবধানে ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে। এবারই কিন্তু প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। এর আগে অবশ্য পাকিস্তানের মাটিতে তাদের ধবল ধোলাই করেছিল টাইগাররা, বাট এবার আনফর্চুনেটলি নিজের দেশেই আর কি আমরা এটা পেরেছি। যাই হোক, এটা কিন্তু আসলে খুবই ভালো লাগার মতো একটা মোমেন্ট। কে কে খেলা দেখেছেন এবং তো কে কে খেলা দেখেছেন এবং খেলাটা এনজয় করেছেন অবশ্যই একটু মেসেজ করে বা কমেন্ট করে জানিয়ে দিবেন। ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন, ফেসবুকে কিন্তু অনেকেই যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কিছু একটু মেসেজ পড়ে আসি, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। আচ্ছা, আমার বাড়ি টাঙ্গাইল, নাম তমা, আমার বাবা সেনাবাহিনীতে, আমি সিলেট ক্যান্টনমেন্ট জালালাবাদ থাকি, আমি জালালাবাদ ইংলিশ স্কুলে পড়ি। সিলেটি তমা আপু চিনেন কি? আচ্ছা সিলেটের তমা তো আজকে এখন পর্যন্ত পাইনি, সে কি আসে এসেছে কিনা ঠিক বলতে পারলাম না। আচ্ছা হ্যালো ভাইয়া, কেমন আছো, কাশছো কেন, ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ ঠান্ডা তো লেগে আছে, আজকে প্রায় দুদিন তিন দিন আরও বেশি হয়ে গেল, গত দুদিন তো হচ্ছে বন্ধু বান্ধবের সাথে তো কথাই বলতে পারিনি। যাই হোক শারমিন রংপুর থেকে অনেক অনেক ধন্যবাদ শারমিন যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন শান্তা, কিন্তু আছে রংপুর থেকে, শান্তাকে মনে হয় অনেকদিন পর পেলাম। ভাইয়া দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হও, না হলে যে FM শোনা বন্ধ হয়ে যাবে আমাদের। না ইনশাল্লাহ দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। এত দ্বারা সকল SSC পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে কি জানানো যাচ্ছে, পরীক্ষা কি শেষ হয়ে গেছে নাকি A+? ও আচ্ছা, A+ দিয়ে অটো পাস করে দেওয়া হবে, এরকম এরকম গুজব ভুলেও দেওয়া যাবে না আরাফাত, এরকম গুজব ভুলেও দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম রিদম ভাই, ভালো আছেন? আমি তিথি রংপুর থেকে। আলহামদুলিল্লাহ তিথি বেশ ভালো আছে, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনার ভয়েস অনেক সুন্দর। আপনার ID নামটা বলা যাবে? আচ্ছা আমার ID নাম একটু বলে দেই, সেটা হচ্ছে আমার ফেসবুক ID রিদম খন্দকার, আর একটা পেজ আছে আমার RJ রিদম, সো সেখানে জয়েন হয়ে যেতে পারেন। আমার নামের বানানটি একটু বলে দিই, RYTHOM, আমরা যে চা খাই টি সেই টি, RYTHOM, সো রিদম দিয়ে সার্চ করলে আমার রিদম খন্দকার প্রোফাইল এবং RJ রিদম পেজ দুইটি কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা চলেন একটা গানে চলে যাই, বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডসের করা একটা গান, আগুন লাগাইয়া দিল। তো চলুন এত কথা না বলে আমরা আগুনটা লাগিয়ে দিই, খুব জলদি আবার আগুন চেয়ে ফিরে আসছি আমরা।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: आप फील करें FM 90.4
1: Midday Feel.
2: হ্যালো লিসনার্স, আরও একটা ঘন্টার শেষ মুহূর্তে, অর্থাৎ আরও একটা ঘন্টা, মানে আমি আছি, আমি কোথাও যাচ্ছি না, মানে দ্বিতীয় ঘন্টার শেষ মুহূর্তে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে আমি রিদম ছিলাম দুপুর 2টা থেকে আজ বিকাল 5টা পর্যন্ত। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মাত্র যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন 01841904904 এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM, সেখানে কিন্তু অলরেডি আমার একটা পোস্টও আছে, সো পোস্টে চলে আসতে পারেন, কমেন্ট করতে পারেন, সেখান থেকে অবশ্যই সবার সাথে কথা বলবো, সবার সাথে গল্প করবো। কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা, কারণ অনেকক্ষণ হলো মেসেজ পড়া হচ্ছে না, যদিও আমি অফলাইনে বসে বসে আসলে সবার মেসেজই পড়ছিলাম, সবার মেসেজ দেখছিলাম। চলুন একটু মেসেজ দেখে আসি আমার সাথে কে কে আছেন। নুসরাত জাহান নিহা আছেন চিটাগাং থেকে দেখতে পাচ্ছি। তারপর টাকার ব্যাগ খালি না তো আবার, আমি অনেক টাকা চাই। আচ্ছা, আমি যে কোশ্চেনটা করেছিলাম আর কি, যে আপনি আসলে কোনটা বেছে নেবেন, টাকা নেবেন, টাকার ব্যাগ নেবেন, নাকি হচ্ছে জীবনের পিছনের জীবনে ফিরে যেতে চান, এরকম একটা ব্যাপার। সো টাকার ব্যাগ খালি না, মানে ধরেন আপনার একটা ব্যাগ ভর্তি টাকা আছে, সো আপনার আসলে কি তখন সেই মুহূর্তে কি দরকার, আপনি কি সেই টাকাটা দরকার, নাকি আপনি পিছনের জীবনে ব্যাগ যেতে চান, নাকি হচ্ছে প্রিয়জন, মানে একদম যে মানুষটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, পছন্দের মানুষ তাকে চান, নাকি কিছুই চান না, এটা অবশ্যই একটু মেসেজ করে জানাবেন বা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আফরিন আছেন আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ আফরিন যুক্ত থাকার জন্য। কানে ইয়ারফোন দিতেই একটা গান বাজলো, বান্ধবী শুনলে এখনই নাচ শুরু করে দিত। যাই হোক, পছন্দের মানুষ দরকার নেই, ভালোবাসা এই কথাটা আমার কাছে মূল্যহীন। রিদম দাদা, আরে মনে হয় কিছু একটা বাদ দিয়েছি। ওহো রিদম ভূত, দাদা কাশি ঠিক হয়েছে? আড়ালে চুপ করে শুনছি, বেশিক্ষণ শুনবো না। আফরিন অনেক অনেক ধন্যবাদ, আড়ালে শুনলেও শুনছেন তো আমাকে, কাশি এখন পর্যন্ত ভালো হয়নি, তবে দোয়া করবেন, আশা করছি খুব জলদি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর প্রেম করব কিভাবে, আমার শরীরে অ্যান্টিবডি অনেক বেশি, তো তাই কোনো মেয়ে 2-4 মিনিটের বেশি আমাকে ভালোবাসতে পারে না, তাই নাকি? যাক ভালো। ভাইয়া কেমন আছো? আমি সাদিয়া আফরিন সারা রংপুর থেকে, আমি গৃহদাহ উপন্যাসটা পড়ছি আর শুনছি। আচ্ছা ভাইয়া, তোমার প্রিয় লেখক বা কবিকে একটু বলবে প্লিজ। আমার প্রিয় লেখক আর কেউ না, আমার প্রিয় লেখক একজন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যার। আমি তার লেখা খুব পছন্দ করি, তার লেখা সব বই মোটামুটি আমার পড়া হয়েছে। তারপরও খুঁজছি, কিছু বই হয়তো এখন পর্যন্ত পাইনি, দেখি। আমার ইচ্ছা আছে যে হুমায়ুন আহমেদ স্যারের সব একদম যা আছে, যাবতীয় খুঁটিনাটি যা আছে সব পড়ে শেষ করার। আপনার প্রিয় উপন্যাস, সরি আপনার প্রিয় লেখক বা কবিকে সেটাও একটু জানিয়ে দিবেন আমাকে। আর বাই দ্য ওয়ে আফরিন সারা, আমার ছোট বোনের নাম কিন্তু সারা। যাই হোক, ভালো লাগলো। চোখ বুঝে দেখি গো তোমায়, এই গানটার প্রথম লাইনটা কি কি জানি না, এই গানটা আমার জন্য প্লে করো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব জান্নাতুন নূর আপনাকে এই গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি, ভাই কেমন আছেন, ইফতেকার ফ্রম হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ ইফতেকার বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি, কেমন আছেন ভাই, অনেকদিন ধরে তোমায় শুনি কিন্তু কখনো SMS করিনি, আজকে প্রথম করলাম। সোহেল, তোমার গলার অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে, তারপরও চা খাচ্ছি একটু পরপর, আশা করছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন। চলেন একটা গানে চলে যাই, যাব একটা গানে যাব, কোন গানে যাব, যাব যাব কি যাব যাব করছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের করা একটা গান, খুব সুন্দর গান যেটা চলছে এখন, যাব যাব মন, বেশ অসাধারণ একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন।

সাথে কিন্তু কাস্টিং এ ছিল অ্যাক্টিং করেছে আমাদের সবার পরিচিত আব্দুলাল সেন্টু এবং মার্শিয়া শাওন। আর এই গানটা কম্পোজ করেছিল কিন্তু যশ নমুদার। আর হচ্ছে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি, ঈশান আর দীপ একসাথে কিন্তু গানটা করেছিল। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবাই এনজয় করছে।

0: Chan, Taka FM 90.4.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: Taka FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: Country's first full HD FM station, Taka FM 90.4.

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টা শুরুর মুহূর্তে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে দুপুরের এই ব্যস্ত মুহূর্তে আমার সাথে যুক্ত থাকার জন্য। অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন, অনেকেই আমাকে লিখছেন, সবার সাথে কথা হবে, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। আর অবশ্যই আশা করছি আমাদের এই অ্যালবাম জুড়ে এই যে এত সুন্দর সুন্দর গান বাজছে, গুলো সবার ভালো লাগছে। বন্ধুরা, হঠাৎ করে কেন জানি মনটা খারাপ হয়ে গেল আমি জানি না, আসলে বুঝতে পারছি না যে মন খারাপের রিজনটা কি। আমার মানে আমি কখনো ইউজুয়ালি আমার আসলে মন খারাপ হয় না, বাট কেন জানি মনটা খারাপ হয়ে আছে বলতে পারছি না সঠিক, কি যে হলো তাও বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি কে কে যুক্ত আছেন আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি, হ্যালো রিদম ভাইয়া নমস্কার, অনেকদিন পর আপনাকে মেসেজ করলাম। আমার নাম শ্রী মৃদু বর্মন, এটা আমার পুরো নাম। হ্যাঁ, বেশ সুন্দর একটা নাম। আর অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আমাকে শোনার জন্য। তারপর সাঞ্জু আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, হাই ভাইয়া, থ্যাংক ইউ আমাকে সাঞ্জু বলার জন্য, কিন্তু আমাকে সামিয়া বলো, সিলেট থেকে সামিয়া। আচ্ছা, সিলেট থেকে সামিয়া যুক্ত আছে আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আমার সাথে কে আছেন কে আছেন, কারিমুল কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছেন দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আজকে থেকে এক্সাম শেষ, আর লেট হবে না, আজকেও লেট হওয়ার কথা ছিল না, তবে ফ্রেন্ডের পাল্লায় পড়ে লেট হয়ে গেছে। ওরা আরএমসি যাওয়ার কথা ছিল, বাট আমার অসুস্থতার জন্য আর যায়নি লিলিপুট। যাক, খুব খুশি হলাম যে এসএসসি পরীক্ষা মোটামুটি প্রায় শেষ। এখন থেকে আশা করছি আমার বন্ধুবান্ধব যারা আছে, অর্থাৎ এসএসসি ক্যান্ডিডেট যারা ছিলেন, সবার সাথে কথা হবে, গল্প হবে। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাই, আমি সিলেট থেকে শুনছি, তৌহিদ অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায়? গতকাল ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। গতকাল আমার ফ্রেন্ড এবং আমি প্রাইভেট থেকে ফেরার সময় আমার ফ্রেন্ড ক্যাশ আউট করছিল, রাস্তা পার হওয়ার সময় একজন লোক টাকাগুলো চুরি করে পালিয়ে যাচ্ছিল, আমরাও তার পিছনে অনেকটা ছুটি, লোকজনও আসে এবং শেষ পর্যন্ত টাকাগুলো পাই। ওহো, যাই হোক, ব্যাপারটা আসলে শেয়ার করেছেন, খুব খুশি হলাম, কারণ ব্যাপারটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। অতএব যারা শুনলেন ঘটনাটা, সবাই কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, এরকম ঘটনা আপনার চারপাশে যে কোনো মুহূর্তে কিন্তু ঘটে যেতে পারে। ও, তানজিলা চলে এসেছে আমার সাথে, অনেকদিন অনেকক্ষণ পর দেখতে পেলাম তানজিলাকে। তানজিলা এতক্ষণ কোথায় ছিলেন? খুব লেট হয়ে গেল মনে হচ্ছে। জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত আছে আমাকে আমার সাথে, আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ, তুমি সুস্থভাবে আমাদের সাথে কথা বলতে পারছো। তোমার পছন্দের ফুল কোনটি? আমার পছন্দের ফুল হচ্ছে আমি নিজে, বাট এই ফুল সেই ফুল না, এই ফুল হচ্ছে FOOL ফুল। হ্যাঁ, আমি হচ্ছি ফুল, রিদম দ্য ফুল। বন্ধুরা, হ্যাঁ, একটা গানে চলে যাব আমরা, যে গানটা শুনবো এখন সেই গানটা হচ্ছে ওই যে আমি শুরুতে বললাম যে মনটা কেমন জানি ভালো লাগছে না, তো কারো একটা কথা মনে পড়ছে তার জন্যই একটা গান আর কি, তাকে ডেডিকেট করে একটা গান দিচ্ছি। গানটার নাম হচ্ছে ভালো থেকো, ক্যাকটাসের করা একটা গান, তুচ্ছ অ্যালবামের, খুব সুন্দর একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং সবাই অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, মিড ডে ফিল্ডের সাথে থাকবেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। তো চলুন, এত কথা না বলি এখন আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: Hello listeners, this is RJ Rhythm back again with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন এবং সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকে এত ব্যস্ততার মধ্য দিয়েও আমার সাথে যুক্ত ছিলেন এবং আমাকে মেসেজ করছেন, আমাকে লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যদিও আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ ঘন্টা কিন্তু একদম মাঝামাঝি অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে হয়তো বা বিদায় জানাতে হবে আপনাদেরকে। তবে আছে আরও কিছুক্ষণ, আশা করছি আজকের এই দুপুরটা একটু হলো ভালো কেটেছে, সুন্দর কেটেছে এবং আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মোটামুটি একটু কথা বলতে পেরেছি আপনাদের সাথে, কারণ মোটামুটি আজকে কাজটা একটু কম ছিল। তারপর সবাই দোয়া করবেন যাতে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারি। সেই শুরু থেকে কিন্তু অনেকেই আমার সাথে যুক্ত ছিল, সবার সাথে গল্প করবো, বাট আপনাদের সাথে একটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই ঈদে কিন্তু দুইটা মুভি কিন্তু হচ্ছে আমাদের খুব হাতের কাছে চলে আসে, একদম খুব সন্নিকটে চলে আসে। সেটা হচ্ছে আমরা তো সবাই জানি যে রমজানের ঈদে কিন্তু ভালো ভালো বেশ কিছু মুভিজ কিন্তু আমরা পেয়েছিলাম বাংলাদেশি এই সিনেমা প্যানেলে, এবং হচ্ছে আমাদের বাংলাদেশি ডিরেক্টর যারা আছেন তারা কিন্তু ভালো ভালো কিছু সিনেমা আমাদের উপহার দিয়েছিল। যেমন আমি যদি বলি বনলতা এক্সপ্রেস, দেন প্রেশার কুকার, প্রিন্স, মানে ভালো ভালো কিছু মুভিজ কিন্তু ছিল। সো এই ঈদে কি থাকছে? এই ঈদে অবশ্যই তো থাকছে নতুন মুভি, সেগুলো নিয়ে অবশ্যই কথা হবে। তবে আমার যেটা মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটু কথা বলা উচিত। এই ঈদে কিন্তু দুটি মুভি আপনাদের খুবই সন্নিকটে আসছে, একটা হচ্ছে প্রিন্স যেটা সাকিব খান করেছিল এবং আরেকটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। আচ্ছা, সন্নিকটে কিভাবে আসছে এই ব্যাপারটা একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এলো রোজার ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমা, প্রিন্স এবং বনলতা এক্সপ্রেস। ঠিক আছে, এই এই যে দুইটা মুভি, এর মধ্যে একটা মুভি আগামী 24 মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে, সেই মুভিটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। এবং ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ এই যে আমাদের সামনে যে ঈদুল আজহা বা কোরবানির ঈদ, সো ঈদের দ্বিতীয় দিন কিন্তু চ্যানেল আইয়ে দেখা যাবে মেগা স্টার সাকিব খানের সিনেমা প্রিন্স। সো বন্ধুরা, আশা করছি যারা এই দুটো মুভি হয়তো বা ব্যস্ততার কারণে দেখতে পারেননি বা অন্য কোনো কারণে দেখতে পারেননি, আপনারা কিন্তু একদম হাতের কাছে পেয়ে যাচ্ছেন। সো সবাই চাইলেই কিন্তু এখন টিভিতে আমরা প্রিন্স দেখতে পারবো এবং ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আমরা বনলতা এক্সপ্রেসটা পেয়ে যাচ্ছি। সো আশা করছি এইসব বিষয়ে আপডেট রাখবেন এবং এইসব নিয়ে গল্প করার জন্য কিন্তু আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার আসছি আপনাদের মাঝে, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টার থেকে তো আমি থাকি আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। সো সবাই অবশ্যই বিকেল 5টার দিকে চলে আসবেন বৃহস্পতিবার, অর্থাৎ আগামী দিন কথা হবে অন্যান্য আর যে মুভিজ আছে বা আমাদের এই ঈদে কী কী মুভি আছে সেগুলো নিয়ে। দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যুক্ত আছে ফেসবুকে, ফেসবুকে কমেন্ট করেছে কানিজ রুকাইয়া মনি, ভাই জীবনে বহুত টাকার দরকার, টাকা নিব। আচ্ছা, টাকা কেন নিবে সেই ব্যাপারটা বলি, আমি কোয়েশ্চেন করেছিলাম আর কি, যে আপনাকে যদি অপশন দেওয়া হয় কোনটা নিবেন, টাকার ব্যাগ নিবেন নাকি পছন্দের মানুষের ভালোবাসা নিবেন নাকি পেছনের জীবনে যাওয়ার সুযোগটা কাজে লাগাবেন নাকি কিছুই নেবেন না, সেই ভিত্তিতে কিন্তু কানিজ রুকাইয়া মনি কমেন্ট করেছে তার টাকা দরকার, টাকা নিবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে, নামটা আরবিতে লেখা, আনফরচুনেটলি পড়তে পারছি না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি শারমিন সাফা। ও ওকে ওকে, ঠিক আছে, রংপুর থেকে। অনেকদিন পর FM শুনছি আজকে, ভালোই লাগছে, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি সামান্তা শাহানুর কিন্তু আছে, তারপর দেখতে পাচ্ছি কুইন অফ মুন, ওয়াও, চাঁদের রানীও দেখে আমাদের সাথে আছে, বেশ বেশ। হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন স্বপন, ওয়াও, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আমি মানে আমার ফ্যান হওয়ার দরকার নেই, আমি আপনাদের বিগ ফ্যান। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত, আশা করছি সবাই যুক্ত থাকবেন। একটা গানে চলে যাই, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে বালামের করা একটা গান, সমর্পণ। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, সবাই এনজয় করবেন এবং খুব জলদি ফিরে আসি আপনাদের মাঝে। তো শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, এই আশাই রাখছি বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: হ্যালো লিসেনার, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে শেষ ঘন্টায়ও চলে এসেছি। যে কোনো সময় হয়তো বা হুট করে আমাকে বিদায় জানাতে হবে আপনাদের মাঝ থেকে, তবে কোনো সমস্যা নেই, আবারও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আমি চলে আসবো আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। সো আশা করছি সেখানেও কথা হবে, সেখানেও গল্প হবে। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, আমি এখন এসেছি মূলত মেসেজ পড়ার জন্য। দেখি অনেকেই যুক্ত আছেন, অনেকের মেসেজ এখন পর্যন্ত পড়া হয়নি। চলুন দেখি কে কে আছে আমার সাথে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে। আমার সাথে রংপুর থেকে নবাব কিন্তু আছে, তারপর দেখতে পাচ্ছি রশিদ আছে রংপুর থেকে আমার সাথে, তারপর হাই ভাই আমি নেত্রকোনা থেকে সৈকত চলে আসলাম, ও নাইস। তারপর স্বপ্ন আছেন আমাদের সাথে রংপুর থেকে। তারপর আচ্ছা ভাইয়া, আমার SMS কি কোথায়, আমার SMS কি আপনার কাছে যায় না? দুঃখিত বন্ধুরা, একটু কাশির জন্য বিরতি নিলাম। আচ্ছা ভাই, আমার SMS কি আপনার কাছে যায় না, নাকি দেখেন না? আমার চশমা দিব নাকি আকলিমা? না আকলিমা, এই যে আপনার মেসেজ পেয়েছি মাত্র পড়লাম। আসলে দেখা যায় অনেক সময় হয় কি, আপনাদের মেসেজটা যখন উপরে চলে আসে তখন হয়তো বা মেসেজটা পড়তে একটু দেরি হয়ে যায়, বাট আনফর্চুনেটলি আমি সবার মেসেজই পড়ি। সো এখানে আমার মনে হয় যে আসলে একটু ধৈর্য ধরে ঢাকা FM 90.4 শুনলেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জুবায়ের চাঁদপুর থেকে শুনছি, ওয়াও থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি জুবায়ের। হাই রিদম ভাইয়া, আমি রিমি আক্তার, রিম আক্তার আশা, আমি নতুন যুক্ত হয়েছি রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি এখন থেকে রেগুলার আমাদের মিড ডে ফেলতে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। তারপর দেখতে পাচ্ছি বাড্ডা থেকে বৃষ্টি মণ্ডল আছেন আমাদের সাথে। হাই রিদম দা, কেমন আছো? আমি অনেকদিন ধরে ভাবছি পিছনের জীবনের কথা আর তুমি প্রশ্ন করলে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে কি চান লাইফে, মানে ওই যে অপশন দিয়েছিলাম যে টাকার ব্যাগ নাকি পিছনে যাওয়ার একটা অপশন নাকি প্রিয় মানুষের ভালোবাসা নাকি কিছুই না, সেই ভিত্তিতেই কিন্তু আজকে অনেকগুলো অ্যান্সার এসেছে। আচ্ছা জিনিয়া কিন্তু এখন পর্যন্ত আছে, জিনিয়া বলেছিল যে তার নাকি দুইটা চাওয়া আছে, তো আমি জিজ্ঞেস করেছিলাম কি চাওয়া। সে লিখেছে আমি পছন্দের মানুষটার সাথে থাকতে চাই, পেছনেটা পেছনে থাক আর টাকা যাবে আসবে। প্রথমটা হলো একটা জিনিস অন্য কারোর জন্য এখনো আছে, সেটা হলো ভালোবাসা। দ্বিতীয়টা হলো ঈদের সালামি দিবে না? ঠিক আছে, অবশ্যই জিনিয়া আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে সালামি দেওয়াই লাগে, তাছাড়া আমার মনে হচ্ছে আমার ইটা মার না হলে মাটি হয়ে যাবে আর কি। আর যাই হোক, এটা গোপনে দিব, কারণ হচ্ছে বাকিরা আবার জানলে সমস্যা পড়ে, দেখা যাবে যে সবাইকে দিতে হবে আর কি। আচ্ছা তারপর আমার সাথে কিন্তু যুক্ত আছে ভাইয়া, তোমাকে মেসেজ দিলে মনে হয় আমার মেসেজটা কখন পড়বে এই অপেক্ষায় বসে থাকা, কি যে মায়া লাগাইছো রিদম ভাইয়া। আগে জিনিয়া আমি FM তো শুনতাম, এই জিনিয়া কিন্তু আমার ফ্রেন্ড হয়, আমি শান্তা, আমার নামটা একটু মনে রাখবা, রেগুলার শুনি তাও আমার নামটা মনে রাখো না। অনেক আগে তোমাকে একটা মেসেজ দিয়েছি, এখনও পড়ো নাই। আমি যখন যার মেসেজ পাই সেই মেসেজটাই পড়ি। বাই দ্য ওয়ে শান্তা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সবসময় যুক্ত থাকার জন্য। আশা করছি যে এই ব্যাপারটা নিয়ে আসলে মনোমালিন্যতার কিছু নেই, আমি যখন যার মেসেজ পাই তখন পড়ি। এখানে আমি কারো মেসেজ ইগনোর করা বা কারো মেসেজ না পড়া এরকম ব্যাপার কিন্তু আসলে কোথাও নেই। আচ্ছা একটু ফেসবুক থেকে ঘুরে আসি, ফেসবুকও কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছে দেখতে পাচ্ছি। ফেসবুকে কে কে আছেন আমার সাথে, কে কে আছেন অনেকেই আছেন দেখতে পাচ্ছি অবশ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যারা ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন এবং ফেসবুকে লিখছেন এত কষ্ট করে আমাকে, মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যে সবাই মানে যুক্ত থাকে, এই ব্যাপারটা আসলে খুব ভালো লাগে যেটা সত্যি কথা। আচ্ছা আশিকুল হাসান আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, তিনি কমেন্ট করেছেন ভাইয়া ফেনী থেকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ আশিক আমাকে শোনার জন্য, আশা করছি এখন থেকে রেগুলার আমাদের সাথে থাকবেন এবং অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে। আচ্ছা তারপর চাঁদের রানী, চাঁদের রানী লিখেছে তার সবকিছু দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই হোক বন্ধুরা অনেকেই কিন্তু যুক্ত আছে, সবার সাথে গল্প হবে, আছে আরো কিছুটা সময়। একটা গানে চলে যাব এখন আমরা, এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে বাসুদেব দাস বাউলের করা একটা গান, হাওয়া অ্যালবামের, আটটা বাজে দেরি করিস না, খুব সুন্দর একটা গান, আটটা বাজে দেরি করিস না। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, গানটা সবাই এনজয় করবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। তা এত কথা না বাড়ি এখন সোজা গানে চলে যাই।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show Midday Feels. শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, দেখতে দেখতে আজকেও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এলাম মিড ডে ফিলস অনুষ্ঠানের। আজকের মতো হয়তো বা এখানেই বিদায় জানাতে হবে আপনাদেরকে, আবারও চলে আসবো আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। সো ঢাকা FM 90.4 যদি 5টার দিকে টিউন করে ফেলেন অবশ্যই কিন্তু আরজি রিদমকে আবারও পেয়ে যাবেন আপনাদের পছন্দের অনুষ্ঠানের সাথে। তো আশা করছি অবশ্যই কালকেও যুক্ত থাকবেন, কালকেও আমাদের অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেন বা হচ্ছে ঢাকা FM 90.4 এর সাথে থাকতে পারেন না, বা সচরাচর আরো যে আপডেটগুলো আছে, সোশ্যাল মিডিয়ার আপডেটগুলো আছে, সোশ্যাল যে আপডেটগুলো আছে সেগুলোর খোঁজ খবর রাখতে পারেন না, সব বিষয় নিয়ে কিন্তু গল্প করবো, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে যারা ছিলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন। এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু আমার প্রত্যেকটা ফ্রেন্ড এখন পর্যন্ত যুক্ত আছে, তারা কিন্তু এখনও আমাকে মেসেজ করছে, তারা এখনও আমাকে লিখছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমি বিদায় নেওয়ার আগে ফেসবুকে একটু দেখবো কে কে আছেন আমার সাথে। ফাহমিদা জান্নাত যুক্ত হয়েছেন। ভাইয়া, আপনি না আমাদের ফ্রেন্ড বলেন, তাহলে ফ্রেন্ডদের সাথে কি কেউ আপনি আপনি করে কথা বলে? আমি হুমায়রা। আচ্ছা হুমায়রা, ব্যাপারটা হচ্ছে কি, মানে বেসিক্যালি আমি আপনিতেই একটু বেশি কমফোর্টেবল ফিল করি আর কি, সো এই জন্যই আর কি আপনি আপনি করে কথা বলি। এখানে আসলে ফ্রেন্ড ভাবা না ভাবা এরকম কিছুই না, বা আমার মনেও আসলে এরকম কোনো চিন্তা ভাবনা নেই। আমার কাছে প্রত্যেকটা ফ্রেন্ডই খুব ক্লোজেস্ট এবং প্রত্যেকটা ফ্রেন্ডকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, বিকজ আপনারা না থাকলে হয়তো বা আমি প্রত্যেকটা দুপুর এত সুন্দরভাবে কাটাতে পারতাম না, এত সুন্দরভাবে হয়তো বা মিড ডে ফিলস অনুষ্ঠান চালাতে পারতাম না। তো আশা করছি এখানে অন্যভাবে নেওয়ার কিছু নেই, আমি আসলে সবাইকেই এভাবে আপনি আপনি করেই বলি, সেটা আমার ছোট হোক বড় হোক, এটা আমার একটা অভ্যেস বলতে পারেন আর কি। আচ্ছা, তারপর মেসেজও কিন্তু অনেক অনেকেই যুক্ত আছেন। আমি একদম বিদায় মুহূর্তে চলে এসেছি, তারপর যাওয়ার আগে একটু ছোট করে দেখে যাবো কে কে যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত। স্নেহা আছে সিলেট থেকে দেখতে পাচ্ছি, তারপর আমার সাথে কে আছে কে আছে কে আছে, আফরিন কিন্তু আছে, আফরিন বিদায় নিয়েছে আমাদের থেকে। সানিম কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে, তারপর আমার সাথে আছেন কে আছেন, তাসনুবা আছেন রংপুরের সেই ছোট গ্রাম থেকে। ওয়াও, অনেকদিন পর আপনাকে আপনার মেসেজ দেখলাম তাসনুবা। হাই ভাইয়া, আজ SSC এক্সাম শেষ হলো তাই যুক্ত হলাম। আচ্ছা তাসনুবা, মানে আমি যেটা বললাম যে আজকে দুপুরবেলাও আমরা বলছিলাম যে SSC এক্সাম যেহেতু শেষ, এখন খুব মজা হবে, কারণ হচ্ছে আমাদের SSC ক্যান্ডিডেট ফ্রেন্ডস যারা আছে সবাই এখন থেকে রেগুলার হয়তো বা আমাদের সাথে যুক্ত থাকবে এবং হচ্ছে মেসেজ করবে, তাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। যাক ভালোই হলো। ভাইয়া, আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন, আমি একজন আর আমার ছোট বোন আছে আর কি। আচ্ছা, রংপুর থেকে মুনতাসির আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি, অঙ্ক করছি আর আপনাকে শুনছি, এটা আমার সেকেন্ড SMS। আচ্ছা ঠিক আছে, অঙ্কের সাথে যদিও আমার একটা বনিবনা আছে ভালো, মানে মানে সে কিন্তু আমার দুসম্পর্কে শত্রু লাগে আর কি অঙ্ক। যাই হোক, তার নাম শুনলে মেজাজ খুব গরম হয়। ভাইয়া, আর যে মানেটা কি বলবেন প্লিজ? আর যে মানে হচ্ছে রেডিও জকি। রিদম ভাই কেমন আছো? আমি জিৎ সিলেট থেকে বলছি। জিৎ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। মাধবী আছে আমাদের সাথে, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন। রিদম ভাই একটা গান শুনতেছে, কে গানটা কে শুনবেন? আচ্ছা ফারুক, ফারুক আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন জানো ভাইয়া? গরিব বলে আজ তোমায় SMS করতে পারি না। সিলেট থেকে সুমাইয়া সাফা, সাফা ইটস ওকে, মেসেজ করতে না পারলে কোনো সমস্যা নেই, আমাদের ফেসবুক পেজে চলে আসবেন, সেখানেও কিন্তু আমাদের পোস্ট থাকে। সো পোস্টে যদি একটু কষ্ট করে কমেন্ট করে ফেলেন, সেখান থেকেও কিন্তু আমি অবশ্যই সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো। ভাইয়া, প্রাইভেট থেকে এসে তোমার সাথে যুক্ত হলাম লালমনিরহাট থেকে। প্রাপ্তি, প্রাপ্তি অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অবশ্য। হাই ভাইয়া, আমি নতুন, আমি রংপুর থেকে শুনছি, আমার নাম হাজেরা। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ হাজেরা। 8টা বাজে দেরি করিস না, এই গানটার মানে কি আসলে? আর আমি আগে মেসেজ করেছি, পড়েন নাই কেন? সামিয়া রংপুর থেকে। আচ্ছা সামিয়া, এই গানটা হচ্ছে একটা পাহাড়ি গান আর কি, সো এটা একটা ওই পাহাড়ি কালচারের একটা গান আর কি।
2: এটা এই গানটা আরেকবার একটু শুনতে পারবেন, শুনে নিবেন, শুনলে হচ্ছে আপনি যখন লাইনগুলো শুনবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে গানটা বেসিক্যালি কিসের জন্য। তো যাই হোক বন্ধুরা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথা বলে ফেলেছি, বিদায় নিতে গিয়েও বিদায় নিতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। আবারও আগামীকাল চলে আসছি। আর আমাদের ছোট্ট একজন বন্ধু, চার বছরের একজন বন্ধু ইমাদ নাম তার, সে কিন্তু একটা গান শুনতে, মানে সে শুনতে চায়নি, তার মা বলেছিল যে সে গুলবাহার গানটা নাকি খুব পছন্দ করে। তো আজকে আমরা বিদায় মুহূর্তে গুলবাহার গান দিয়ে বিদায় জানাবো, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভরকর একটা গান গুলবাহার। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই, গান শুনতে শুনতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং যথারীতি আপনার বন্ধু হাজির হয়ে গেছি, আমি সিফাত আপনার সঙ্গে আছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে এবং শুরু হয়ে গেল আমাদের আড্ডা। আজকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে আছি আমি এবং কথা এবং গানের সাথে সাথে। আজকের দিনটা হচ্ছে 20 মে 2026, 6 জ্যৈষ্ঠ 1433 এবং 20 মে কিন্তু আরেকটা আজকেও কিন্তু একটা দিবস, এই দিবসটা হচ্ছে আপনার মেট্রোলজি দিবস, সেটা হচ্ছে আর কি পুরো বিশ্বব্যাপী এই দিবসটাকে আর কি পালন করা হয় যে আপনার এই ওজন এবং পরিমাপ নিয়ে যে সচেতনতা সেই ব্যাপারে আর কি, সেই ব্যাপারটিকে লক্ষ্য রেখে কিন্তু এই দিবসটি পালিত হয়, এই যে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। তো আমাদের বাংলাদেশেও এটা উদযাপিত হচ্ছে আসলে। তো আমার বন্ধুদেরকে বলতে চাই এই ক্ষেত্রে, আর এদিকে আমরা আসলে প্রতিদিনই কোনো না কোনো দিবসের মধ্যে থাকি এবং মাঝে কিন্তু আবার চেঞ্জও হয়ে যায়, যেমন ধরেন এই যে 4 জুনের যে চা দিবসের ব্যাপারটা ছিল, জাতীয় চা দিবস, তো সেখানে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে এখন একসাথে সেলিব্রেট করবো আমাদের জাতীয় চা দিবস আগামীকাল 21 মে। তো যাই হোক, আজকে তো আবার কথাবার্তা হবে, আমার বন্ধু বান্ধব যারা লিখছেন দিন তারিখের কথাও বলে দিয়েছি, এখন যেটা হচ্ছে কথা আপনাকে বলতে চাই আমি যে কথাটি সেটা হচ্ছে আমাদের নম্বরের কথাটি বলে দিতে চাই। আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং SMS করতে পারেন আমাকে, আমি অবশ্যই পড়ে দেওয়ার চেষ্টা করবো এবং সাথে তো চমৎকার সব গান থাকছি। যেমন অমৃত বোস যুক্ত হয়ে গেছেন, শুভিকাল জানিয়েছেন, শুভিকাল অমৃত বোস কি অবস্থা বলেন তো, কি অবস্থা আজকে মানে কলকাতার, কি অবস্থা, ঠান্ডা না গরম? যদিও আজকে আচ্ছা আরো ফোরকাস্ট আছে সেটা পরে বলবো না হয়। লালমনিরহাট থেকে আমাদের বন্ধু যুক্ত হয়ে গেছেন, আমাদের প্রাপ্তি, আরো আছেন সালিহুর রহমান, সালিহুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সূর্য কাকা নাকি তাকে, আপনার কাকা আমার মামা সকাল থেকে খুব পাওয়ার দেখাচ্ছে তাই খুব গরম, হ্যাঁ ঢাকায়ও একই অবস্থা সালিহুর, মোটামুটি বেশ ভালোই গরম, গতকালকে থেকে এটা ফলো করছি। এবং আমাদের সিলেটি তমাকে দেখতে পাচ্ছি, কি খবর সিফাত ব্রো, জয়েন হয়ে গেলাম তমা ফ্রম সিলেট, আমি তো মানে একদম সুপার আছি তমা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা ভাইয়া, আমার নাম রাহিম, আমি আজকে ফার্স্ট আপনাকে আরাফাত এজেসকে চিনেন, ও আমার ও আমাকে আপনার ব্যাপারে বললো তাই আজ শুনছি। আমাদের বন্ধু রাহিম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা মেট্রো 9040 এবং আরাফাত এইচএস খুবই বুদ্ধিমান ছেলে, নিয়মিত আমাদের একজন লিসেনার এবং তিনি সবসময় শুনতেন, এখন তার পরীক্ষার জন্য তিনি শুনছেন এবং আরাফাতকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই। আপনি নিশ্চয়ই আরাফাতকে একটু বলে দিবেন যে সিফাত ভাই আপনাকে ধন্যবাদ দিয়েছে যে এই যে আপনাকে জানানোর জন্য এবং আপনি জয়েন হয়েছেন এই জন্য, এত এত বন্ধু বান্ধব, এত এত সুন্দর সুন্দর বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, একটা গান ওয়েট করছে সুন্দর না অসুন্দর সেটা আপনারা জানেন ভালো মতো। ফর্চুনেটলি আজকে প্রথমেই আমার নিজের গানই আছে প্লে লিস্টে, আর এই গানটা হচ্ছে কথা অ্যালবাম থেকে, আমার ফার্স্ট অ্যালবাম কথা থেকে, মানে টাইটেল ট্র্যাক কথা কেমন করে চাও। তো আশা করি আপনি উপভোগ করবেন, আমি ফিরছি একটু পরেই আরো আরো কথাবার্তা নিয়ে, তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: Taka FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United.
1: Nation, X Station. Dhaka Metro 9040.

ঠিক জায়গায় মানে একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব কিন্তু চলে আসছে, মানে তীব্র গরমের পরে বিকালটা যখন শুরু হয় সন্ধ্যা নাগাদ মোটামুটি একটা বাতাস বা ঠান্ডা একটা ব্যাপার আমরা দেখতে পাই, কারণ সূর্য কাকা যিনি আর কি তিনি কিছুটা আর কি মানে আর কি রেস্ট নিতে যান। তো যাই হোক, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে। আর এদিকে তো আমাদের আসলে আরেকটা গুড নিউজ, এটা আসলে আমার আগে আমার বন্ধুরা সকলে জেনে গেছেন যে আমাদের বাংলাদেশ কিন্তু এই টেস্টেও কিন্তু আমরা জিতে গেছি 78 রানে। কংগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট টাইগার্স, এবং সামনের যে ম্যাচগুলো আছে সেগুলো তো আমরা একেবারে কাঁপিয়ে দেবো আশা করছি ইনশাল্লাহ। আর সামনে অবশ্য আবার ওই 11 জুন থেকে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এবং এটা সবচেয়ে বড় হবে এবার ওয়ার্ল্ড কাপে, কারণ দীর্ঘ সময় এবং অনেকগুলো দল নিয়ে একসাথে হচ্ছে। সো এটাই আসলে চাচ্ছিলাম, যাক ফাইন যে এটা আসলে আমরা এবার পাচ্ছি যে আরো বেশি সময় ধরে খেলাটাকে উপভোগ করা। এদিকে আমার সঙ্গে যারা যারা আছেন, তহিদুল লিখেছেন আমাকে বনশ্রী থেকে শুনছেন, তহিদুল স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে। আর এদিকে আছেন শুভবিকাল সবাইকে, আজকে রোদের মুখ দেখলাম, লাস্ট টু ডেইজ ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছিল, বাপরে বাপ কি বৃষ্টি ব্যাঙ্গালোর ইন্ডিয়া। এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আমাদের বন্ধু মিকাইল। মিকাইল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অথচ এই গত দুই দিন কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকার কথা বলবো স্পেশালি তেমন কোনো বৃষ্টির দেখা তো পাইনি, উল্টা আরো বেশি রোদ ছিল। তো যাক ভালো হলো আপনি একটু ঠান্ডা মেজাজে আছেন আর কি, এটা খুবই ভালো। আগে যদি জানতাম ওইখানে বৃষ্টি হচ্ছে তাহলে আপনাকে বলতাম যে বোতলে করে পাঠিয়ে দেন। ধন্যবাদ মিকাইল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হাই সুবোধ ভাইয়া কেমন আছো? আসলে কি আমি তো অদৃশ্য থাকতে চেয়েছিলাম তোমার কাছে, এই জন্য তো নামটা বলি নাই, তুমি বলছো না নাম দেই নাই কেন? আচ্ছা এখন দৃশ্যমান হয়েছে, আমি জান্নাত। আচ্ছা আমি আমি তোমাকে মিস করে ফেলি, আমি খালি তোমাকে মানে খালির জায়গায় গাড়ি হয়ে গেছে জিনিসটা মিস করে ফেলবে। মিস করবেন কেন, আমি যখন আড্ডা দিই তখনই চলে আসবেন। আচ্ছা আমার মনে হয় আপনি বুঝাতে চেয়েছেন যে আমি কখন আড্ডা দিই এটা আপনি ভুলে যান, এটাই তো। এই যে প্রতি মঙ্গলবার বুধবার বিকাল 5টা থেকে পাবেন, এবং প্রতি রবিবার পাবেন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত চক্কর বক্কর বাতচিত নিয়ে। জান্নাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ নামটা শেয়ার করার জন্য এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি যে পুরোটা আয়োজন জুড়ে থাকবেন এবং উপভোগ করবেন আড্ডাটি। এবং আমাদের লন্ডনী বন্ধু আরিফ চলে এসেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আরিফ, কেমন আছেন? আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে বলেন, ঠিকঠাক আছেন? মন ভালো তো? অহনা ইসলাম লিখেছেন শুভ বিকাল ভাইয়া, কেমন আছেন? অহনা ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ বিকাল। আচ্ছা পরন্ত বিকেলের শুভেচ্ছা সিফাত ভাইকে। রায়হান আমাদের রায়হান বন্ধু সৈয়দপুর থেকে, রায়হান স্বাগত জানাচ্ছি। আরে অমৃত বোস, মানে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তা আমাদেরটা কই? আচ্ছা যাই হোক, যদিও ফোরকাস্টে কিন্তু বলা হয়েছে বেশ কিছু বিভাগ এবং জেলায় কিন্তু আসলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সিলেট আছে, তারপর আরও বেশ কিছু জায়গা আছে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে অনেক বেশি আছে। সো বাংলাদেশে সবাই যে খুব প্রখর রোদে দিন কাটাবেন বা কাটাচ্ছেন বা গরমের দিন কাটবে বিষয়টা এমন নয়, বেশ কিছু জায়গায় কিন্তু আপনারা একটু ঠান্ডা অনুভূত করবেন বা অনুভূতি হবে। তো যাই হোক, আমাদের সঙ্গে আরও SMS-এ যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়ব। আমাদের সঙ্গে আছেন হচ্ছে, দেখি কে কে আছেন। আচ্ছা হাই সিবাদ ভাইয়া, আমি মাধবী, কেমন আছেন আপনি? মাধবী আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আচ্ছা আরেকজন বন্ধু লিখেছেন হচ্ছে আকলিমা, ভাইয়া তুমি প্রেম করনি? আচ্ছা তোমার গানগুলো অসাধারণ, মানুষ প্রেমে পড়লে গান শুনে আর ছেঁকা খাইলে গানের মানে বুঝতে শিখে, যে বেটার ঔষধ ভালোবাসা তুমি আসবে এই তো আশা। ওয়াও আপনার গান বললাম আমি আকলিমা, ইয়াস এটা আমার নিখোঁজ গানের লিরিক, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আসলে অনেক মনোযোগ দিয়ে শুনেছেন। এবং প্রেম তো করতেই হয়, প্রেম আসলে আমরা সবাই করি, প্রেম আমি নিজেও করি, সেই প্রেমটা হয় যে আপনাদের সঙ্গে আড্ডার প্রেমে পড়েছি, এই যে পরবর্তী যে গান সেটার প্রেমে পড়েছি। তো আমি এরকম প্রেমে পড়তেই থাকি। আর যারা মানে ক্রিয়েটিভ কোনো সেক্টরে থাকে তারা আসলে বাইবর্ন বা ওই সময়টা থেকে তাদের আসলে প্রেমে পড়তে হয়। প্রেমে পড়তে পড়া মানে হচ্ছে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে যাওয়া বিষয়টা এমন না, প্রেমে পড়া মানে কোনো একটা জিনিস খুব ভালোভাবে অনুভব মানে অনুভব করা, খুব ভালোভাবে চেষ্টা করা, অ্যাটলিস্ট জিনিসটাকে নিয়ে বুঝার এবং সেটা আপনি কি বুঝেছেন সেটাকে এক্সপ্রেস করার, কত সুন্দর ওয়েতে আপনি সেই জিনিসটাকে বলতে পারেন সেটাকেও কিন্তু প্রেম বলে। তো আমি ওই প্রেমে পড়ি বারবার আসলে। আচ্ছা আরও যারা আছেন আমাদের সঙ্গে, ভাইয়া আমি আরশ পাখির হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা আরশ পাখির হাজব্যান্ড, আচ্ছা আরশ, ওকে পাখি কি আজকে আপনাকে SMS করেছে? আল্লাহ আপনার বউ, আপনি জানেন না আমাকে SMS করেছে কিনা। আচ্ছা যাই হোক, লিখে যা চেক করে জানাবেন প্লিজ, ফোনে ওকে পাচ্ছি না, কাল থেকে বন্ধ হয়ে আপনাকে মেসেজ করলাম, আমি আপনাকে প্রতিদিন শুনি কিন্তু মেসেজ করা হয় না ব্যস্ততার কারণে। নো প্রবলেম আরোস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনি বলছেন যে আপনি আপনি হাজব্যান্ড, তা আপনি হাজব্যান্ড তার বাসায় ফোন দেন, খবর নেন, আপনার শাশুড়িকে ফোন দিতে পারেন, শ্বশুরকে ফোন দিতে পারেন, আপনি তো আর। আর যদি বলেন যে না আপনি প্রেমিক, নিজেকে নিজে হাজব্যান্ড বলেন, তাহলে কিন্তু আপনাকে আমরা হাজব্যান্ড মানি না, কারণ প্রেমিক কখনো হাজব্যান্ড হয় না, আর হাজব্যান্ড প্রেমিক হতে পারে, বিয়ের পর এটা হতে পারে, কিন্তু আপনি প্রেমিক হয়ে যদি হাজব্যান্ডের নামটা বলে দেন তাহলে আসলে এটা পুরোপুরি সঠিক নয়। তারপর আরশ যদি উনি লিখে থাকেন, আপনি শুনতে থাকেন, আমি তো SMS পড়ছি, হয়তো আপনিও পেয়ে যাবেন তাকে।
সিফু দাদা শুভ বিকাল, আজ রেডিও শুনতে গিয়ে আব্বু দেখে ফেলেছে। আচ্ছা, তো আমি তো চুপচাপ আছি, তারপর দেখলাম আমার অবস্থা দেখে আব্বু হেসে দিল, আবার বলল পরীক্ষা শেষ। আমি বললাম আফরিন, বাহ খুব সুইট, আপনার আব্বুকে আমার সালাম জানাবেন। এবং আফরিন, আপনি শুধু শুধু আসলে টেনশন করেন, আমি একটা কথা কিন্তু সবসময় বলি যে বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ, বাবা মা ভাই বোন, এবং তাদের সঙ্গে যতটা ক্লোজ রিলেশন আপনার থাকবে, মানে একটা তো ভাই বোন একটা রিলেশন হয়, তার পরবর্তীতে আপনি যত বড় হতে থাকবেন, আনফর্চুনেটলি আমরা বড় হতে হতে মানে একটা মাঝখানে একটা ভাগ করে ফেলি। হ্যাঁ, তো সেটা না করে বরং আপনি বাবা মার সঙ্গে এখন থেকেই আস্তে আস্তে করে ফ্রি হওয়া শুরু করবেন, যেন আপনার মনের কথাগুলো আপনি তাদেরকে বলতে পারেন। তারা যেই সাজেশন দিবে সেটার চেয়ে ভালো সাজেশন আপনাকে কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো সেটাও একটা ব্যাপার আছে না। তবে আবার মানে বাবা মার সাথে বসবেন, বাকি যদি কোনো কনসালটেন্সির প্রয়োজন পড়ে যাদের আর কি বেশি সিরিয়াস কোনো সমস্যা, অবশ্যই বাবা মার সঙ্গে আলাপ আলোচনা করে সেটা করবেন। এবং দেখলেন তো আপনি যেই ভয়টা পেয়েছিলেন, আপনার বাবা কিন্তু সেটা আসলে করেননি, খুব হালকা করে ফেলেছেন, কারণ তারা বুঝেন, তারা মন বুঝেন, কারণ তাদেরই সন্তান আমরা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আফরিন, খুবই ভালো লাগলো যে আজকে ধরা খেয়েও বাবার মুখে হাসি ছিল। আচ্ছা, আমরা আবার ফিরবো আরো আরো কথাবার্তা নিয়ে, তবে এই মুহূর্তে যে গানটিতে চলে যাবো সেটা হচ্ছে আরজিনের গান ভালোবাসা দিবি কিনা বল, না এত মানে রুডলি বলে নাই, ওইটা খুব সুইটলি বলেছে আর কি। তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

পারদেশিয়া ভাই, সোনু নিগম এন্ড কৃষ্ণকলি সাহা মিউজিক করেছিলেন হচ্ছে সচিন জিগার। সচিন জিগার নিয়ে যদি আসলে বলতে হয়, বলেছিলাম মনে আগে, সেটা হচ্ছে সচিন জিগারের অনেক হিট গান কিন্তু আমরা আসলে শুনেছি। আমরা হয়তো বা অনেকে, আমি তো সবসময় বলি, কোনো গান যখন শুনবেন, কোনো সিনেমা যখন দেখবেন, কবিতা পড়বেন, যেটাই করেন না কেন, সেটার একটু জানার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগে। আপনি পরবর্তীতে কানেক্ট করতে পারবেন যে আসলে এই গানটা ভালো লাগছে, তার কি আগে আর কোনো গান ভালো লেগেছে বা ইত্যাদি ইত্যাদি, এই প্রতিটা জিনিস আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো সচিন জিগারের কাহিনী যেটা, তারা কিন্তু বেসিক্যালি আর্জে ছিলেন, হ্যাঁ, এবং সাথে সাথে মিউজিশিয়ানও, এবং তারা এটা 2023-24 বা আমার ভুল হতে পারে, তারা একটা সময় তারা বলে বলে আসলে গান হিট করাতেন। যেমন ধরেন যে তারা বললো যে এই বছর আমরা এমন একটা গান করবো যেটা সবচেয়ে বেশি ভাইরাল হবে, এবং হতো। সচিন জিগারের আমরা আসলে অনেকগুলো গান পেয়েছি, তার মধ্যে হচ্ছে জি কার্দা, যেটা আমরা গতকালকেও শুনেছি আমাদের প্লে লিস্টে, সুন সাথিয়া, তারপরে খ্যার মাংদা, তার আতিফ আসলামের, তারপরে আরো আরো অনেক অনেক অনেক অনেক গান। তো তারাই কিন্তু আবার এই পারদেশিয়া গানটা করেছেন, যেখানে কণ্ঠ দিয়েছেন হচ্ছে সোনু নিগম এন্ড কৃষ্ণকলি সাহা। চমৎকার এই গানটা আমরা শুনে ফেলেছি, এবং এই যে এত এত কথা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা এফএম 90.4, এবং যে আয়োজনটি চলছে, আয়োজনটির নাম হচ্ছে ঢাকা মেট্রো 9040, এবং আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছি এবং থাকবো 7টা পর্যন্ত অবশ্যই আপনার সঙ্গে, এবং কথাবার্তা পড়ছি, কথাবার্তা পড়ব। আমাদের বন্ধু লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সিফাত ভাই? আমি শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে শুনছি, আছি আপনার সাথে। শাহিন আহমেদ চৌধুরী, আপনাকে বহুদিন পরে দেখলাম, কই ছিলেন আপনি এতদিন, বলেন তো কাহিনী কি? খালি এটা শুনি যে আমাদের পুরনো বন্ধুরা হঠাৎ করে আসে, এসে বলে যে অনেকদিন পরে আসলাম, অথবা আমি নিজে বুঝে যাই যে অনেকদিন পরে আসলেন, কিন্তু মাঝের যে ঘটনাটা এটা অনেকের ক্ষেত্রে জানা হয় না যে আসলে কেন আসলেন না বা কেন ছিলেন না, সেটা জানা হয় না। আপনি অসুস্থ থাকতে পারেন, ব্যস্ত থাকতে পারেন, যে কোনো কিছু জানাটা জরুরি, তো আপনি অবশ্যই যদি পসিবল হয় জানাবেন। অহন আলী গেছেন, বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপ খেলবে ভাইয়া? এটার আশায় তো আমরাও আছি, দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকুক, অবশ্যই আমরাও বিশ্বকাপে আসব এবং কাঁপাব, এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন, ইনশাল্লাহ এই স্বপ্ন পূরণ হবে। তো একটু ওয়েট করতে হবে আসলে, সময়, এই যে বলি না যে সময় আসলে সবকিছুর উত্তর দিয়ে দেয়, সময় সব রোগের ওষুধও দিয়ে দেয়। আচ্ছা, আছেন সিয়াদ ভাইয়া, মাধবী লিখেছেন কেমন আছেন আপনি? মাধবী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হালিমা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, ও ভাইয়া কাল মঙ্গলবার ভুলে গিয়েছিলাম তাই তোমাকে শুনতে পারি নাই, আজ শুনছি। আচ্ছা, সমস্যা নেই হালিমা, হতে পারে মাঝে মাঝে এরকম ভুলে যেতে পারেন, এটা কোনো ব্যাপার না। এবং এটা নিয়ে আসলে কথা বলছিলাম আজকে, যে আজকে যে দিবসটা সেটা হচ্ছে মেট্রোলজি দিবস, এবং এবারের কিন্তু প্রতিপাদ্য বিষয় আছে, প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি BSTI, ঠিক আছে? সো ওই যে কিছুক্ষণ বলছিলাম মাপ পরিমাপ, এটা বিশ্বব্যাপী আসলে উদযাপন করা হয় এই দিনটি, যেমন আগামীকালকেও আছে চা দিবস, জাতীয় চা দিবস, যদিও এই এই দিবসটি ছিল আমাদের 4 জুন, পরবর্তীতে আর কি আন্তর্জাতিক দিবসের সঙ্গে বা আন্তর্জাতিক তারিখের সঙ্গে মিল রেখে কিন্তু ডেটটা চেঞ্জ করা হয়েছে, এখন থেকে আমরা 21 মে আসলে এই জাতীয় চা দিবসটা উদযাপন করব। সালিহুল লিখেছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও অধিক বৃষ্টি হওয়ায় নদী, বিল, পুকুর, খালে পানি জমা হয়েছে, তাই শিশুরা পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যাচ্ছে গতকাল। আচ্ছা, ওকে, তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং আমাদের পাশের শিশুটির সুরক্ষা নিশ্চিত করি। খুবই ভালো কথা বলেছেন সালিহুর, এবং অবশ্যই এটা খুবই যত্ন সহকারে আমাদেরকে সচেতন হতে হবে এই ব্যাপারে। শুধুমাত্র খাল, বিল, পানি এটার জন্য না, অনেক সময় বৃষ্টির ভিতরে, যেমন যারা একটু গ্রামে খোলামেলা পরিবেশে যারা আসলে বড় হয়, তাদের পরিধিটা অনেক বড় থাকে, তো সেই ক্ষেত্রে আসলে বাবা মাও নিশ্চিন্তে থাকেন যে মাঠেই তো আছে, ঘাটেই তো আছে, খেলাধুলা করছে ইত্যাদি ইত্যাদি। তো আমি, যারা শুনছেন বা তাদের যাদের আশেপাশে এরকম পরিস্থিতি পরিবেশ আছে, তাদেরকে বলবেন যে যখন বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, তখন যেন আসলে নিরাপদ জায়গায় যেন শিশুদের বা নিজেরা সবসময় যেন থাকে। এবং সালিহুর যে কথাটা বললেন যে যেহেতু খাল, বিল, নদী, নালায় পানি বাড়ছে, তো সেই ক্ষেত্রে আসলে সেখানে গোসল না করাটাই বেটার, আর যদি করেনও খুব মানে সেফটি নিয়েই করতে হবে। সিবাদ ভাই কেমন আছেন? নিখোঁজ গান চালানো, আমার একটা গান তো অলরেডি প্লে হয়ে গেল প্রথমেই, কেমন করে চল, সো আজকে আমার আর গান প্লে হচ্ছে না। সানিম আপনাকে ধন্যবাদ। আছেন কামিং আরাফাত HS, ওকে। আচ্ছা, তিনি আগে আরো লিখেছিলেন, কি লিখেছিলেন দেখি, অনেক কথা লিখেছেন আসলে। দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4 ভাইয়া, এক্সাম ফাইনালি ফিনিশ, কংগ্রেচুলেশন ম্যান। ওকে ভাইয়া, ফার্স্ট সং কি আপনার নিজেরই ভয়েস অর নাকি? জি, এটা ফার্স্ট গানটার নাম ছিল কথা, এবং গানের মিউজিক, লিরিক, মিউজিক টিউন, মানে সুরের সুর, কণ্ঠ সবই আমার,
সো আমি চেষ্টা করেছিলাম আর কি যে পারি কিনা, পরে দেখলাম যে না বেশ কয়েকজন পছন্দ করেছে আর কি। ধন্যবাদ আপনাকে আরাফাত। আচ্ছা, তিনি আরো লিখেছিলেন হচ্ছে আপনাদের এই যে শো এর মধ্যে আপনি বলেন সুপারম্যান, আপনি হইলেন সুপারম্যান। আচ্ছা, আমি সুপারম্যান, ওকে। আপনি এফবি কমেন্ট, সিম, এসএমএস, হোয়াটসঅ্যাপ এসএমএস, কত কত এসএমএস পড়েন, বাকিরা বেশি পড়তে পারেন না? না, আসলে সবারই একটা লিমিটেশন আছে, আমারও আছে। আমিও কিন্তু দেখবেন যে সবচেয়ে বেশি কথা বলি হচ্ছে চক্কর বক্কর বাচ্চাদের। আমাদের রেগুলার শোতে কিন্তু আপনি খুব বেশি পরিমাণ কথা পাবেন, কারণ ম্যাক্সিমাম কথাই আপনাদের থাকে যে কেমন আছি। তো এই কেমন আছি বলতে বলতে আসলে পরে বন্ধ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। তো মজার যদি কোনো কথা থাকে অবশ্যই আমরা সেটা পড়ার চেষ্টা করি। আচ্ছা ভাই, আরেকটা কথা, গরমে নাজেহাল অবস্থা, এখন একটা ফ্যান পাঠায় দেন, লালমনিরহাট কাকিনা বাজার। আচ্ছা ঠিক আছে, ওই যে একটা ফ্যানের বিজ্ঞাপন তো আপনি পাননি তো, রিচার্জেবল ফ্যান যেটা আম্বারেডি দিচ্ছে, সেটা একটু চেষ্টা করে দেখেন না। আচ্ছা, কামিং আরাফাত, এইচএস ফাইনাল এক্সাম ফিনিশ ভাইয়া, দোয়া করিও ভালো একটা রেজাল্ট যেন আসে ইনশাল্লাহ। অবশ্যই অনেক অনেক দোয়া রইল আরাফাত, আপনার রেজাল্ট যেন অনেক ভালো হয়, এবং যে বন্ধুরা আমার পরীক্ষা দিয়েছেন সবার রেজাল্ট যেন ভালো হয়। ভাইয়া আমি কি আসতে পারি? আসেন। কি অবস্থা আপনার? জি আসলে আমার মনটা তো ভালো না, তাহলে উপায়, জি উপায় হলো আপনার ভয়েস, আমাকে আপনার ভালোবাসি মা গানটা শুনান, তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাপিনেস ইমোজি। এনিওয়ে, আমি রুদ্র ফ্রম সিলেট। এখন আবার আমার গানের রিকোয়েস্ট চলে আসছে। আচ্ছা, আমি এই গানটা দুই লাইন আসলে চেষ্টা করি।

হওয়া চাই মা, আমি ঘুমাতে চাই ও মা। আশা করি ঠিক আছে না? ওকে, থ্যাংক ইউ রুদ্র। আচ্ছা আমরা এবার একটু গানে চলে যাই, যে গানটা শুনবো, যদিও বাইরে বৃষ্টি নাই, তারপরে গানটা শুনে আমার একটা বৃষ্টি বৃষ্টি ফিল হয়। অ্যাটলিস্ট গানের মাধ্যমে তো ফিলটা আমি নিতেই পারি, তাই না? তমসের গান নূর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: দামে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর কান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি সিফাত। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ঢাকা মেট্রো 9040, সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 এবং আগামী দিন আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন হচ্ছে উইকেন্ড বাজ, যেখানে এই সপ্তাহ জুড়ে কি কি হলো না হলো সেগুলো নিয়ে হৃদম আপনার সঙ্গে হাজির হয়ে যাবে বিকাল 5টায়। সো আজকে যত কথা আমার সাথে বলে নেন, আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ চক্কর বক্করে কথাবার্তা হবে। তো এর মধ্যে যারা আছেন আমাদের অবসানও যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অবসান বলছি, 18 দিন পর ঢাকা আসছি, ভালো লাগছে। 18 দিন মানে অনেক, আপনি বলছিলেন যে আসলে প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, যাক এখন একটু রেস্ট নেন, ঘুমটুম দেন ঠিক মতো, সুস্থ থাকেন, ঠিক আছে? সামনে ঈদ তো, আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ঈদের সময়টা আসলেই আমাদের অনেকের মধ্যে আসলে অসুস্থতাটা চলে আসে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি হাটও শুরু হয়ে গেছে। তো সেখানে অনেকে হচ্ছে যে ছোট বাচ্চাদের নিয়ে যান, ভালো, এটা আসলে আমি নিজেও যেতাম দেখার জন্য, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আসলে নিরাপদ দূরত্ব বজায় না রাখলে বোবা জানোয়ার যে বা কোরবানির পশু যারা, তারা তো আসলে তাদের এই বুধ শক্তি নাই যে না আসলে কারে গুরুত্ব দিবে কাকে দিবে না, তারা ছুটে গেলেই ঝামেলা, বিভিন্ন ধরনের গরু থাকে সেখানে। সো একটু সাবধানে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এদিকে যারা আছেন আমার সঙ্গে, যারা যুক্ত হয়েছেন SMS এর মাধ্যমে, অনেক বন্ধুরা আছেন আমার সঙ্গে, আজকে পোস্ট দেয়নি আমি কোনো, কারণ যেহেতু আমার পরেই আরেকটা শো শুরু হচ্ছে, সেই পোস্টটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে সেই বন্ধুরা আমার SMS চলে আসছেন, হ্যাঁ ভাই ভালো আছেন, আমি তিথি রংপুর থেকে শুনছি, আপনি কিন্তু কাল আমার SMS পড়েন নাই, আহা দুঃখিত তিথি, আমি জানি না, হয়তো বা কালকে আমি যতটুকু জানি আমি যতগুলো পেয়েছিলাম পড়ে দিয়েছি, কিন্তু আপনার SMS আমি পেয়েছিলাম কিনা এটা নিয়ে আমি একটু সন্দিহান আর কি। হাই ভাই কেমন আছো, তোমাকে সংটন, তোমার সংটা অনেক ভালো লাগে, আমি মিম চিরং থেকে, মিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একটা সময় যে গত রোজার ঈদের আগেও মিমে ছড়াছড়ি ছিল, এখন অবশ্য বিভিন্ন মিম পড়ালেখা নিয়ে বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত, তারা হয়তো বা একটু ফ্রি হইলে আবার জয়েন করবে। আচ্ছা আছেন আমাদের সঙ্গে রাফিয়া রংপুর থেকে শুনছেন, ধন্যবাদ আমার SMS পড়ার জন্য, এই গানটা দিয়ে দাও না বন্ধু, পরেরটা রাখতে পারছি না আসলে, কারণ রিকোয়েস্টের গান আমি আসলে প্লে করি না, এই জন্য ওই ধন্যবাদ পর্যন্তই আসলে আমি নিলাম। আচ্ছা ভাইয়া ভাইয়া গান বলায় রাগ করলা নাকি আগলিমা? না না না রাগ করি নাই। জানো ভাইয়া আমার টাচ ফোন নাই, ওই FM যতটুকু শোনা হয় আপনারে আগলিমা আগলিমা, আমারও আসলে টাচ ফোন ছিল না, তারপর আস্তে আস্তে করে কেনা হয়েছে আর কি সামহাউ। তো আমরা দোয়া করি আসলে যে আপনারও একটা স্মার্টফোন হোক এবং আপনি সেটা দিয়ে আমাকে শুনেন, দেখেন, কথাবার্তা শেয়ার করেন, নিজেকেও দেখান, সেটা অবশ্যই চাইবো। আচ্ছা ভাই আমি ওকে বিয়ে করেছি বাট এখনো বিদায় হয়নি, ঈদের পর বিদায়, শাশুড়ি মা ফোন চালায় না, ফ্যামিলির মধ্যে ওর ফোন আছে তাই বললাম আর কি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, এই তো ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের বন্ধু আরশ, আরশ অবশ্যই, আমি আরশ আমি আসলে এখনো পাখির SMS তো মনে পাইনি বা আমি কি পড়ে ফেলেছি কিনা মনে তো পড়ছে না, যদি পাখি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান অবশ্যই আপনি জেনে যাবেন, আপনি আমাদের সঙ্গেই থাকেন, টেনশনের কোনো কারণ নেই। এবং ঈদের পরে যেহেতু মানে আপনারা এক হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ, তো অনেক অনেক শুভকামনা রইল আরশ, আশা করি যে দুজন একসাথে থাকাকালীন আবার আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন, শেয়ার করবেন আপনাদের নতুন জীবন কেমন চলছে। আচ্ছা আব্বুরও গান অনেক পছন্দ, বিশেষ করে পুরনো দিনের গান, উনি গিটারও বাজাতে পারেন, ওয়াও এটা খুবই পছন্দের, আমিও শিখবো, এখন পড়ালেখা নাই, আব্বু বলল আমিও শুনি দেখি তোর সিফু দাদা কি বলে, তাই আজ লাউডে শুনছি, আব্বু আপনার সালাম নিয়েছে আফরিন, আফরিন অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আব্বুকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি তাকে আসলে অনুরোধ করব যে আপনাকে ধন্যবাদ দিলাম এই কারণে, কারণ আপনি তার বাবা এবং তার পরবর্তীতেও আপনি একটা বন্ধুত্ব সুলভ আচরণ করলেন আপনার মেয়ের সঙ্গে, এবং এটা আসলে প্রতিটা পরিবারেরই হওয়া উচিত, আপনি একজন যথেষ্ট আধুনিক চিন্তার মানুষ, এজন্য খুবই ভালো লাগলো এবং আশা করি যে সামনেও সবসময় এই সাপোর্টটা দিয়ে যাবেন। এবং আফরিনকেও বলবো যে আফরিন আপনার যত কষ্ট যত দুঃখ কষ্ট আছে বা কোনো মনে যদি কোনো কথা থাকে সেটা অবশ্যই বাইরের মানুষের কাছে সাপোর্ট নেওয়ার আগে অবশ্যই আপনার বাবা আপনার মা তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, তারা অবশ্যই, তারা তো যথেষ্ট ফ্রেন্ডলি এবং তারা অবশ্যই আপনাকে খুব ভালো সাজেশন দিবেন। নিজের সন্তানের ব্যাপারে কেউ কখনো আসলে নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু উল্টাপাল্টা কিছু দিতে আসলে পারে না। তো অনেক অনেক ধন্যবাদ এই পুরো পরিবারকে, আফরিন এবং আফরিনের বাবা, আশা করবো যে নেক্সট টাইম আরও পরিবারের যে মেম্বাররা আছেন তারাও একসাথে শুনবেন। এবং এটা যেন খুব ভালো লাগলো যে আফরিনের আবু গিটার বাজাতে পারেন এবং তিনি গান খুব পছন্দ করেন, তাহলে তো একদম আমাদের সাথে একদম মিলেই গেল। তো আশা করছি নেক্সট টাইম থেকে যদি ফ্রি থাকেন অবশ্যই তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং উপভোগ করবেন আমাদের আড্ডাগুলো। আচ্ছা আরও যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো, তবে এই মুহূর্তে আমার মনে একটু গানে যাওয়া দরকার, তার আগে একটু হোয়াটসঅ্যাপে ঘুরে আসা দরকার, না হলেই না, আরে এ তো পুরো অঙ্ক লিখে পাঠিয়েছে আমাকে,
আচ্ছা এখন বলেন আমার কাছে 100 টাকা ছিল, তাহলে 5 টাকা কোথায় এলো? আচ্ছা তিনি লিখেছেন আজ ছিল, আমি 40 টাকা খরচ করলাম, বাকি রইলটা। শুনেন এই যে হিসাবটা, এই আপনি যেটা দিয়েছেন আর কি, হ্যাঁ, যে বাজার করতে গিয়ে নিয়ে গেছেন হচ্ছে 100 টাকা, এখন হিসাব করলে আসছে 5 টাকা, শূন্য টাকা রইল। হ্যাঁ আচ্ছা, শূন্য টাকা রইল। আপনি যেটা খরচ করলেন বা নিয়ে গেলেন, তারপরে না এই যে এই জায়গার ভিতরে এটা সূক্ষ্ম ভুলটা। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বিস্তারিত আপনাকে বলতে যাই, আমার এই পুরো ঘন্টা লেগে যাবে হয়তো বা, এই জন্য আমি খুব শর্টে বলবো যে উনি গেছেন, আমি 40 টাকা খরচ করলাম, বাকি রইল 60 টাকা, 30 টাকা খরচ করলাম, বাকি রইল 30 টাকা, এরপর 15 টাকা খরচ করলাম, বাকি রইল 15 টাকা, সবশেষে আমি 15 টাকা খরচ করলাম, এখন আমার কাছে 0 টাকা রইল, এখন হিসাব করলে। আচ্ছা এখন বলেন তো আমার কাছে 100 টাকা ছিল, তাহলে 5 টাকা কোথা থেকে এলো? দেখেন এটা একটা ভুল হিসাব। আমরা যেটা নিয়ে গেছি খরচ করার পরে, খরচের ওই যোগফলের ভিতরে শূন্য বা তার আগের এগুলো কোনো দিন যোগ করে বের করা হয় না। সো এটা কোনো অঙ্কের নিয়মের মধ্যেই পড়ে না। সো আপনি যখন নিয়মের বাইরে অঙ্ক করতে যাবেন সেটা কখনোই মিলবে না। এটা হচ্ছে এটার সহজ একটা উত্তর। ঠিক আছে মিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এটা বলার কারণে আমি হয়তো বাকিদের বলতে পারলাম আর কি। আচ্ছা আমাদের লন্ডনি বন্ধু, আলহামদুলিল্লাহ চলছে, আমি আপনাকে শুনছি আর কাজ করছি। ওকে বন্ধু, তাহলে কাজ করেন, আপনার জন্য একটা গান প্লে করে দিচ্ছি। এই গান প্লে করে দিলেই তো আপনি আবার বলবেন যে আল্লাহ ভাই, এই গান তো সবার সাথে মিলে যায়। গানটাই আসলে এরকম, সাইফ জোহানের গান, কিছু মানুষ মরে যায় 25-এ। এই মরা সেই মরা নয়, এই মরা হচ্ছে সেই ভাবনাগুলো, সেই ছোটবেলার স্বপ্নগুলো, যেই উদ্যমটা নিয়ে আমরা বড় হতে থাকি, সেই উদ্যমের একটা মৃত্যু হয়, তারপর আবার নতুন করে আরেকটা সার্কেল আমাদের জীবনে কিন্তু শুরু হয়। সো কানেক্ট করতে পারবেন গানটার সঙ্গে, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers
1: United। গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম,
3: ঢাকা মেট্রো 9040।

মজা লাগে, লাগবই তো, কারণ কানে যে ঢাকা এফএম, ইয়াস আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। আড্ডা কিন্তু জমে গেছে, কোনো টপিক নাই, র্যান্ডম কথা বলছি আমরা, তারপর আমাদের আড্ডা জমে যায়। কেন? কারণটা হচ্ছে আমাদের সবার মন মিলে গেছে এবং এখনো এই মুহূর্তে আর কি, হয়তো অনেকে রাস্তায় আছেন, বাসায় ফিরছেন, যেহেতু অফিস ছুটির সময় আগেই হয়ে গেছে, একটু কেউ একটু সময় নিয়ে বের হয়ে যায় না, একটু রাস্তায় জ্যাম ট্যাম থাকবে, একটু পরেই বের হই ইত্যাদি ইত্যাদি। তো সাবধানে যান, এনজয় করেন, বাইরে একটু গরমই আছে, মোটামুটি ভালোই একটা গরম আছে, মাথা গরম করবেন না কোনো বিষয় নিয়ে। এই জ্যামে বসে আসলে অনেক কিছু করা যায়, আপনি নতুন কোনো ভাষা শিখতে পারেন, নতুন কোনো কিছু শিখতে পারেন, কোনো ইনফরমেশন নিয়ে আপনি কাজ করতে পারেন, অনেক কিছু করা সম্ভব। আপনি যখন কিছু নিয়ে ব্যস্ত থাকবেন তখন দেখবেন যে বিরক্তিটা একটু কম চলে আসবে, ঠিক আছে? আর যদি মানে একদম তাকিয়ে থাকেন সামনে দিকে, এটা অবশ্য বিরক্ত আমরা নিজেরাও হই, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন আর কানে ইয়ারফোন দিয়ে ঢাকা এফএম 90.4 শুনতে থাকলে, গানগুলো শুনতে থাকলেও মন ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে আমাদের যে বন্ধু আমাদের অর্ণি। আচ্ছা হাই ভাইউ, আমি অর্ণি, কেমন আছো? অর্ণি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এক্সাম শেষ, ইয়ে, আজকে শুধু চিল, স্কুল থেকে এসে কড়া ঘুম দিয়েছিলাম, মাত্র উঠেই তোমাকে শুনতে বসলাম, আর দেখো আমি SMS থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে চলে এসেছি। স্বাগত জানাচ্ছি অর্ণি, খুবই ভালো লাগলো যে আমাদের এই বন্ধুর পরীক্ষার শেষেই কি আনন্দ তার কথার মধ্যে, কি মানে এই যে কি বলে এটাকে, সুখ, যাক এটাই আমি দেখতে যাচ্ছিলাম। অর্ণি খুবই ভালো লাগলো আপনাকে আমরা হোয়াটসঅ্যাপেও পেলাম, এবং আমি এটা চাই যে আমার যত বন্ধুরা আছেন যারা ঢাকা মেট্রো 9040 শুনেন, চক্করবক্কর বাচ্চিত শুনেন, সবাই যেন ফেসবুক হোয়াটসঅ্যাপে চলে আসেন, যেন আমি আসলে সব জায়গায় আপনাদের পাই। এবং আমি একটা কথা সবসময় বলি যে আমি আসলে আমার সকল বন্ধুকে দেখতে চাই, সো এটা একমাত্র সম্ভব হচ্ছে আপনার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ সবচেয়ে ভালো, ওয়ান টু ওয়ান আসলে এটা করা যায়, আর মানে SMS তো এই সুযোগটা নাই, সো আপনি তো আমাকে দেখেছেন, সো যারা আসলে দেখাতে কোনো প্রবলেম নাই মানে নিজেকে, তো তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটাও কিন্তু এটা 01841904904। এদিকে আমাদের রংপুর থেকে তানহা স্বপ্নীল লিখেছেন, ইওর ভয়েস ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ স্বপ্নীল। কি বলবো, তানহা স্বপ্নীল বলবো নাকি স্বপ্নীল বলবো, কোনটা বলবো? আচ্ছা সিবল ভাই, আমার কি মনে হয় শুনেন, আচ্ছা শুনি। পৃথিবীর সকল গরম আমার উপরে পড়েছে, অতিরিক্ত ঘামছি, বারবার লেবু শরবত খাচ্ছি, লবণ চিনি ছাড়া আবার ভাবছি বেশি খাওয়াও ঠিক হচ্ছে না, তাই না? হ্যাঁ, অতিরিক্ত সবকিছু খারাপ। আপনি ওই যে বলছিলাম কিছুদিন আগে যে আপনি যে অতিরিক্ত ভাবে ভাতও খান সেটাও আপনার জন্য খারাপ, উচিত না, অতিরিক্ত কোনো কিছু উচিত না। আপনি যেটা করতে পারেন, যেহেতু শরবত খাচ্ছেন এটা খুবই ভালো, শরবত আপনি খেতেই পারেন, লেবু দিয়ে খেলে ভালো, আপনি চিনিটা একটু কম ইউজ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু আপনার বাসায় যেই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি, সেই জায়গায় থাকার চেষ্টা করবেন, ঘাম হলে ঘামটা মুছে ফেলবেন, ঠিক আছে? ফ্যানের নিচে থাকবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে সবকিছু মোটামুটি আপনি একটু কন্ট্রোলে নিয়ে নিতে পারছেন। আমরা করি কি, হুটহাট সবকিছু করি, হুটহাট মানে কি, অনেকেই করেন, সবাই না। যেমন ধরেন যে বাইরে থেকে পুরোপুরি ঘেমে আমরা বাসায় গেলাম, বাসায় যে আমরা একেবারে কোনো কিছু না করে, কোনো চিন্তা ভাবনা না করে আমরা করলাম কি, মানে ওয়াশরুমের ঝর্ণাটাকে ছেড়ে দিলাম অথবা মাথায় এক মগ পানি ঢেলে দিলাম, এই ঘাম সহ, যেটা আসলে সরাসরি কিন্তু আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না বা নিতে পারে না, এতে আমরা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারি। এবং আমি একটা প্রতিবেদনও পড়ছিলাম, সেখানে ছিল হচ্ছে যে আপনার মানে গোসল করতে যাওয়ার পরে প্রথমেই কিন্তু মাথায় পানি না দিয়ে আস্তে আস্তে করে গায়ে পানি দিয়ে ইউজ হতে হবে আপনার সেই পানিটার সঙ্গে, বা সেই কি বলে এটাকে, উষ্ণতা বা গরম ঠান্ডা যেটাই হোক ওয়েদার, ওই ওয়েদারটার সঙ্গে, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি অনেকটা মানে অভ্যাসটা যখন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার জন্য আপনি কি উপকার পাচ্ছেন। আচ্ছা, এদিকে আছেন আরো যারা, আমাদের সালিহুর, এবার ঈদে আপনারা কে কে গরু বলেন তো? না না ভাই, আমি গরু ছাগল কোনোটাই না, এখনো সময় হয় নাই, আসুক তারপর হয়তো কিনতে যেতে পারি, এটা বলতে পারি, কিনতে যেতে পারি, বাট আমি গরুও না ছাগলও না। হালিমা রংপুর থেকে রয়েছেন, ভাইয়া থ্যাংকস গান শোনানোর জন্য, ভাইয়া এত গরম যে ফ্যানের বাতাসও গরম লাগে, এটা অবশ্য হয়। একটা ব্যাপার আছে সেটা আসলে বলতে চাই, ঘর আমাদের গরম হয়ে থাকে কেন সেটা আপনার একটু বুঝতে হবে। যেমন ধরুন সকালবেলা যখন সূর্যটা উঠে, সেই সূর্যটার তাপই কিন্তু আমাদের ঘরে ঢুকে, আমরা করি কি, জানালা দরজা সবকিছু খোলা রাখি, খোলা রাখার কারণে মনে করি বাতাস আসবে, দিনের বেলা তো আসলে বাতাস থাকলে না আসবে, অনেক সময় তো থাকেই না, তো সেই ক্ষেত্রে ঘরের ভিতরে সেই গরমটা ঢুকে এবং সেটা আপনার ঘরকে আরো বেশি পরিমাণ মানে গরম করে ফেলে, তো সেই ক্ষেত্রে আপনি পুরো ঘরেই একটা গরম একটা ভাব আপনি অনুভব করেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যখন রোদ উঠে গেছে এবং রোদ খুব বেশি পরিমাণ আসছে ঘরের ভিতরে, স্পেশালি 12টার পর থেকে বা 11টার পর থেকে, আপনি মোটা আপনার যে পর্দা আছে সেটা ইউজ করতে পারেন, বা কাঁথা যেটা দিয়ে সেই গরম রোদটাকে বা গরম আলোটাকে আপনার ঘর থেকে মানে বাধাপ্রাপ্ত করেন,
মানে ঘরে যেন ঢুকতে না পারে বা ঘরটাকে যেন গরম করতে না পারে। দেখবেন আস্তে আস্তে আপনি খেয়াল করবেন যে তার পরবর্তীতে বিকেল বা সন্ধ্যার সময় আপনি যখন বা দুপুরবেলাও যদি আপনি ঘরে যান, অন্যান্য দিনের চেয়ে আপনি কিন্তু ঠান্ডা পাবেন। আপনি ট্রাই করে দেখতে পারেন, তারপর আবার আমাকে জানাবেন যে ভাইয়া গরমই ছিল অথবা ঠান্ডা হয়নি। গরম যেটা ছিল সেটা হচ্ছে কিছুটা হলেও গরম কমে আসবে, কারণ আপনার ঘরে তো সূর্যের তাপ ঢুকেই নেই, তো গরমটা করবে কিভাবে, ঠিক আছে? আর যাদের ঘর হচ্ছে ঘরের একেবারে উপরেই হচ্ছে আপনার ওই ছাদ, তাদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা অনেক কঠিন, কারণ সূর্যের তাপটা পুরোপুরি সেই সিলিংটা কিন্তু অনেক গরম হয়ে থাকে, সো ওই বাতাসটাই কিন্তু আপনি পান আসলে ফ্যানের মাধ্যমে, সো এই জন্য গরম লাগে। তো ট্রাই করবেন যে ছাদের উপরে যদি জল ছাদ থাকে এটা বেটার, তাহলে গরমটা একটু কম লাগবে, ঠিক আছে? অনেক অনেক অনেক ট্রিক্স আছে, পুরোপুরি এসির মতো তো পাবেন না, বাট কিছুটা আপনি হয়তো বা কমাতে পারবেন গরমটা। সিফাত আঙ্কেল কেমন আছেন? আমি জিত সিলেট থেকে বলছি, জিত স্বাগত জানাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসমি, আমাদের তিন বোনের আসমি সিলেট থেকে, অ্যাপ আছে ভাইয়া বা টেক্সট তো দিতে পারবো না, শুধু শুনবো, কতদিন পর আসবো ঠিক নাই। তুমি কিন্তু ভুলে যাবে না আমাকে, আমাদের পিক না একদিন দিয়েছিলাম, তুমি ভুলে গেলে, দিয়েছিলেন তো, তাতে কি আছে, আমি তো প্রতিদিনই দিই না। আমি তো আপনাদের দেখেছি, তারপরেও আমাদের বন্ধুদের কি কি পরিবর্তন হলো, আমাদের বন্ধুরা আসলে সবাই, আমি দেখলাম যে ক্লাস সিক্সের বন্ধু এখন নাইনে পড়েন, আমাকে আগে থেকে শুনতেন, তো নিশ্চয়ই সিক্সে পড়া অবস্থায় তিনি একই রকম ছিলেন, এখন রাস্তাঘাটে দেখা হলে আমি কীভাবে বুঝবো যে এটা আমার বন্ধু বা যে এটা আমার লিসেনার, আমি কীভাবে বুঝবো বলেন। যাই হোক, এটা এমন কোনো কাজ না যে না করতেই হবে, আমি বলেছি যাদের যারা আসলে শেয়ার করতে চান তারা করতে পারেন। এবং আসমি বলছিলেন যে অ্যাপে তো শুধু শুনবেন, এসএমএস করতে পারবেন না, আপনি তো মোবাইলেই শুনবেন অ্যাপে নাকি, তো ওই মোবাইল দিয়ে টেক্সট করবেন, সমস্যা কি, প্রবলেম নাই তো, মোবাইল হাতে রাখবেন ওইটা, আর এটা দিয়ে শুনবেন, ওটাতে টেক্সট করবেন। আফরিন বিদায় নিয়েছে, ওকে আফরিন ভালো থাকবেন, আপনি আপনার পরিবার সহ সকলের জন্য দোয়া রইল। এদিকে আছেন আমাদের বন্ধু সিফাত, আমি নতুন শুনছি কাজলা থেকে, আপনার শো খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া রাখবেন যেন অবশ্যই আমরা সবসময় আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের কিছুটা সময়ও ভালো যেন কাটাতে পারি বা একসাথে আমিও যেন ভালো কাটাতে পারি, এটা আমি দোয়া করি। না রে ভাই, আপনাকে মানতেই হবে, আমি আপনি সত্যি সুপারম্যান, কমেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ ঝটপট পড়তে পারেন, ভালোই কভার দিতে পারেন, লাইভ লেন্থ বজায় রাখেন, লাইন লেন্থ বজায় রাখেন, গুড তমা, ইয়াস তমার কথা শুনে মনে হচ্ছিল যে তমা হচ্ছে আর কি ধারাভাষ্য করছে যে দক্ষিণ প্রান্ত থেকে বল নিয়ে দৌড়ে আসছে উমুক, তারপরে তিনি 130 ডিগ্রি স্পিডে, ডিগ্রি না তো সরি, এই জায়গায় আমি ভুল করে ফেলেছি, এবং বল চলে গেল সীমানার বাইরে, এরকম আসলে মনে হচ্ছিল তমা বলছে আর কি। জানো ভাইয়া, এফএম এ হঠাৎ চালু করলে আপনার গান আসে, বাট আমার খুব শখ ফোন হলে আপনার গানের ভিডিও দেখার, অ্যান্ড আপনার আপনাকে খুব কিছু গান আছে, আমি শুনলে আন্দাজ করতে পারি যে ওইটা হয়তো আমাদের সিফাত ভাইয়ের গান, আর কোনটা সিফাত ভাইয়ের, আর কোন কণ্ঠ সিফাত ভাইয়ের বিগ ফ্রেন্ড, আর আজ আর এই জীবনে আমার ফোন হবে না ভাইয়া, ভাইয়ারা দেয় না ফোন কিনতে, হা বলেন তো ভাইয়া, আমি প্রেম করি না ছায়া খাইছি, একমাত্র আপনি আমার এস এম এস গুলো পড়লেন, থ্যাংকস, আর এস এম এস করবো না, শুধু শুনবো, গান কি গান কম কথা বলেন বেশি, আচ্ছা কথা তো এখন বেশি বলা যাবে না, তারপর অনেক কথা বলে ফেলেছি, তো যেটা হচ্ছে কথা ভাইয়াদের এটা আপনাকে বুঝাতে হবে যে তাদের যেই চিন্তাটা আছে ফোন নিয়ে, যে ভয়টা আছে সেই ভয়টা আপনার নিজের কাটাতে হবে, যে ভাইয়া আমি ফোন নিয়ে আসলে এই ধরনের কোথাও যাব না, আমি ফোন নিয়ে ইউজ করবো, আমি এফ এম শুনতে পারি এবং এফ এম এ উমুক উমুক আছেন, এবং আমি যেটা করতে পারি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি পড়ালেখাটা একটু মানে একটু অ্যাডভান্স হতে পারি, নতুন তথ্য প্রযুক্তির সঙ্গে যেন একটু নিজেকে খাপ খাওয়াতে পারি, এটা যে কোনো বিষয় নিয়ে আমি একটু পড়াশোনা করলাম, গুগলে আপনি সব কিছু পাবেন, অনেক কিছুই পাবেন, সো আপনাকে ওই জায়গাটা ভাইয়াদের মনে বা আপনার বাবা মা যারাই আছেন তাদের মনে সেট করে দিতে হবে, হ্যাঁ, যে আপনি কোনটা করবেন সেটা তাকে বুঝিয়ে বলতে হবে, তারা অবশ্যই আপনার ভালোই চাইবেন এবং তারা অবশ্যই সাপোর্টও করবেন আশা করি। যাই হোক, আরেকটা বৃষ্টির গান শুনবো, কেমন করে বৃষ্টি, ভাই টি ডাব্লিউ সৈনিক, সঙ্গেই থাকুন।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। ঢাকা FM 90.4।
1: In my dreams, whispering the stories in my ear, stories of unfulfilled dreams, stories that showered me with memories.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করা দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Vegas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Vegas United 93.4
1: ঢাকা মেট্রো 9040

আজকের মতো বিদায়ের সময় হয়ে গেছে, যেতে যেতে অবশ্যই কিছু কথাবার্তা পড়েই যাই। তো আমার সঙ্গে যারা আছেন আর আপনার সঙ্গে আমি আজ ছিলাম হচ্ছে সিফাত। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছিল ঢাকা মেট্রো 9040। আমি চলে গেল, শুরু হয়ে যাবে কিন্তু ক্যারিয়ার গসিপ মাহবুব ভাইয়ের সঙ্গে। তো অবশ্যই যারা যারা আসলে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি পরিমাণ চিন্তিত, কি করবেন না করবেন, কোনো বড় ভাইও না একটু সাজেশন দিবে, কারো হয়তো বা স্টাইলও ফলো করতে পারছেন না, আপনারা কিন্তু অবশ্যই আয়োজনটি দেখতে পারেন এবং শুনতে পারেন, আমাদের ফেসবুক আপনি লাইভ পেয়ে যাবেন। আর এদিকে আছেন আমাদের যে বন্ধুরা আছেন আমাদের সঙ্গে, রুদ্র, থ্যাংকস ভাইয়া আমাকে আপনার গান শোনানোর জন্য। ভাইয়া আমি সকালে এক্সামে যে এক্সামও যে যেবার সময় বৃষ্টি এসেছে, আমি কি চিন্তা করলাম যে বৃষ্টির ফিল লই, আমার যে ভাইয়া লাগছে এক জায়গা উবাইয়া দেখতে। আচ্ছা এত আঞ্চলিকতা দিয়েছেন, এটা পড়তে আমার বুঝতে সমস্যা হচ্ছে আর কি। আমার এক্সাম এনি ভাইয়া আমাকে শিখাই পাইনি, আপনার পুরান ঢাকার মাছ, আমার যে শখ ওই ভাষায় কথা কইতাম, আর তার আরতে আপনার কষ্ট হইতো আমার সিলেট ভাষার মাছ পড়তে। আমি রুদ্র, না কথা তো ঠিক, কিন্তু কথা হচ্ছে যে আমি একটা সই করি, সেটা হচ্ছে চক্কর বক্কর বাচ্চিত আপনি নিয়মিত শুনবেন, দেখবেন যে শিখে গেছেন। ভাই লালমনির হাটে অনেক গরম, প্রাপ্তি প্রাপ্তি একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন, গরমটা আসলে অনেক বেশি পড়ছে এবং সামনে আরো গরম আসবে। আচ্ছা রংপুর থেকে মিম ছিলেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সিবাদ ভাই, কালকে আপনাকে SMS করেছিলাম পড়েননি, কই গেল? আচ্ছা পড়েননি, কেউ আমাকে ইগনোর করলে আমি আর তাকে SMS করি না। আচ্ছা সেটা আগে আপনার বুঝতে হবে যে সেটা ইগনোর কিনা। আচ্ছা আমার নাম মামার নাম সিফাত, তাই জন্য আপনাকে ক্ষমা করে আজকে SMS করলাম। যাই হোক প্রথমে পরিচয় দেই, আমি মিনা রংপুর থেকে শুনছি, কাল ফার্স্ট SMS করেছিলাম। মিনা আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধু, আপনি যেটা বলছেন ঠিক আছে, এটা আপনার ব্যক্তিত্বের একটা অংশ হতে পারে যে আপনি কেউ ইগনোর করলে আপনি তাকে আর পুনরায় নক দেন না, কিন্তু এটাও কিন্তু বন্ধু আপনাকে জানতে হবে যে আপনি যেটাকে ইগনোর বলছেন সেটাকে আসলে তিনি করেছেন কিনা। হয়তো বা আপনার SMS টা আমি পাইনি, তো যেটা পাইনি সেটা ইগনোর কিভাবে করবো, অথবা দেখা গেছে সময় স্বল্পতার কারণে বিভিন্ন কারণে আমি দেখা গেছে হয়তো বা সেটা দেখিনি, তো সেটা আগে কনফার্ম হওয়া দরকার। তারপরও মিনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন এবং রাগ অভিমান ভুলে আবার আমাকে দ্বিতীয় দিনে SMS করেছেন, আশা করি সামনেও আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সালিহুর বিদায় নিয়েছেন আমাদের থেকে, আরও আমাদের সঙ্গে এটাকে তমাও মনে হয় বিদায় নিয়েছেন, ইয়াস এটা সিলেটি তমা, সিলেটি তোমার কথা দেখলে বুঝি গুড বাই বলেছেন। আচ্ছা সিরাজ ভাই আপনি পালপাল গানটি যদি প্লে লিস্টে থাকে তাহলে প্লে করতে বলেছেন, ওকে। এখানে আছেন পিঙ্কি রংপুর থেকে, আচ্ছা দ্বিতীয় পিঙ্কিকে পাওয়া গেল, আরেকজন পিঙ্কি আছে আমাদের নিজেদের, আমাদের শো করে রেট্রো রিলোডের, আপনি পাবেন তাকে শনিবারে। আচ্ছা আমার তোমাকে খুব ভালো লাগে, আমি জিৎ সিলেট থেকে বলছি, তোমার কথাও আমার ভালো লাগে, থ্যাংক ইউ জিৎ, অনেক অনেক দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, যেন সবসময় আসলে আমরা একসাথে থাকতে পারি, আড্ডা দিতে পারি। আমি বাটন ফোনে শুনছি, কাজ করছি, আমি ভালো লিখতে পারি না তাই বাংলা লিখছি, নো প্রবলেম, তো বাংলা লেখার সাথে ভালো খারাপের কি সম্ভব, বাংলাই লিখবেন, বাংলা তো সুন্দর, বাংলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর একটা ভাষা। হালিমা রংপুর থেকে আছে, ও ভাইয়া তোমার কথা বুঝতে পেরেছি ভাইয়া, ভালো থেকো ভাই, ওকে হালিমা নো প্রবলেম, আপনিও ভালো থাকবেন। আছেন সাইমন সিয়াম ধানমন্ডি হাতিরপুর থেকে, হাতিরপুর ভূতের গলি থেকে, ভাই আমাদের বাড়ি ভোলা, লালমোহন আপনার বাড়ি কোথায় আর ভোলার কেউ আছে? আমার বাড়ি তো পুরান ঢাকা, এটা তো আসলে জানেনি, আর ভোলার কেউ আছে কিনা এখন তো এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এই মুহূর্তে তো আমি বিদায় নিচ্ছি, সো জানি না পরবর্তী SMS গুলাতে কেউ ছিলেন কিনা। আর যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে কথা হবে আড্ডা হবে, তো আশা করছি আপনি অবশ্যই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এবং যারা এর মধ্যে আবার বাসায় যাওয়ার প্ল্যান করেছেন, বাসায় যাচ্ছেন কোরবানিদের জন্য, তারা সাবধানে যাবেন, সুন্দরভাবে রাস্তাঘাটে আইনকানুন মেনে চলবেন এবং ঠান্ডা মাথায় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং সকলকে নিয়ে বয়োবৃদ্ধ এবং বাচ্চারা যারা আছেন তাদেরকে একটু দেখে শুনে রাখবেন আর কি। যাই হোক যেতে যেতে যে গানটা শুনবো সেটা হচ্ছে শারমিন রিমুর কণ্ঠে পবিত্র প্রেম, এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি বন্ধু, আবারও কথা হবে দেখা হবে, তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: IGS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGS
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: ¿Qué?
1: Oh, Money Shot.
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ.
3: You're listening to Taka FM 90.4.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
2: ওই মামার একটু ঢাকা এবং শুনাইতে তো।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ইয়াস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Career gossip. Set your goal. Career gossip. Set your goal.
2: প্রিয় লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দুঃখিত যে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি করে ফেলেছি। ঢাকা এফএমের ক্যারিয়ার গোষ্ঠী প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম, আপনারা মজা পাবেন আমি আশা করি। আমাদের প্রোগ্রামে আজকে যে অতিথি আছেন ইশতিয়াক ভাই, ইশতিয়াক আহমেদ চৌধুরী, আমি ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জাস্ট এইটুকু বলি যে উনি আসলে কি করেন। ইশতিয়াক ভাই হচ্ছেন MMA এবং BJJ এর ট্রেনার। বেসিক্যালি MMA হচ্ছে আপনার মিক্সড মার্শাল আর্ট এবং BJJ হচ্ছে আপনার ব্রাজিলিয়ান জিৎসো, এইটা হচ্ছে ফাইটিং, দুটোই হচ্ছে ফাইটিং এর নাম। এই ফাইটিং কোচ হচ্ছেন উনি। আর কোথায় কোথায় উনি কোচিং করান এবং হচ্ছে ওনার কী কী অ্যাচিভমেন্ট আছে আমরা ওনার কাছে শুনি। চলুন ওনার কাছে যাই। ইশতিয়াক ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ঢাকা এফএম 90.4 পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আপনার যতটুকু শুনলাম যে আপনার আসতে একটু কষ্ট হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আপনি আমাদেরকে যদি বলেন যে আপনার আসলে এই MMA এবং BJJ এই ক্যারিয়ারটা আপনার কোথা থেকে শুরু, আসলে কিভাবে?
3: ধন্যবাদ। আসলে মিক্সড মার্শাল আর্টস এর প্রতি আগ্রহ শুরু করার আগে হচ্ছে যে মানে মার্শাল আর্টস এর প্রতি আমার একটা আগ্রহ কিভাবে আসছে এটা জানা ইম্পর্টেন্ট। আর এই পুরো ক্রেডিট হচ্ছে আমার মায়ের।
2: আচ্ছা।
3: আমার মা, আমি যখন ক্লাস 5 পড়ি তখন হচ্ছে আমাকে উনি মার্শাল আর্টে ভর্তি করায়।
2: আচ্ছা।
3: কারাতেতে ভর্তি করায়।
2: স্কুল থেকেই হচ্ছে আপনি এখানে? জি।
3: এখন হচ্ছে যে তখনকার সময় আমাদের কি হতো, প্রতি শুক্রবার আমরা সবাই মিলে একসাথে বসে টিভি দেখতাম। যদি মার্শাল আর্টের একটা ছবি আসতো তাহলে তো মনে কথাই নেই। ওই ইন্সপাইরেশন থেকে আমার আম্মা চিন্তা করলো যে আমার ছেলেরও আমি মার্শাল আর্ট শেখাবো।
2: এটা কত সাল থেকে?
3: তখন আমার বয়স কত হবে, 12-13 বছর হবে।
2: মানে এটা সাল কত সাল হতে পারে আনুমানিক?
3: আনুমানিক তো 2003-04 বা 4-5 হতে হবে। তো তখন থেকে হচ্ছে আমার মার্শাল আর্টস এর যাত্রাটা শুরু। তো আমি মার্শাল আর্টস কন্টিনিউ করতে থাকি। আর যেহেতু ছোট আমি তো একটু তো একদিন পড়লে দেখা গেছে এক মাস আমি যাবো না শরীর ব্যথায়। তো এটা কন্টিনিউ আমি চালাইতে থাকি, একবারে যে করিনি এরকম না। তো তারপর ইভেনচুয়ালি আমি কারাতে থেকে আবার কুংফুতে শিফট করি কলেজ পিরিয়ডে। দেন কলেজ থেকে যখন আমি আবার ভার্সিটিতে 2011 উঠি তখন আমি আবার বক্সিং শুরু করি।
2: আচ্ছা।
3: তো ওই বক্সিং করার মধ্যে থেকে ওই 3 বছরের মাথায় হঠাৎ করে আমি ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখতে পেলাম কি মার্শাল আর্টস, মিক্সড মার্শাল আর্টস নিয়ে একটা ডকুমেন্টারি। তো তারপর আবার আমি একটু সার্চ করা শুরু করলাম যে বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস কই শেখায়, কারণ আমার কাছে এই ডকুমেন্টারিটা খুব রিয়েলিস্টিক লাগছিল। এই কারণে যে আমরা যখন একটা মার্শাল আর্ট শিখি, ইদার আমরা হয়তো পাঞ্চ কিক বেসড শিখতেছি অথবা যারা জুডো শিখতেছে শুধু থ্রোয়িং বেসড টেকনিক শিখতেছে এরকম, বাট মিক্সড মার্শাল আর্টস এর কনসেপ্ট হচ্ছে কিন্তু হাইব্রিড। অর্থাৎ আপনি অ্যাট দ্য সেম টাইম পাঞ্চ করবেন, কিক করবেন, কেউ যদি আপনাকে গ্রাউন্ডেও ফালায় সেখানেও আপনি কনফিডেন্ট, আপনি সেখান থেকেও নিজেকে রক্ষা করতে বলেন, কাউন্টার দেওয়ার কথা বলেন সেটা দিতে পারতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কাউকে স্ট্র্যাঙ্গুলেশন করতে পারছেন, জয়েন্ট অ্যাটাক করতে পারতেছেন, মানে একটা কমপ্লিট প্যাকেজ মিক্সড মার্শাল আর্টস।
2: আচ্ছা।
3: এই জন্য আমার ইন্টারেস্টটা বেশি বেড়ে গেছে যে না এটা শিখতে হবে। কিন্তু তখন আপনার মানে বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস এর কোনো প্রচলন নাই, বাট যেহেতু কনসেপ্টটা নিয়ে সবাই একটু ইন্টারেস্টেড ছিল তো কমিউনিটিতে দেখা যেত যে একটা আলোচনা হইত। তো সাডেনলি আমরা চিন্তা করলাম কি আমাদের কারাতে ক্লাবের মধ্যে যারা ছিলাম কেউ কেউ ছিলাম আমরা খুব ফুল কন্ট্যাক্টে বিশ্বাসী, যে মারবো তো মারবো এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো আমরা কি করলাম কি, ফেসবুকের মধ্যে এখন দেখা গেছে যে বিভিন্ন ক্লাবের সাথে মানে মারামারি লাগিয়ে দেব অবস্থা। তো এটার ইনফ্লুয়েন্স আসে আমাদের ওই চায়না ছবি দেখে, জ্যাকি চ্যান ছবি, এক ক্লাব থেকে আরেক ক্লাবে যে মারামারি করবে, ঠিক আছে, কে কার থেকে ভালো সেটা দেখবে,
2: ওটা তো মুভি, মুভিতে সেটা।
3: এখন আমরা ওই টাইমে আমাদেরকে মানে গাইড করবে বা এই জিনিসটাকে যে একটা
2: অর্গানাইজড
3: ওয়েতে যে কি প্রেজেন্ট করবে এরকম ছিল না কিন্তু। এখন আমরা আমাদের ওই টাইমে মানে পুরোই রক্ত গরম অবস্থা, মার্শাল আর্ট করি, তারপরে আপনার ব্ল্যাক বেল্ট অবস্থায় আসি, মারামারি করব। দেখা গেছে যে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুর চলে গেছি আরেক ক্লাবে মারামারি করার জন্য, তাও কমপ্লিটলি আনঅফিসিয়াল, যে কিসের থেকে কি হবে মানে কোনো অবস্থা নেই। যাই হোক, দেন তখন আমরা মানে ইউটিউব বা বিভিন্ন চ্যানেল থেকে মিক্স মার্শাল আর্টসের বিভিন্ন সোর্স থেকে প্র্যাকটিস করা শুরু করি, এটা হচ্ছে প্রাইমারি সোর্স। দেন আমরা ফাইন্ড আউট করি যে আপনার উত্তরাতে একটা ক্লাব পাওয়া গেছিল, ওইখানে একজন বিদেশি ট্রেনার ছিল, ওই ক্লাবের ট্রেনারের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আমাদেরকে শিখান। তো পরে আমরা চার পাঁচজন আবার তার কাছে যাই, মানে মার্শাল আর্ট শিখার প্রতি যে একটা আগ্রহ, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন ট্রেনারদের সাথে পরিচিত হওয়া, ইন্ট্রোডিউস করা, নিজের পটেনশিয়ালটাকে বিল্ড করা, এরকম করে আস্তে আস্তে আমরা ছোট ছোট করে শিখতে থাকি। তো একদিন হলো কি, হঠাৎ করে মার্শাল আর্ট যেখানে আমি নিজে হইতে চাইছি একজন ফাইটার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমাকে সংগঠক বানাই দিছে। এই হইতেছে অবস্থা। তো এর পিছনে অন্যতম কারণ হইতেছে যে আমরা যখন বিভিন্ন ক্লাবের সাথে চ্যালেঞ্জ করে এই ধরনের কার্যক্রমগুলো করতে থাকলাম, তো একটা সময় হইল কি যে আমি নিজে খুব বুলির শিকার হইলাম, মানে এমন বুলির শিকার হইলাম যে অনলাইনে আমার এনে এমন ট্রোল হইতেছে মানে বলার অপেক্ষা রাখে না। তো পরে আমি জিত করলাম যে না, বাংলাদেশে যদি মিক্স মার্শাল আর্টস কেউ কইরা থাকে, অ্যাটলিস্ট অফিসিয়ালি যদি কেউ কইরা থাকে, ওইটা আমি করব। ওই যে চিন্তাটা করলাম, এই চিন্তা আমার সংগঠক বানাই দিছে। তারপরে আমি মানে সার্চ করা শুরু করলাম কে কে আমার সাপোর্ট করতে পারে, আমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে, আমার কোনো আইডিয়া নেই তখন, কিন্তু আমি রিচ আউট করতেছি সবার কাছে, সবার কাছে সাপোর্ট চাইতেছি, আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি কিভাবে করলে ভালো হয়। প্লাস অ্যাট দ্য সেম টাইম যখন আমি যেহেতু আমি বক্সিং করতাম, আমাদের প্রয়াত মহিউদ্দিন স্যার উনি আমাকে যথেষ্ট হেল্প করছে, যেহেতু উনি একজন মানে তুখোর সংগঠক এবং নামকরা বক্সার ছিলেন। প্লাস আপনার বেসবল ফেডারেশনের আমিনুল ভাই, জুবাইর ভাই, এরা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে এনএসিতে থেকে ওইখানে বসে কার্যক্রম পরিচালনা করার জন্য। তো তারা সবাই আমাকে একটা গাইড দিল যে আমরা যদি এইভাবে জিনিসটাকে স্ট্রাকচার করি তাহলে আমরা এটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারব। তো তারপরে আমরা কি করলাম যে যেহেতু আমরা সরাসরি সরকারিভাবে কিছু করতে পারবো না, তাহলে আমাদের তো অ্যাটলিস্ট একটা রেজিস্ট্রেশন দরকার। পরে আমরা বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আন্ডার একটা রেজিস্ট্রেশন নিলাম, বাংলাদেশ মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন নামে। এই হচ্ছে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল। এখন তার থেকে বড় চ্যালেঞ্জ হয়েছে যে আমরা যে একটা ইভেন্ট নামাবো, এই ইভেন্ট আলটিমেটলি হবে কিনা। মানে দেখা গেছে যে আমরা একটা কমিটি ক্রিয়েট করলাম, আমরা ইভেন্টটা পরিচালনা করব, হঠাৎ করে দেখা গেল কি সবাই উধাও, কেউ নাই সাপোর্ট দিবে না। আমি তো পড়ে গেছি পুরো মানে মানে কি বলবো যে আমার পায়ের তলায় মাটি নেমন অবস্থা। আমার সাথে যারা ছেলেপেলেরা ছিল এরা তো এরা যারা খেলবে পরের দিন এরাই নিজেরা ব্যানার টাঙাইতেছে, ম্যাট সাজাইতেছে যে কালকে খেলবে। তো আমি আমাকে যদিও বলে যে পায়োনিয়ার অফ বাংলাদেশ এমএমএ, বাট আমার এই ক্রেডিটটা হচ্ছে প্রত্যেকটা মানুষের যারা কিনা ওই সময়ে হেল্প করছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে। সো আই এম ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশ মিক্স মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন।
2: বাহ, খুবই চমৎকার বলেছেন। আর মিক্স মার্শাল আর্ট সম্পর্কে আমরা খুব সামান্য হলেও ধারণা পেলাম। আর যেটা বিজে যে ব্রাজিলিয়ান জিউ জিটসু, এটা কি এই সম্পর্কে একটু জানেন?
3: ব্রাজিলিয়ান জিউ জিটসুটা হচ্ছে মেইনলি আপনার ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ মিক্স মার্শাল আর্টস।
2: আচ্ছা,
3: অর্থাৎ মিক্স মার্শাল আর্টস হইতে গেলে আপনার তিনটা কম্পোনেন্টস ফুলফিল করতে হবে, একটা হচ্ছে স্ট্রাইকিং, একটা হচ্ছে রেসলিং, আর একটা হচ্ছে গ্র্যাপলিং। রেসলিং স্ট্রাইকিং এর ব্যাপারটা আমরা সবাই জানি, পাঞ্চ কিক এর ব্যাপার,
2: পাঞ্চ এন্ড কিক।
3: আর যেমন ধরেন বক্সিং, কিক বক্সিং,
2: জি,
3: কারাতে, এগুলো হচ্ছে সব স্ট্রাইকিং
2: বেস। মুয়াই রিড, এটা
3: মুয়াই থাই, এটা থাই মার্শাল আর্টস, ঠিক আছে, অর্থাৎ থাই কিক বক্সিং।
2: আচ্ছা,
3: তো এটা হচ্ছে স্ট্রাইকিং বেসড। সো যে কেউ চাইলে যে কোনো একটা স্ট্রাইকিং চুজ করতে পারে, একটা বা দুইটা। দেন কাম টু দ্য রেসলিং পার্ট। রেসলিং এর কাজ হচ্ছে স্ট্রাইকিং থেকে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পার্ট, চ্যানেলটা। সরাসরি গ্র্যাপলিং মানে সরাসরি কিন্তু কেউ গ্রাউন্ডে বসে ফাইট করে না, তাকে নামাইতে হয়। এই যে নামানোর যে এক্সপ্লোসিভ একটা শর্ট বার্স্ট মোমেন্ট, এই মোমেন্টটার জন্য আপনার রেসলিং শেখা খুব বেশি ইম্পর্টেন্ট। দেন কাম টু দ্য, আমি এখন মাটিতে নিলাম, এখন আমি কি করব। এইখানে মোস্ট অফ দ্য টাইম সবাই ধরা খাচ্ছে, ঠিক আছে। তার কারণ, অন্যতম কারণ হচ্ছে যে প্রপার গ্র্যাপলিং এর স্কিল নেই। দেখেন, যারা বাংলাদেশে যে জুডো প্রচলিত আছে, জুডোটাও কিন্তু থ্রোয়িং বেস্ট, অর্থাৎ এইখানেও যে আপনার মানে নিচে গ্রাউন্ডে যে একটা কন্টিনিউয়াস ফাইট হবে এই প্র্যাকটিসটা হয় না। কি হয় যে নিচে গ্রাউন্ডে পড়ে গেলে তাকে পরা ফিউ সেকেন্ড স্পিন করে রাখা হয়, অর্থাৎ নিচে যে পাঞ্চ করলে পাঞ্চটারে কীভাবে ডিফেন্স করবে, বা ওইটা রিভার্সালে তাকে কীভাবে কোনো স্ট্র্যাঙ্গুলেশন করতে পারবে কিনা, বা জয়েন্ট লক করতে পারবে কিনা, এটা কিন্তু হচ্ছে না প্র্যাকটিস। তো হিয়ার বিজে যে টেক্স প্লেস, এইখানে ব্রাজিলিয়ান জুজিৎসুর মেইন উৎসটা হচ্ছে ব্রাজিল থেকে, বাট এর মেইন সোর্সটা কিন্তু হচ্ছে জুজিৎসু, অর্থাৎ জাপানিজ জুজিৎসু। জাপানিজ জুজিৎসুর দুইটা ফাংশন হয়ে গেছে, একটা হচ্ছে ব্রাজিলিয়ান জুজিৎসু হয়েছে, যিনি কিনা আপনার হেলিওগ্রেসি, উনি এটা ব্রাজিলে নিয়ে গেছেন এবং তার ফ্যামিলির মধ্যে এটা প্রচলন ঘটাইছেন। আরেকটা হচ্ছে জুডোর পার্ট। তো আমরা জুডোর পার্টে যাচ্ছি না। তো এই যে আপনার স্ট্রাইকিং পার্ট, রেসলিং পার্ট এবং গ্র্যাপলিং পার্ট, এইখানে বিজেটের মেইন পার্টটা যে আমি যদি সামহাও গ্রাউন্ডে পড়ে যাই, এখানে যেন আমি সার্ভাইভ করতে পারি, এটা হচ্ছে বিজেটের মেইন কনসেপ্ট। যে আপনি স্ট্রেংথের অ্যাগেনস্টে লেভারেজ কিভাবে ইউজ করবেন, অর্থাৎ আমি একজন ট্রেন্ড পার্সন, তো আমার অ্যাগেনস্টে যদি কোনো একজন মানে স্ট্রং নন ট্রেন্ড পার্সন আমার সাথে ফাইট করে এবং সামহাও যদি আমি গ্রাউন্ডেড হই, আমি আমার লেভারেজ ইউজ করে আমি তাকে ডিফিট করতে পারবো। এই কনফিডেন্সটা ক্রিয়েট করার জন্য আপনার বিজেজে সব থেকে বেশি হেল্পফুল।
2: চমৎকার, আপনি খুবই সুন্দর করে বলেছেন এবং খুব খোলামেলাভাবে আমি জানতে পেলাম যে ফাইটিংসটা কোনটার আসলে কি কাজ। তো এমএমএ এবং বিজেজে দুইটাই আসলে মানে এমএমএ এর একটা পার্ট আমরা ধরতে পারি বিজেপি বিজেজে তার, তবে এমএমএ টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ আমরা অনেক কিছু শিকার হই বিভিন্নভাবে। তো এটা আসলে কি শুধু ফাইটিংস নাকি জীবনে এটা আর কি কি কাজে দেয় মানুষের মনে চিত্তে বা হচ্ছে সাইকোলজিক্যালি এটা আপনাকে কতটুকু এগিয়ে দিচ্ছে?
3: দেখুন, মার্শাল আর্টস ট্রেনিং ইজ নট অল অ্যাবাউট ফাইটিং, ইটস আ লাইফ স্কিল। মারামারি করা কিন্তু একটা ন্যাচারাল ইনস্টিংক্ট সবার মধ্যে আছে। আপনি যদি মাছের গায়ে হাত দেন, মাছ কিন্তু কাটা ফুটাবে, অর্থাৎ তার ন্যাচারাল ইনস্টিংক্ট সেটা। একটা মানুষের আপনি সে কোনো ট্রেনিং করে না, কিন্তু সে বিপদে পড়ে গেছে, বাঁচার জন্য কিন্তু সে হাত পা ছুটাবে। বাট মার্শাল আর্টস এখানে কি করতেছে, তার এই হাত পা ছুটাটাকে কি করতেছে, একটা স্ট্রাকচার দিতেছে, তার মধ্যে একটা টাইমিং অ্যাড করতেছে, একটা স্পিড অ্যাড করতেছে, একটা রিফ্লেক্স অ্যাড করতেছে, তার মধ্যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে। আমরা যখন স্টুডেন্টদেরকে ট্রেনিং করাই, আমরা তখন আমরা একটা জিনিস খেয়াল করছি যে স্টুডেন্টদের মধ্যে মেধার বিকাশ বেড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে কি যে তারা ফার্স্ট অফ অল আন্ডার প্রেশারে ট্রেনিং করার একটা ক্যাপাসিটি তৈরি করে, সেকেন্ড হচ্ছে যে তারা বিভিন্ন পাজেলের শিকার হয়, যেটা কিনা হয়তো তার কনভেনশনাল স্কুলের শিক্ষার মধ্যে এই জিনিসটা থাকে না, তার একটা গদগদা শিক্ষার মধ্যে চলে। আমরা এখানে ফাইট করার সময় কি করতেছি, একটা স্ট্রেস ক্রিয়েট করতেছি, তাকে একটা প্রেশারে নিয়ে যাচ্ছে, তাকে সেখান থেকে কিভাবে ওভারকাম করতে হবে, তাকে সে কিভাবে রেজিলিয়েন্ট হবে এখানে, এই জিনিসটা তার মধ্যে, এই স্কিলগুলো তার মধ্যে ঢোকানো,
2: চ্যালেঞ্জ ফেস করে একটা ভালো একটা
3: স্কিল। আলটিমেটলি জিনিসটা কি হলো যে সে যখন এই ট্রেনিংগুলো করতেছে, সে যে শুধু ফাইট করবে বিষয়টা এটা না, তার জীবনের যে ফাইটটা আছে, তাকে যে সামনে আরো অনেক বাধা অতিক্রম করতে হবে, তার জন্য যে সে তাকে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া, মেন্টালি স্ট্রং হওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফাইটিং ইজ ওয়ান অফ দ্য পার্ট, যে আমাকে যদি কেউ ধরে দেন আই উইল ফাইট ব্যাক, আমি তো ডেফিনেটলি নিজের থেকে যেয়ে ফাইট করতে যাবো না, নিজের থেকে কোনো কেয়াসে জড়াইতে যাবো না। সো এটা হচ্ছে মার্শাল আর্টসের শেখার অন্যতম একটা কি বলবো উদ্দেশ্য হইতে পারে।
2: চমৎকার চমৎকার বলছেন ইসিয়াক ভাই। আমার কাছে মনে হয় যে মানুষের অ্যাকিউরেসি, তারপর হচ্ছে মাইন্ডসেট এবং কনফিডেন্স লেভেল এবং চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য তাকে যেভাবে প্রিপেয়ার থাকতো, এই বিষয়গুলো আমার মনে হয় এই মার্শাল আর্ট থেকে আসে ভিতরে এবং খুব ভালোভাবে আসে।
3: তাছাড়া মার্শাল আর্টসটা তো এটা একটা যুদ্ধবিদ্যা, এটা হচ্ছে কিন্তু মেইন বিষয় যে মার্শাল আর্টসের কনসেপ্ট কিন্তু যুদ্ধ থেকে আসছে।
2: হ্যাঁ,
3: যে বিভিন্ন সময়ে আমাদের নবীজির আমল থেকেও কিন্তু রেসলিং করা হইতো, যুদ্ধের সময় ধস্তাধস্তি, তারপরে দেখা যেত যে পরবর্তীতে যে কোনো যুদ্ধই হয়েছে তাদের মধ্যে কিন্তু মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অলওয়েজ হয়েছে, অলওয়েজ। সো এটা কিন্তু একটা আর্টস বলা হইতেছে, মার্শাল
2: মার্শাল আর্টস
3: নামটা কিন্তু একটা মার্শাল মানে প্রধান একটা বিষয়, রাইট? সো এটা একটা কলা কৌশল, ইটস নট ফাইটিং। যে ফাইট করতেছে মানে একজন মার্শাল আর্টিস্ট ফাইটার হইতে পারে, বাট একজন ফাইটার মার্শাল আর্টিস্ট হইতে পারে না। ঠিক আছে, আমি আমি এখন ধরলাম যে আমি ফাইটার, এখন আমি আমার নেচারটা যদি বিস্ট হয়, আমি কাউরে গনায় ধরতেছি না, যারে খুশি তারে মারতেছি, আমি মারার স্কিল শিখছি, মারে পালাইতেছি, সো আমার মধ্যে কিন্তু ওই পজিটিভ এনার্জিটা নাই, তো আমি কিন্তু মার্শাল আর্টিস্ট হইলাম না, আমি জাস্ট একটা কিলার হইলাম,
2: রাইট?
3: এটা মানে এখন একটা জিনিস শিখলে এটা পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে, বাট দা আপনি কার আন্ডারে ট্রেনিং করতেছেন, মেন্টরের ইনফ্লুয়েন্সটা কেমন, সে আপনাকে জীবনের জীবনমুখী শিক্ষাটা দিতে পারতেছি কিনা। ঠিক আছে, কারণ আমি আমি এখন ধরলাম যে আমি ফাইটার, এখন আমি আমার নেচারটা যদি বিস্ট হয়, আমি কাউরে গনায় ধরতেছি না, যারে খুশি তারে মারতেছি, আমি মারার স্কিল শিখছি, মারে পালাইতেছি, সো আমার মধ্যে কিন্তু ওই পজিটিভ এনার্জিটা নাই, তো আমি কিন্তু মার্শাল আর্টিস্ট হইলাম না, আমি জাস্ট একটা কিলার হইলাম,
2: রাইট?
3: রাইট, এটা মানে এখন একটা জিনিস শিখলে এটার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে, বাট দা আপনি কার আন্ডারে ট্রেনিং করতেছেন, মেন্টরের ইনফ্লুয়েন্সটা কেমন, সে আপনাকে জীবনের জীবনমুখী শিক্ষাটা দিতে পারতেছি কিনা, এটি ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখা গেছে বাপ মার কথা শোনার চেয়ে বেশি শিক্ষকের কথা।

0: ইসলামী, আমি খুবই ইমপ্রেস হচ্ছি আপনার কথাগুলো শুনে, অত্যন্ত সুন্দরভাবে আপনি অ্যান্সারগুলো দিয়েছেন, খুব ভালো লাগছে। কিন্তু আমি এর মধ্যে আরেকটা জিনিস, তাহলে আপনার সম্পর্কে তো আমি খুব ভালো জানলাম না, আপনি এর মধ্যে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন, আপনি বাংলাদেশ যে আর্মি আছে মানে মিলিটারি তাদেরকেও ট্রেনিং করাচ্ছেন, কোচিং দিচ্ছেন, আরো বিশেষ বিশেষ জায়গায় কোচিং করছেন, এই বিষয়গুলো যদি একটু আমি জানি আপনার সম্পর্কে।
1: কি যে আমি যখন আমার সম্পর্কে বলবো, এক কথায় যদি বলি, আমি একজন লার্নার, এখন আমার অনেক গুণ থাকতে পারে বা আমি অনেক স্কিলের অধিকারী হইতে পারি,
0: আপনি তো পাইনিয়ার,
1: আপনার কাছ থেকে আমি একজন লার্নার, যে আমার আমার লার্নিং ক্যাপাসিটি এরকম যে আমি মানুষের মধ্যে পটেনশিয়ালিটিটাকে বিল্ড করি, আমার যে কোচিং স্কিল আছে বা আমার মানুষের মধ্যে যে পজিটিভ এনার্জিটা ঢুকানোর যে ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিছে, এই জিনিসটা দিয়ে আমি একটা মানুষের মধ্যে ট্রান্সফরমেশন ক্রিয়েট করি, এইটা হইতেছে আমার সব থেকে বড় পাওয়া, বড় অর্জন বা আমার নিজের পরিচয়। তারপরে যদি বলেন বিভিন্ন সময় এই লার্নিং প্রসেসে আমি বিভিন্ন পদ পদবীতে হয়েছি, ফর এক্সাম্পল বাংলাদেশ বাংলাদেশ মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে আছি, তারপর আমার নিজের একটা ক্লাব আছে ইনভিক্টাস বিজেজি অ্যান্ড এমএমএ কলাবাগানে অবস্থিত, ওইটার হেড কোচ আমি।
0: আচ্ছা আচ্ছা, কলাবাগান।
1: প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকজন ট্রেনার আছে, উনি অস্ট্রেলিয়াতে ব্রাজিলিয়ান জিজিৎসু শিখছেন, উনিও এখানে বাংলাদেশে, উনি হচ্ছে বিজেজির পায়োনিয়ার বাংলাদেশে। আমরা মোটামুটি উনার কাছ থেকে শিখছি, পরবর্তীতে আমরা বিভিন্ন দেশ বিদেশ গিয়ে স্কিলটাকে আরও এক্সপান্ড করছি। দেন যেহেতু বক্সিংয়ের সাথে আগেই ছিলাম, তো পরবর্তীতে আমি বাংলাদেশের একমাত্র ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের রিং অফিসিয়াল হিসেবে আছি, তো বিভিন্ন টাইটেল ফাইট বা মেজর কোনো ফাইট হইলে দেখা গেছে প্রমোশন আমাকে কল করে বা হায়ার করে তাদের ইভেন্টটা পরিচালনা করার জন্য। আর ট্রেনিং তো করতেছি, মিলিটারির কথা কি বলবো, যে এটা একটা অন্যতম অ্যাচিভমেন্ট হয়েছে। আমি এর আগে বক্সিংয়ের ট্রেনিং করাইছি, বাট আপনি জানবেন যে বর্তমানে যিনি জিওসি হিসেবে আছেন সাভারে, আসাদ সাহেব, খুবই অমায়িক একজন মানুষ, এবং উনার ছেলে আমেরিকাতে মিক্সড মার্শাল আর্টস করে। এটা হচ্ছে তার মধ্যে একটা মানে ইন্সপায়ারেশন ক্রিয়েট করছি যে তার সোলজারদের মধ্যে কেন এই কোয়ালিটিটা থাকবে না। তারা কিন্তু প্রচুর ইনভেস্ট করে এই বিভিন্ন স্কিল, এবং বছরব্যাপী তাদের বিভিন্ন ক্যাডার প্রশিক্ষণ কিন্তু চলতে থাকে। তো ওই ইন্সপায়ারেশন থেকে সে আমাকে খুঁজে বের করছে, আমাকে কল দিছে, তখন উনি বগুড়াতে ছিলেন। তো বগুড়াতে যে সব থেকে মজার স্টোরি হইতেছে, আমাকে মাত্র 7 দিনের টাইম দিছে। দিস ইজ অ চ্যালেঞ্জিং, যে 7 দিনের মধ্যে আপনি টিমটাকে রেডি করবেন এবং শিখাইবেন আনআর্ন কমব্যাট, খুবই চ্যালেঞ্জিং। কেউ বিশ্বাস করতে চাইতেছে না যে 7 দিনে কেমনে শিখে, ইম্পসিবল। দ্য ফান ফ্যাক্ট ইজ যে তারা শিখে ফেলছে 3 দিনের মাথায়। এটা এটা পরবর্তীতে তারাও বিশ্বাস করতে চায়নি, তারা ইমপ্রেসড হয়েছে, এবং তারা এই মানে এই জিনিসটাকে পরবর্তীতে শুধু আপনার বগুড়া ব্রিগেডের মধ্যে রাখেনি, তারা এটা সাভার ব্রিগেডেও নিয়ে আসছে, এবং এটা মিলিটারি হেডকোয়ার্টার থেকে পারমিশন দেওয়া, এবং আমি তাদের মধ্যে ট্রেনার ক্রিয়েট করে দিছি, এবং এটা টোটাল ইউনিটগুলো যতগুলো 30-40টা ইউনিট আছে প্রত্যেকে এখন এটা ট্রেনিং করতেছে, এবং তাদের একটা সিলেবাস আমি ক্রিয়েট করে দিছি, এবং কয়েকটা ছেলে আপনার জিওসি পদকও পাইছে, আর তাদের রিক্রুট লেভেলে এখন বিজেজে ট্রেনিং হইতেছে। আই হোপ যে ইন ফিউচার হয়তো এই এই কোর্সটা শেষ হওয়ার পরে তারা হয়তো মিক্সড মার্শাল আর্টসের দিকেও ঝুঁকবে, এবং আলটিমেটলি তারা ওই জিনিসটা খুঁজে পাবে যেটা তারা এতদিন হয়তো বিভিন্ন ট্রেডিশনাল মার্শাল আর্টস খুঁজে বা করে স্যাটিসফাইড হয়নি। তো এটা একটা অন্যতম অ্যাচিভমেন্ট আমার বলতেই হবে।
0: আপনার এই এর পাশাপাশি যেটা গোল্ড মেডেল পেয়েছিলেন,
1: আচ্ছা
0: সেটা কথা থেকে?
1: মেডেলের ব্যাপার হচ্ছে, যখন আমি কারাতে প্র্যাকটিস করতাম তখন আমি ওপেন ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপে গোল্ড পাইছিলাম, পরবর্তীতে বক্সিং যখন খেলি তখন ক্লাব বক্সিংয়েই গোল্ড মেডেল পাইলাম, দেন আমি ব্রাজিলিয়ান জিজিৎসুতে 2টা ইন্টারন্যাশনাল খেলছি, একটা 2019-এ কলকাতায় খেলছিলাম, ওইটা প্রফেশনাল ছিল, ওইটাতে রানার্স আপ হয়েছি, দেন 2022-এ আমি ওপেন ইন্টারন্যাশনাল খেলছিলাম, ওইটাতে আমি কোরিয়ার এগেনস্টে ফাইট করছি, ওইটাতে আমি ব্রোঞ্জ মেডালিস্ট হয়েছি। আর তারপরে আমি আর তেমন একটা আর খেলাধুলা করি নাই, যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমাকে অর্গানাইজিং নিয়েই ব্যস্ত থাকতে হয় বেশি, কিন্তু তাও চেষ্টা করছি নিজেকে একটু অ্যাক্টিভলি পুশ করার জন্য, কিন্তু হয়ে ওঠে না আসলে, কারণ আমার আন্ডারে আরো অনেক পোলাপান খেলতেছে। আমি এখন পর্যন্ত মোটামুটি যদি আমি রাফলি গণি 1.5 থেকে 2,000 পোলাপান আমি ট্রেনিং করাইছি, আর সেনাবাহিনীর কথা বাদই দিলাম, এদের তো পুরো ব্রিগেড ট্রেনিং করাইতেছি, ঠিক আছে। তো

0: হচ্ছে একদম বাইরের হিসাব। তো এই গাইডলাইন করা, এই রিসার্চ গুলো করা, সবকিছু করে দেখা গেছে যে আমি নিজে ফাইট করবো বা নিজে যে ফাইটার হব ওই মেন্টালিটিতে আর থাকার সুযোগ হচ্ছে না আমার। তাও যখন সুযোগ হয়, যদি দেখি যে না দেখি এই ফাইটটা হয়তো করতে পারি, তখন হয়তো নিজেকে একটু আইসোলেট করে কোন একটা ক্যাম্পে জয়েন করে হয়তো ফাইট করা হয় বা নিয়ার ফিউচার হয়তো হবে।
1: আচ্ছা, তাহলে এই ক্যারিয়ারটা আপনার কাছে কি মনে হয় যে কেমন ক্যারিয়ার, সার্ভাইভ করাটা?
0: ক্যারিয়ারের বিষয়টা হইতেছে কনসিস্টেন্সির বিষয়। দেখুন, আমরা যখন লেখাপড়া করি, কনভেনশনাল লেখাপড়া করতেছি, আমরা জীবনের 24-25 বছর কিন্তু পড়াশোনার পিছনে ছুটতেছি। এখন বর্তমানে দেখা গেছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অনেকগুলো ইনকাম সোর্স করার সুযোগ তৈরি হয়েছে, যার কারণে আপনার, কিন্তু এটাতে এই সেক্টরে তো আবার সবাই সাকসেসফুল না, হাতে গোনা সাকসেসফুল যে তারা হয়তো প্রপারলি আর্ন করতে পারতেছে। আর যারা পারতেছে না তাদের জন্য কি একটা কনসিস্টেন্সি কিন্তু তাদের মধ্যে থাকার যে গুণ, এটা কিন্তু না থাকলে কোনো ক্যারিয়ারই সাস্টেইন করা পসিবল না। আর সেটা যদি হয় ব্যবসা করা, তাহলে তো আরো টাফ। একটা ব্যবসা করতে গেলে মিনিমাম 4-5 আপনাকে সার্ভাইভ করার ক্যাপাসিটি নিয়ে নামতে হবে। আমি যদি 2-3 মাথায় যদি প্রচুর লাভ চিন্তা করি তাহলে কিন্তু হবে না। মার্শাল আর্টস হিসেবে যারা ক্যারিয়ার নিতে চায় তাদের উচিত এটাকে একটা লাইফস্টাইলের পার্ট হিসেবে নেওয়া, নট প্রফেশন অ্যাট দ্য ফার্স্ট টাইম। কারণ এটা হচ্ছে আপনার একটি স্কিল। আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি প্রতিদিন ঘুম থেকে উঠবেন, নামাজ পড়বেন, আপনি সকালে দৌড়েতে বেরোবেন, আপনি 30 মিনিট নিজের বডিতে দিবেন, একটা লাইফ স্কিল শিখবেন। এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা একটা প্যাশনের পার্ট থাকতে হবে। প্যাশন যদি, যেমন আমার প্যাশনটা প্রফেশন হয়ে গেছে কি যে সময়ের সাথে সাথে আমি এটার সাথে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে আমি এটা বের করে নিতে পারছি যে এটা থেকে কিভাবে আর্ন করা যায়।
1: আচ্ছা,
0: রাইট। তো এখন এটা দেখা যাচ্ছে যে যেই ছেলেটা বা যেই মেয়েটা এই ট্রেনিংয়ের মধ্যে আসতে যাবে তাকে ফার্স্টে শিখতে হবে কি আমি এই জায়গাটা এনজয় করি কিনা, আগে ভালোবাসতে হবে। ভালোবাসার পার্টটা যদি না আসে, লাভের চিন্তা করলে কিন্তু লোকসান হয়েই যেতে পারে, এটাই তো বিষয়। তো আমার সাজেশন থাকবে যে যারা কিনা এই প্রফেশনে আসবে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটাতে হচ্ছে লং টার্ম সে সাস্টেইন করতে পারবে কিনা এই মেন্টালিটি নিয়ে তাকে এখানে ঢুকতে হবে। বাট এটার উপরে কমপ্লিটলি রিলাই করা যাবে না, তাকে অবশ্যই সাইড ইনকাম বা নিজের চলার মতন যে বিষয়টা আছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে।
1: আপনার এই এই জায়গায় আসার পিছনে বা আপনি কি অন্য কোনো ইচ্ছা ছিল যে আপনি এই ট্রেনার হবেন না বা পড়াশোনা করে অন্য কিছু এরকম কোনো ইচ্ছা ছিল আগে?
0: এটা আসলে মার্শাল আর্টে আমার মানে প্যাশনটা হঠাৎ করে প্রফেশন হয়ে গেছে।
1: আচ্ছা, আর পড়াশোনা কোথায়?
0: আমার পড়াশোনা হচ্ছে আমি LLB অনার্স করছি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। 2014 আমি অনার্স পাস করছি। তারপরে আমাদের UGC-র কিছু প্রবলেমের কারণে 2 আমার পিছিয়ে যায়। আমি 2017 বার কাউন্সিলের পরীক্ষা দিই এবং পরবর্তীতে আমি আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। তা আমি মানে এই ট্রেনিং এর পাশাপাশি আমি একজন অ্যাডভোকেট, আমি নারায়ণগঞ্জ জজ কোর্টে আছি, রেগুলার প্র্যাকটিস করতেছি। আর এইখানে আমার আমার একাডেমিক যে রেজাল্ট বা আমার একাডেমিতে যে পরিমাণ অ্যাওয়ার্ড আমি পাইছি বিভিন্ন কাজ করে, আমি আমার ইউনিভার্সিটির ওই সময়ের কালে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ডও পাইছি। আমার টিচাররা সবসময় ভাবতো কি যে ও হয়তো জজ হবে নতুবা এই প্রফেশনে ভালো কিছু একটা করবে, কিন্তু পড়াশোনাটা তো 2011 থেকে শুরু হয়েছে আর আমি বুলিড হয়েছিলাম 2013-14 দিকে, যখন আমার মার্শাল আর্ট যখন আমার মানে অনার্স প্রায় শেষ পর্যায়ে যাবে, ঠিক ওই পর্যায়ে ওই সিচুয়েশনটা আমার কিছু কয়েকটা সাবজেক্টের রেজাল্টও খারাপ করাইছে। কিন্তু জেদ যে ঢুকাইছে, এই জেদ আমার পুরো প্রফেশন উল্টাই দিছে।
1: আচ্ছা,
0: এটাই তো একটা বিষয়। সেকেন্ড হইতেছে আমি যে এখন এখানে স্ট্রাগলটা করব, এই স্ট্রাগল আমার বাসা থেকে সাপোর্ট করে নেই। আমার এই পুরো ব্যবসাটা কিন্তু মানে 1 কিন্তু বাসা থেকেও নেওয়া হয়নি। হ্যাঁ, তো আমার আমি কি করছি যে এই এই যে স্ট্রাগলটা, এমন এমনও কিছু দিন গেছে যে আমি হয়তো ট্রেনের ছাদে বসে ঢাকায় আসছি, তারপরে দেখা গেছে যে আমার পকেটে টাকা নেই, কমলাপুর থেকে আমি হাঁটতেছি, বিভিন্ন জায়গায় যেতেছি, ফার্মগেট যেতেছি বা গুলশান আসতেছি হাইটা। আমার এমনও টাইম গেছে যে মানে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে কিন্তু আমার পকেটে টাকা নেই, এরকম হয়েছে। বৃষ্টি মানে এমন বৃষ্টির মধ্যে আমি পুরো ভিজে গেছি। আমি আরো 2-3 জনের নাম নিতে চাই এই স্টুডিওতে, যে RJ ফারহান, তারপর রাকিব ভাই, জেরিক ভাই, এরা বাংলাদেশ এমএমএ এস্টাবলিশ করার ক্ষেত্রে কিঞ্চিত তাদেরও ভূমিকা আছে। আমি একদম মানে ঝড় বাদলের মধ্যে ভিজে চুপচুপ হয়ে আমি রেডিও টুডেতে গেছি যে আমরা একটা ইভেন্ট করব, আপনারা একটু সাপোর্ট দেন। তার যে ফারান ভাই দেখা তো বলতেছে যে এই অবস্থা কেন, কি বিষয় শুনি তো, খুব সুন্দর করে শুনলো উনি, এবং পরবর্তীতে এটার প্রচার করার জন্য অন্যরাও আমাকে কিন্তু যথেষ্ট হেল্প করছে। তো এই যে আমার মধ্যে যে একটা জেদ ঢুকছিল না যে আমি দেখাই দিব যে আমি বাংলাদেশে ফার্স্ট করব, ঠিক আছে, এইটাই আমার পুরো প্লট চেঞ্জ করে দিয়েছে। কিন্তু ফ্যামিলি যে সাপোর্ট দেয় নাই, এখন বাবা বলতেছে যে তুমি যদি অ্যাডভোকেট না হও তাহলে কিন্তু বাসা থেকে বাইর করে দেব। তখন হইতেছে মাত্র এক দেড় মাস হাতে আসে সময়, এই এক দেড় মাস মনে করেন যে কাজকর্ম একটু বন্ধ রেখে পড়াশোনা করছি, এক চান্সে পাশ করে ফেলেছি। এটা হইতেছে বিষয় যে আমি তাদেরকে শর্ত দিয়েছি যে হ্যাঁ আপনার দরকার অ্যাডভোকেট হওয়া, অ্যাডভোকেট হইতেছি, কিন্তু তারপরে আমি আমার কাজে আবার যাব। ঠিক আছে, বলছে ঠিক আছে, আগে তুই সার্টিফিকেট নে, তারপরে তুই যেই কাজে নিলে সেই কাজে যা। তো যাই হোক, পরে তাদের ইচ্ছা পূরণ করলাম, অ্যাডভোকেট হইলাম। তাদের আরও ইচ্ছা ছিল যে হ্যাঁ বাইরে পাঠাবে, ব্যারিস্টারি পড়াবে, আরও কিছু করবে, কিন্তু আমার এই জায়গাটা না আসলে কাজ শেষ হয় নাই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমরা আরও ভালো কিছু করতে পারতাম। এখন কি বলবো, মানে এটা তো একটা কাইন্ড অফ দুঃখের কথা আবার হাসির কথা যে এই শরৎ ঋতুর দেশে প্রতি দুই মাস পর পর যেমন ঋতুর পরিবর্তন হয়, মানুষের চরিত্র বদলায়, মানুষ একটা কিছু পাইলে, কিছু একটা বুঝলে, সে ওই জায়গাটা থেকে ওইটার জিনিসটা বদলায় দেয়। তো এই যে একটা প্রজেক্ট, একটা জিনিস শুরু করলাম, সবাই নিয়ে কাজ করব, এখানেও আমি প্রচুর ব্যাকস্টেপ হয়েছি।
1: আচ্ছা,
0: তো যার কারণে দেখা গেছে যে 2016 আমি এমএম এর নিয়ে কাজ শুরু করছি, ঠিক ওই বছর থেকে আমি ইন্টারন্যাশনাল যে সাপোর্ট পাইছি, 2016 আমি প্রথম বাংলাদেশ থেকে একজন অ্যাথলেট আমি দেশের বাইরে পাঠাইছি, ফুললি স্পন্সর্ড, বিমানের টিকিট, থাকা খাওয়া আসা যাওয়া সব কিছু তারা দিয়ে নিয়ে গেছে। 2017 আমি বাংলাদেশ থেকে এই এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মার্শাল আর্ট অর্গানাইজেশন ওয়ান চ্যাম্পিয়নশিপে আমি অ্যাথলেট নিয়ে গেছি। তার আগে আমি আবার মিয়ানমারে গেছিলাম 2016, তখন আমি মিট করছি বশির আহমেদের সাথে। বশির আহমেদ ইজ নোন এজ গডফাদার অফ এমএম ইন পাকিস্তান, অ্যাট দ্য সেম টাইম ইজ দ্য ইরাক ভেটারান। সো ইউএস আর্মিতে ছিল উনি এবং ইরাক ভেটারান ছিল, পরবর্তীতে উনি সুইচ করছে যুদ্ধের পরে, রিটায়ার্ড করে পরে উনি মার্শাল আর্টের দিকে সুইচ করছে, এবং তিনি আমাকে যথেষ্ট হেল্প করছে। মানে ইন্টারন্যাশনালি যদি বলি যে বাংলাদেশ এমএমএ রাইজ করার পিছনে এই লোকটার অবদান অপরিসীম, এবং তিনি ইন্টারন্যাশনাল এক্সপোজার করার জন্য যেই পরিমাণ বাংলাদেশে হেল্প করছে, আমরা হচ্ছে অকৃতজ্ঞ, আমরা ওই জায়গাটা ধরে রাখতে পারি নাই। তারপর 2017 পরে, 2017 থাইল্যান্ড ইভেন্ট হইল, 2018 সিঙ্গাপুর ইভেন্ট হইল, প্রত্যেকটা ইভেন্টে তারা আমাদেরকে স্পন্সর করে নিয়ে যেতেছে যে বাংলাদেশের এমএমএটা রাইজ হোক। এবং 2018 আমাদের এমনও প্ল্যান ছিল যে UFC ফরমার মিডলওয়েট চ্যাম্পিয়ন রিচ ফ্র্যাঙ্কলিন বাংলাদেশে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করবেন, তার খরচ সম্পূর্ণ ওনাদের, তারা বাংলাদেশে ট্যালেন্ট হান্ট করবেন, তারা এখান থেকে ট্যালেন্ট নিয়ে যাবেন। কিন্তু কিছু সিচুয়েশন আমাদের ছেলেরা এমন কিছু করছে যেটা তাদের স্ট্যান্ডার্ড ভায়োলেশন করছে, যার কারণে আমাদের থেকে আর নেয় নেই। তো পরবর্তীতে দেখলাম যে আমি ভালো চাইতে যেয়ে যদি এত খারাপের সম্মুখীন হই তাহলে আমি এই জায়গাটা থেকে আস্তে করে সরে যাই। তো পরে কি করলাম, 2018 ওই সিচুয়েশনটা গেল, 2019 আমি মোটামুটি বিএমএম এর কাজ স্টপ করে দিই, দিয়ে তখন থেকে আমি ইনভিক্টাস আমার প্রাইভেট ওয়ার্ক শুরু করি, যেটা আমার জিম। যে ঠিক আছে, যেহেতু সবাইকে নিয়ে কাজ করতে গেলে এখন কেউ সেটার মূল্যায়নটা দিতেছে না, তো এখন আমি পার্সোনালি কাজ করি, পার্সোনালি স্টুডেন্টদেরকে দেশ বিদেশে নিয়ে আসার করি, নিজের একটা গাইডেন্সের মধ্যেই জিনিসটা চলুক। তো যাই হোক, ওইখান থেকে বর্তমানে বাংলাদেশের এমএমএ এর সিনারি অনেক ডেভেলপ করছে, ভালো হয়েছে।
1: এটা কি মানে গভর্নমেন্টের কোনো রিকগনিশনটা বা তাদের কোনো স্পন্সর সাপোর্ট পাননি এরকম কিছু?
0: আসলে গভর্নমেন্টের, আমাদের বর্তমানে যে ফেডারেশনগুলো আছে গভর্নমেন্ট সাপোর্ট নিয়েও কিন্তু তারা অনেক কিছু করতে পারছে না।
1: এটার কারণটা কি?
0: এটার কারণটা হইতে পারে আপনার করাপশন মেন্টালিটি, এটা একটা রিজন হইতে পারে। সেকেন্ডলি হইতে পারে যে তারা চায় না এটা আরো ভালো হোক,
1: কিন্তু এটা সুফল আছে, অনেক সুফল আছে।
0: মনে হইতে পারে যে ভালো কে না চায়, দেখেন আমার এই কথাটা কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। এখন বলতে পারেন যে ভালো কে না চায়, বাট ভালো চাওয়াটা তো স্ট্রাকচার্ড হইতে হবে, ভালো চাওয়াটা সবার ভালো চাইতে হবে, ভালো চাওয়ার মধ্যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে। এই জিনিসগুলো যদি আমি না দিয়ে ভালো চাই তাহলে এটা সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছু হয় না।
1: আমি আপনার সঙ্গে কথা বলার পরে আমি অনেক প্রশ্ন আমার মনে যাচ্ছে, সবগুলো আমি নোট করে রাখছি, সেই জন্য আজকে আমি কাগজ নিয়ে বসছি। আমি সাধারণত এরকম শীট নিয়ে বসি না, আমার অনেক প্রশ্ন এখানে 60-70 প্রশ্ন আছে। আপনার সাথে 2-3 প্রশ্ন করেই হয়তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি বিশেষ বিশেষ কিছু আসলে প্রশ্ন করতে চাই এখানে, যে যেমন আপনার ফাইটার তৈরি করতে গিয়ে ট্যালেন্ট বেশি দরকার না ডিসিপ্লিন?
0: ডিসিপ্লিন বেশি দরকার।
1: ডিসিপ্লিন, আচ্ছা। তারপর হচ্ছে আপনার এই যে ফাইটের আগে যে ভয় কাজ করে, হ্যাঁ, এইটা কিভাবে দূর করা যায়?
0: ফাইট করে ভয় দূর করতে হবে।
1: আচ্ছা আচ্ছা। আর একজন মানুষের সবচেয়ে বড় অপোনেন্ট কে, কাকে সবচেয়ে বড় অপোনেন্ট ভাবা উচিত?
0: মানুষের বড় অপোনেন্ট সে নিজেই।
1: নিজেই?
0: জি।
1: যেমন?
0: যেমন হচ্ছে ওই যে নফস, মানুষকে তার নফসের এগেনস্টে ফাইট করতে হবে।
1: আর অ্যাঙ্গার কন্ট্রোল আর ফাইটিং স্কিলের সম্পর্কটা কি?
0: অ্যাঙ্গার কন্ট্রোল আর ফাইটিং স্কিলের সম্পর্কটা, এটা এই ম্যাচুরিটি আসতে সময় লাগে,
1: সময় লাগে,
0: তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত ট্রেনিং করতে হবে, দেন সে এটা অটোমেটিক্যালি বুঝে যাবে।
1: স্ট্রং মানুষ বলতে কি শুধু ফিজিক্যালি স্ট্রং বোঝায় নাকি সে মেন্টালি স্ট্রং বা তার স্কিল সবকিছু নিয়ে?
0: আসলে আমাদের পুরো দেহটা কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে আমাদের সিএনএস সিস্টেম, ব্রেন। সো ব্রেন হচ্ছে একটা মেন্টাল পার্ট, সো সিএনএস সিস্টেম যদি ভালো থাকে তাহলে পুরো বডি অটোমেটিক্যালি ভালো থাকে।
1: দারুণ, মানে সিঙ্ক্রোনাইজেশনটা খুব ভালো মগজের সাথে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে বর্তমান জেনারেশন এটা কি মেন্টালি উইকার হয়ে যাচ্ছে?
0: আমার মনে হয় না মেন্টালি উইক, কারণ আমরা রিসেন্ট যে রেভলিউশন দেখছি,
1: হ্যাঁ,
0: এটা দেখার পরে বলার উপায় নাই
1: মেন্টালি উইক। আর সোশ্যাল মিডিয়া যেটা বর্তমানে এতগুলো সোশ্যাল মিডিয়া, এরা কি আপনার ডিসিপ্লিনটাকে ডিস্ট্রয় করছে মনে হয়?
0: আর সোশ্যাল মিডিয়া এখন একটা টুলস, এটাকে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে। এটা ভালো ব্যবহার না করে, যেমন আমি পাবলিসিটি কিন্তু খুব একটা করি না, আমি একটু প্রচার বিমুখ থাকি, তো দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াটা যদি ভালো ইউজ করা যায় তাহলে এটা রিচ অনেক ভালো হবে।
1: আচ্ছা, আর আপনার যে আপনার মধ্যে পার্সোনালি কি কি চেঞ্জ নিয়ে আসছে মার্শাল আর্ট?
0: মার্শাল আর্ট আমার মধ্যে ম্যাচিউরিটি খুব ভালো গ্রো করছে।
1: তার মানে আপনি আপনার পেশা, মানে যে আপনার আইনজীবী বা আপনি একজন লয়ার, ওই পেশার চেয়ে এই পেশায় বেশি আপনি মনোযোগী হচ্ছেন?
0: মনোযোগী বেশি হচ্ছি, কারণ এখানে যেহেতু আমি এটাতে বলতে গেলে ফুল টাইম কাজ করতেছি, এখানে আমার ইনকামও বেশি হচ্ছে, আমি এখানে পরিশ্রম দিতেছি ভালো, আমি এখানে মানুষের স্বপ্ন নিয়ে কাজ করি, এটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা ছেলে যখন আসে, সে যখন বলতেছে আমি এটা হইতে চাই, ওইটা হইতে চাই, বা সে তার তার যে উইকনেসগুলো আছে, আমি মানুষের উইকনেসগুলো নিয়ে কাজ করতেছি, সেগুলোকে স্ট্রং বানাইতেছি, সো এটা তো আমি ওকালতিতে পাবো না। তো যাই হোক, একটা আরেকটাকে ওভারল্যাপ করতেছে,
1: চমৎকার। অনেক প্রশ্ন ছিল, আসলে আমাদের সময় একদম শেষে আমরা চলে আসছি। আপনাকে শেষ একটা প্রশ্ন করব, তারপর হচ্ছে আপনার কিছু কথা থাকবে আমাদের লিসেনার এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে। বাইরে থেকে আপনাকে স্ট্রং মানুষ মনে হচ্ছে আমার, আপনি মার্শাল আর্ট করেন এবং হচ্ছে আপনি এমএমএ বিজেজে এগুলো, এবং আপনার কথায় মনে হচ্ছে আপনি খুব কনফিডেন্ট। আপনি বলেন আপনার দুর্বলতা কি কি আছে ভিতরে?
0: আমার দুর্বলতা বলতে কি বলবো, মানুষের তো সব, প্রত্যেক মানুষ তো আর কেউ 100% পারফেক্ট হয় না। তো আমার দুর্বলতা যদি কোনো কিছু থেকে থাকে সেটা হইতেছে, মানে আমি কোনো কিছু পারবো না সেটা না পারার ভয়টা আমার দুর্বলতা।
1: আপনার কিছু বলার থাকে, আমি চাইবো যে আমাদের লিসেনার বা যারা ভিউয়ার্স আছেন, দেখছেন আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্টেড হয়ে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
0: তো যারা দর্শক শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই যে মার্শাল আর্টস আপনারা শিখুন, কিন্তু তার থেকে বড় কথা হইতেছে আপনারা নিজেদের মধ্যে একটা ডিসিপ্লিনের চর্চা করেন। ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট, দেখেন সবাই কিন্তু কনসিস্টেন্ট থাকে না। আপনি জীবনে কিছু চান, সে চাওয়ার পিছনে আপনার নিয়তটাকে সঠিক করেন। এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাজেশন আমি যেটা দেবো, যে আপনি আপনার লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মোস্ট অফ দ্য অ্যাথলেট বলেন, মোস্ট অফ দ্য পিপল ধরেন, এই জায়গাটাতে এমনভাবে ধরা খায় যে সে তার স্বপ্ন থেকে শুরু করে সব কিছু থেকে ছুটে যায়। সো এই জায়গায় খুব সতর্ক থাকবেন, ক্যারেক্টারের দিকে ফোকাস দিবেন, নিজের পটেনশিয়াল বিল্ড করার পিছনে ফোকাস করবেন, এবং লাস্টলি যেটা বলবো, বাবা মার কথা শোনেন, এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, বাবা মারা বলতো অনেক কথা আমারও বলছে, কিন্তু এই স্টেজে এসে আমি ফিল করি যে আমি কেন শুনলাম না, বাট স্টিল যেহেতু চ্যালেঞ্জ নিছি, আমি হয়তো ওভারকাম করে ফেলছি, অনেকে হয়তো ওভারকাম করতে পারবেন না। তো সেক্ষেত্রে বাবা মায়ের থাকতে, বাবা মায়ের প্রতি যত্নবান হন, শিখেন, নিজে পটেনশিয়াল হন, ডিসিপ্লিনড হন, এবং আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ মিক্সড মার্শাল আর্টস কমিউনিটি যারা আছে তাদের জন্য দোয়া করবেন, এবং আজকে আমাকে যারা আমন্ত্রণ জানাইছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না কতটুকু ডেলিভারি করতে পারছি, বাট যতটুকু করছি এখান থেকে যদি আপনারা ইন্সপায়ার্ড হন, আপনারা ডেফিনেটলি চেষ্টা করবেন জীবনের একটা অংশ হিসেবে মার্শাল আর্টসটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
1: ইস্তাক ভাই, ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। দর্শক এবং শ্রোতা, আজকে এই পর্যন্ত। শেষ একটা কথা বলবো, আমি আসলে ভয়ে ছিলাম এই যে গ্লোভস, ইস্তাক ভাইয়ের গ্লোভস, এটা দেখে তো এটা এনেছেন আসলে আমাকে মারার জন্য না, দেখার জন্য, খুব ভালো লাগছে দেখে। তো ভালো থাকবেন, আর অ্যাকুরেসি বাড়াবে আপনাদের, আপনাদেরকে আপনার যতটুকু মেধা আছে সেই মেধাকে আরও খোরধার করবে আপনি যদি মার্শাল আর্টের দিকে যেতে চান। এটুকুই আমার সাজেশন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই গ্যাস ইউনাইটেড।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
4: ঢাকা এবং শুনাই দে তো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ, আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল। বেইজিং এ শি জিনপিং ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত, চীন ও রাশিয়ার মধ্যে 20টি চুক্তি স্বাক্ষর। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে একটি প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো দেশে যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়।
2: যে কোনো দেশে যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোন একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোন বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
0: তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়িত্ববদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ও বিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এর আগে শফিপুরে আনসার বিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গাজীপুরের ধরপাড়া এলাকায় 27 চৌর রাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উত্তর দক্ষিণাঞ্চলের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকার এই বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়।
3: কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে, পানি নোনতা পানির পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে। যে ব্যবসায়ী বলুন, শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে, পানি নোনতা পানির পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজী

0: করে তিনি বলেন, সরকার গঠনের পর তারা ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোন একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত কাজ করা হয়েছে সেগুলোকে প্রথমে ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেটাকে হাতে নিয়ে একটা পরামর্শ কমিটি গঠন করা হবে। আগামীকাল থেকে পবিত্র ঈদ উল আজহা পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মের যাত্রা টিকিট ছাড়া হবে। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দেশের ভূমি সেবার চিত্র। হয়রানি আর দীর্ঘসূত্রিতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে চলছে ভূমি সেবা মেলা 2026। মেলায় এসে তাৎক্ষণিক ই নামজারি, খতিয়ান ও পর্চাসহ নানা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন সেবাগ্রহীতারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: চিরচেনা সেই জটলা নেই দালালের দৌরত্ব। উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ নিচ্ছেন ডিজিটাল ভূমি সেবা। দেশজুড়ে আয়োজিত ভূমি সেবা 2026 মেলার চিত্র এটি। একসময় যে খতিয়ান বা পর্চা তুলতে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরতে হতো, ডিজিটাল সেবার কল্যাণে তা এখন মিলছে মাত্র কয়েক মিনিটে। মেলায় এসে অনলাইনে ফি পরিশোধ করে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন গ্রাহকরা।
2: জিনিসটা একটা সরকারের একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সেবা জানিয়ে আগামী দিনে অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমি রাখছি।
1: শুধু সেবা দেয়াই নয়, সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় রাখা হয়েছে বিশেষ লার্নিং জোন। কিভাবে ঘরে বসেই ই নামজারি বা হোল্ডিং ট্যাক্স দেয়া যায় তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কর্মকর্তারা।
3: আজকে আমাদের আয়োজনে রয়েছে ভুল এবং সঠিক নামজারি আবেদন কর্নার, 5 মিনিটে দলিল বুঝি, জাল দলিল চিরুন কর্নার, আপনার ভূমির সমস্যা বলুন কর্নার। নারীদের জন্য আমরা রেখেছি নারীর জমির অধিকার জানি।
4: জনগণ সরাসরি আসবে এখানে, সে জানবে যে ভূমিটা আসলে কি, ভূমি বিষয়ক আমাদের যোগ্যতা আছে, সেটা আসলে দূর করতে পারলেই আমার মনে হয় যে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
1: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলায় সাধারণ মানুষের মাঝে নতুন এক বিশ্বাসের জন্ম নিয়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে ভূমির মালিকানা এখন অনেকটাই সুরক্ষিত ও সহজলভ্য। ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের ভীতি ও অসন্তোষ ছিল, এই মেলা তা অনেকটাই দূর করবে বলে মনে করা হচ্ছে। তবে মেলায় এই সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া যেন বছর জুড়ে প্রতিটি ভূমি অফিসে বজায় থাকে এমনটি প্রত্যাশা সেবা গ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।

0: ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিইউপি সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। তিনি আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোন রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বাংলাদেশ থেকে 182টি হজ ফ্লাইটে 70,756 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট 7,634 জন হজযাত্রী পর্যায়ক্রমে তাদের নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করবেন। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী মোট হজযাত্রীর মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। আগামীকাল সর্বশেষ হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামী 30 মে জেদ্দা থেকে ফিরতে ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন। আগামী 30 জুন পর্যন্ত শেষ হবে হাজিদের ফিরতি ফ্লাইট। ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারের রূপান্তর ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন। এ সময় তিনি বলেন, শ্রোতাদের নিকট বেতারের চাহিদা এখনও আছে। বেতারকে কিভাবে আরও যুগোপযোগী করা যায়, বেতারে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরই তা ঠিক করতে হবে। সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন, বেতারকে বর্তমানে সম্পূর্ণরূপে নিউ মিডিয়া যাওয়া উচিত। নিউ মিডিয়ায় সম্প্রচার হলে বাংলাদেশ বেতারের খরচ আরও কমবে এবং যুগোপযোগী সংবাদ ও অনুষ্ঠান শ্রোতাদের নিকট উপস্থাপন করা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। প্রবন্ধে তিনি বাংলাদেশ বেতারের রূপান্তরের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ আহমেদ, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মনির আহমেদ এবং বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান শাহনাজ বেগম। খুলনার চুকনগর গণহত্যা দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে খুলনগর চুকনগর নগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা যে নির্মম অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তারই এক নীরব সাক্ষী হয়েছে চোখনগর। সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভ বহন করছে বর্বরতার স্মৃতিচিহ্ন। 1971 সালের 20 মে মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার ডুমরিয়ার ছোট গ্রাম চোখনগরে পাকিস্তানি সেনারা নির্মম এই হত্যাকাণ্ড চালায়। সেদিন 10 থেকে 12 হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। এ উপলক্ষে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজন পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। চীন ও রাশিয়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে 20টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। আজ বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন, যেখানে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আলোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যি একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি এক বিবৃতিতে একথা জানায়। আইআরজিসি জানায়, মার্কিন জানবাদী শত্রুকে অবশ্যই বুঝতে হবে যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালানো সত্ত্বেও আইআরজিসি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। আগামী দিনগুলোতে দীর্ঘস্থায়ী চুক্তিতে উপনীত না হলে ওয়াশিংটন ইরানে আবার হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এই হুঁশিয়ারি দেয়া হল। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 358 রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: 437 রানের অসম্ভব লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান যখন লড়াই জমিয়ে তুলেছে, তখন ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাহাতি স্পিনার, আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইন আপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল, সেই দলটি সাজিদ ফেরার পর আর কোনো রানই তুলতে পারল না। ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় 78 রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিং এ পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 2000 সালে 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে 9 নম্বরে হয় উত্তরণ, সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। 2018 সালে প্রথমবার 8 নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-20 থেকে বিদায় নেওয়ার পর এখন পুরো মনোযোগ তার টেস্ট ক্রিকেটে, আর ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেই পেলেন নতুন এক অর্জনের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বাংলাদেশ দল এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশ বেতার ঢাকার সাবেক নিজস্ব শিল্পী ও ডিউটি অফিসার মিয়া সালাউদ্দিন আজ সন্ধ্যায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 71 বছর। মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামে আগামীকাল সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু আগামীকাল। বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত, চীন ও রাশিয়ার মধ্যে 20টি চুক্তি স্বাক্ষর। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেক মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে,
2: আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাহারে
1: আহা পাহারে যাবো কে কইছে
2: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো এই চলে এসেছে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
5: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
5: সবাক

Destination, Act Station.